আকাশবাণী মুর্শিদাবাদ, আজ সোমবার, 28শে বৈশাখ, 1948 শকাব্দ, 3রা জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ, 18ই মে, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 50 সেকেন্ড। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী।

একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে না, বলেছেন শেখ সাদি। জীবন ও সময় হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে, বলেছেন ডক্টর APJ আব্দুল কালাম। শিক্ষার শেকড়ের স্বাদ তিতো হলেও এর ফল মিষ্টি, বলেছেন অ্যারিস্টটল।

শিক্ষার কাজ হল মানুষকে গভীরভাবে ও সমালোচনামূলকভাবে চিন্তা করতে শেখানো। মেধা ও চরিত্র এটাই প্রকৃত শিক্ষার লক্ষ্য, বলেছেন মার্টিন লুথার কিং জুনিয়র।

0: শিশু শিক্ষা হল ভবিষ্যৎ নির্মাণের মূল ভিত্তি। শিশুরা হচ্ছে বাগানের কাদা মাটির মতো, তাদেরকে খুব সতর্ক ও আদরে সোহাগ দিয়ে যত্ন করতে হবে, বলেছেন জওহরলাল নেহরু। শুনলেন অমৃতবাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি। ভক্তিগীতির অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনুন শচীন সিংহর কণ্ঠে।
1: জানো বিজয়, ভক্ত যেমন ভগবান না হলে থাকতে পারে না,

0: Elima, Eta Elima.
1: এবারের গানটি শুনুন অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে।

ভক্তিগীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। 2027 সালের জনগণনার প্রথম ধাপে পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার কাজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক বসবে। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসের কাছে পরাজিত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ে প্রধানমন্ত্রী ইয়োনাস ফোরস্টরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। আগামীকাল তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রযুক্তি উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশসহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়। এটি শ্রী মোদীর 31তম আন্তর্জাতিক সম্মান। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলো ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য অত্যন্ত গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মান ভারত ও সুইডেনের বন্ধুত্বকে সুদৃঢ় করবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারে নতুন 2 জন পূর্ণমন্ত্রী এবং 4 জন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন 2 জন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণের দপ্তর দায়িত্বে থাকছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন। কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জনই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস, জোসেফ, RSP, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি 1টি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছেন, তিরুবাঞ্চু রাধাকৃষ্ণন স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনা প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র 2 দিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। PIB-র তথ্য যাচাই শাখা জানিয়েছে, এই তথ্য সম্পূর্ণ অসত্য। PIB-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশে 60 দিনের অশোধিত তেলের মজুদ রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যেই শুধু বিশ্বাস করতে অনুরোধ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসবে। এই বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্যান্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এই বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেনটিতে আগুন লাগে। সংযুক্ত আরব আমির শাহীর বারাকা পারমাণবিক কেন্দ্রে আক্রমণের গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য নয়। ভারতের তরফে সংযম রক্ষা করার পাশাপাশি অবিলম্বে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে। মস্কো এবং তার পার্শ্ববর্তী এলাকায় ইউক্রেনের বড় মাপের ড্রোন হামলায় এক ভারতীয় শ্রমিক সহ 4 জন প্রাণ হারিয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সেভানিন জানিয়েছেন, রাতভর এই আক্রমণে 12 জন জখম হয়েছেন। রুশ কর্তৃপক্ষের দাবি, মস্কোকে লক্ষ্য করে 81টি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকি এই ড্রোনে হামলার সত্যতা স্বীকার করে একে ন্যায্য বলে দাবি করেছেন। রাশিয়ায় ভারতের দূতাবাস থেকে সমাজ মাধ্যমের এক বার্তায় বলা হয়েছে, এক ভারতীয় শ্রমিক প্রাণ হারিয়েছেন, 3 জন জখম। ভারতীয় আধিকারিকরা আক্রমণস্থল ঘুরে দেখেছেন এবং আহত শ্রমিকদের সাথে হাসপাতালে গিয়ে দেখা করেছেন। কিয়েভের উপর বড় মাপের রুশ ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিনের মধ্যে ইউক্রেন এই ড্রোন হামলা চালালো। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনেভায় আয়োজিত 6 দিনব্যাপী এই সমাবেশের এবারের থিম বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। উল্লেখ্য, এই সমাবেশে 165টিরও বেশি দেশের স্বাস্থ্যমন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একত্রে মিলিত হবেন বলেও জানান তিনি। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা করেছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন। তার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। সোমালিয়া থেকে যাত্রা করা ওই জাহাজটিতে 14 জন নাবিকই ওমানি কর্তৃপক্ষ উদ্ধার করেছে, তবে হামলাকারীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করার পর ভারতের পতাকাবাহী অন্তত আরও 2টি জাহাজ হামলার শিকার হয়েছে। মধ্য আফ্রিকার কঙ্গো ও ইউগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাষ্ট্রসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, কঙ্গোর বেশ কিছু এলাকায় গত শনিবার পর্যন্ত অন্তত 246 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আইপিএল ক্রিকেটে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 23 রানে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসকে 5 উইকেটে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বিডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের এখনকার অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী চিত্রলেখা চৌধুরী।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারের শিল্পী পীযূষ কান্তি সরকার।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন নজরুল গীতি। নজরুল গীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী মনীষা মুখোপাধ্যায়।

নজরুল গীতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন কৃষি পরামর্শ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ, ফসল বিষয়ে পরামর্শাবলী। ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। উদ্যান পালন বিষয়ে বিশেষ পরামর্শাবলী। বজ্র ঝড় ও বৃষ্টির কারণে আম পড়ে যাওয়া বা ক্ষতি এড়াতে পরিপক্ক ফল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়ার সতর্কতা। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে সবজি ও ফল, ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম ব্যাহত হতে পারে। প্রভাব ভিত্তিক পরামর্শাবলী। সবজি ও লম্বা ফলের জন্য খুঁটি বা সমর্থন দিন যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে আগামী 23 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে জেলার দু একটি অঞ্চলে বয়ে যেতে পারে। আগামীকাল অর্থাৎ 19 মে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে ঘণ্টায় জেলার দু একটি অঞ্চলে বয়ে যেতে পারে। আগামী 23 তারিখ পর্যন্ত তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ থেকে 21 মে পর্যন্ত জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন লোকগীতি।

লোকগীতি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

একটু পরেই অর্থাৎ 7:45 মাফ করবেন, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8টায় শুভ সকাল। আজকের বিষয়, বিশ্ব এইডস টিকা দিবস উপলক্ষে টিকা সচেতনতা। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সকাল 9:05। বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 9:10। সকাল 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দুপুর 1টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 1:30 আবার আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গানের অনুরোধে দাসর দুপুর 2:20। বিকেল 3টেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, দিনান্তিকা বিকেল 3:10। 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিকেল 5টায়, 5:15 নজরুল গীতি, কৃষক বন্ধুদের জন্য ক্ষেত খামারের কথা বিকেল 5:30, সন্ধে 6টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। জীবিকার জন্যে সন্ধে 6:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, সন্ধে 6:35 সন্ধে 6:40 অতুল প্রসাদী গান, আজ সন্ধ্যায় সন্ধে 7:10। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রাত 8টায়, 8:05 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, বাংলা রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 8:10, বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রাত 8:30, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রাত 10টায়, রাত 10:10 ছায়াছবির গান অনুষ্ঠানে শুনবেন বাংলা ছায়াছবির গান, লোকগীতির অনুষ্ঠান মাটির সুর রাত 10:30 এবং রাত 11টায় আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং ঠিক তার পরপরই আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। কেরালার পরবর্তী মন্ত্রিসভার আজ শপথ গ্রহণ। কংগ্রেসের বি ডি সতীশান প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। হরমুজ প্রণালী দিয়ে শত্রুদেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। শ্রী মোদী আগামীকাল নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদান করবেন। রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ে প্রধানমন্ত্রী ইয়োনাস গারস্টোরের সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন তিনি। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে ৪৩ বছর পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী সে দেশে যাচ্ছেন। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সফর করেন। সে দেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বাণিজ্য সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ অনুকূল প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সহ বেশ কিছু ক্ষেত্রে আলোচনা করেন। উভয় প্রধানমন্ত্রী ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লিয়েনের সঙ্গে ইউরোপীয় রাউন্ড টেবিল ফর ইন্ডাস্ট্রিতে যৌথভাবে ভাষণ দেন বলে আকাশবাণীর সংবাদদাতা প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ডক্টর সুশ্রুত শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এটি শ্রী মোদীর ৩১তম আন্তর্জাতিক সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের বেসরকারি সংস্থাগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন এবং জাতীয় খনিজ মিশনের মতো উদ্যোগের আওতায় ভারতে তাদের উপস্থিতি বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন। সুইডেনের গোথেনবার্গে বেশ কিছু সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সভায় শ্রী মোদী উৎপাদন শিল্প, গ্রিন হাইড্রোজেন শিল্প, পরিচ্ছন্ন জ্বালানি এবং অন্যান্য খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানান। সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী ইতালি যাবেন। সে দেশের রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয় অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এটি দেশের জন্য গৌরবের মুহূর্ত। ওম বিড়লা সমাজ মাধ্যমের এক বার্তায় বলেন, এই সম্মানে ভারত ও সুইডেনের বন্ধুত্ব সুদৃঢ় হবে, পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মত প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুরে পৌঁছেছেন। আগামী ১৯ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জগদ্দলপুরে মধ্যাঞ্চলীয় আঞ্চলিক পরিষদের ২৬তম বৈঠকে সভাপতিত্ব করবেন। বৈঠকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। শ্রী শাহ রায়পুর এবং বস্তারে বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সফরের প্রথম দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালে রায়পুরে জরুরি পরিষেবা ডায়াল 112 এর আওতায় নতুন যানবাহনের উদ্বোধন করবেন। এরপর তিনি বস্তারের নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রের মূল লক্ষ্য দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরকারি ও ডিজিটাল পরিষেবা সহজলভ্য করে তোলা। এরপর শ্রী শাহ জগদ্দলপুরে অমর বাটিকায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে সেখানকার বাদল একাডেমিতে তিনি শহীদদের পরিবার, নিরাপত্তা বাহিনীর সদস্য, মাওবাদী হিংসায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্ধ্যায় তিনি লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠান বস্তার কে সাঙে যোগ দেবেন। উল্লেখ্য, ছত্তিশগড় রাজ্যকে নকশালমুক্ত ঘোষণা করার পর এটি শ্রী শাহের প্রথম সে রাজ্য সফর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সে রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। এই প্রক্রিয়ার ফলে সে রাজ্যের সরকারে নতুন দুজন পূর্ণমন্ত্রী এবং চারজন প্রতিমন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি অন্য দুজন প্রতিমন্ত্রীকে স্বাধীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দুজন পূর্ণমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র চৌধুরীকে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র মাঝারি শিল্প, এমএসএমই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মনোজ কুমার পাণ্ডেকে খাদ্য ও গণবণ্টন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে অজিত পাল সিং খাদ্য সুরক্ষা এবং ঔষধ নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে সৌমেন্দ্র তোমার সৈনিক কল্যাণ এবং ক্রান্তীয় রক্ষা দল দপ্তরের দায়িত্ব সামলাবেন।
কংগ্রেসের বিডি সতীশান কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। গতকাল 21 সদস্যের মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন তিনি। এদের মধ্যে সতীশান সহ 14 জন এই প্রথমবার মন্ত্রী হচ্ছেন। সম্পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ গ্রহণ করবে বলে তিনি জানিয়েছেন। মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের 11 জন মন্ত্রী রয়েছেন। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ পেয়েছে 5টি মন্ত্রিত্ব। এছাড়া কেরালা কংগ্রেস জোসেফ, আরএসপি, কেরালা কংগ্রেস জেকব এবং কমিউনিস্ট মার্কসিস্ট পার্টি একটি করে মন্ত্রিত্ব পেয়েছে। সতীশান আরও বলেছে, তিরুবাঞ্চুর রাধাকৃষ্ণন স্পিকার হিসেবে এবং ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন শনিমল ওসমান। 2027 সালে জনগণনার প্রথম ধাপে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহতালিকা তৈরি ও আবাসন গণনার ফিল্ড পর্যায়ের কাজ শুরু হয়েছে। দেশব্যাপী জনগণনার প্রক্রিয়ার অংশ হিসেবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লি পৌর নিগম এলাকা। এদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ডে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহতালিকা তৈরির কাজ চালাচ্ছেন। দেশে মাত্র দুদিনের জ্বালানি সঞ্চয় রয়েছে বলে সমাজ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে সরকার খারিজ করে দিয়েছে। পিআইবির তথ্য যাচাই শাখা জানিয়েছে এই নতুন তথ্য সম্পূর্ণ অসত্য। পিআইবির পক্ষ থেকে দাবি করে বলা হয়েছে, দেশে 60 দিনের অশোধিত তেলের মজুত রয়েছে। এছাড়াও তেল শোধন ক্ষমতা অতিরিক্ত যোগানো রয়েছে। পিআইবি নাগরিকদের আতঙ্কিত না হতে এবং সরকারি সূত্রে জারি করা তথ্যই শুধু বিশ্বাস রাখতে অনুরোধ করেছে। তিরুবনন্তপুরম সেন্ট্রাল হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় পশ্চিম মধ্য রেলওয়ে এক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে বলে রেল তরফে জানা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে রেল। উল্লেখ্য, মধ্যপ্রদেশের লুনি রিচা এবং বিক্রমগড় আলোর স্টেশনের মাঝামাঝি ট্রেনটিতে আগুন লাগে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী দিয়ে শত্রু দেশের সামরিক সাজ সরঞ্জাম কিছুতেই যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলে ইরান ঘোষণা করেছে। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ স্নায়ুকেন্দ্র দিয়ে আন্তর্জাতিক রাজনীতি ইতিমধ্যেই তুলকালাম চলছে। ইরানের অন্যতম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরিফ বলেছেন, তেহরান এর আগে হরমুজ প্রণালী দিয়ে পূর্ণ সার্বভৌমত্ব বজায় রাখতে তৎপর হয়নি। ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন সামরিক পণ্যের যাতায়াতের অনুমতিও তারা দিয়েছিল। এখন থেকে এই নীতির পরিবর্তন করা হবে। ইরানের সংবাদ সংসদে জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি গতকাল ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে পণ্য যাতায়াত নিয়ন্ত্রিত করতে তেহরান এবং পেশাদারী ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। এর সাহায্যে ইরানের সঙ্গে সহযোগী দেশগুলির বাণিজ্যিক পণ্যই একমাত্র হরমুজ দিয়ে যেতে পারবে, এমন একটি ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হারিশ বলেছেন, অসামরিক নাবিকদের লক্ষ্যবস্তু করা এবং নৌ চলাচলের স্বাধীনতা ব্যাহত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন, যার মূল আলোচ্য বিষয় ছিল বৈশ্বিক জ্বালানি ও সরবরাহ প্রবাহের সুরক্ষা নিশ্চিত করা। ওমানের উপকূলে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার কয়েকদিন পরেই শ্রী হরিশ এই মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা 79তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। জেনিভায় আয়োজিত 6-দিনব্যাপী এই সমাবেশের এবারের মূল ভাবনা বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন এবং যৌথ দায়িত্ব, রিশেপিং গ্লোবাল হেলথ শেয়ার রেসপন্সিবিলিটি। বিশ্বব্যাপী স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের গুরুত্বকে এই সমাবেশে বিশেষভাবে তুলে ধরা হবে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ততম রেলপথের কর্মীরা ধর্মঘটে বসেছেন। এর ফলে নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে যাতায়াত করা লক্ষ লক্ষ যাত্রী চরম ভোগান্তির মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। বেতন এবং কাজের নিয়মাবলী নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের লং আইল্যান্ড রেল রোডের কর্মীরা গত শনিবার থেকেই ধর্মঘট শুরু করে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 14 পয়েন্ট সংগ্রহ করে সানরাইজার্স লীগ তালিকায় তৃতীয়। চেন্নাই 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশের সফরের চতুর্থ পর্যায়ে আজ নরওয়ে পৌঁছবেন। সে দেশের রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাঞ্চলীয় পরিষদের বৈঠকে যোগদানের পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করতে 2 দিনের ছত্তিশগড় সফরে গতকাল সন্ধ্যায় রায়পুর পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আজ দ্বিতীয় বৈঠকে বসছে। ধনধান্য অডিটোরিয়ামে আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষার কৃতিত্বের সম্বর্ধনা দেবে রাজ্য সরকার। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেসের 10 জন নেতা ও প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে ম্যাচটি গতকাল 1-1 শেষ হয়েছে। যুবভারতীতে মেসি কাণ্ডে বঞ্চিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকার উপযুক্ত পদক্ষেপ করবে বলে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন। আসছে বিস্তারিত সংবাদে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য সরকার আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বসছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয় সিদ্ধান্ত হতে পারে বলে সচিবালয় সূত্রে জানা গেছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটাতার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফের অন্যান্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানোর কথা। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের অডিট শাখা তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর, গ্রুপ বি পদে তা বেড়ে হয়েছে 44 বছর, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে 45 বছর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসব পদে ইতোমধ্যে 41 বছরের বেশি বয়সসীমা কার্যকর রয়েছে সেখানে আগের নিয়মে বহাল থাকবে। পাশাপাশি রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় স্বশাসিত সংস্থাগুলির ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের বাইরে হওয়া নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা 45 বছর হল। 11 মে 2026 থেকে এই সিদ্ধান্ত কার্যকর ধরা হবে। এদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে 2013 ব্যাচের WBCS অফিসার বিশ্বনাথ চৌধুরীকে। বর্তমানে তিনি হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। কলকাতায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া পার্কিং করলে দিতে হবে জরিমানা। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং বন্ধ করা হবে। পার্কিং এর নিয়ম নেই এমন জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না বলেও স্পষ্ট জানান তিনি। এদিকে পুর দপ্তরের তরফে বার্তা পাওয়ার পরই 27টি ট্রাফিক গার্ডে বেআইনি পার্কিং ইস্যুতে বিশেষ অভিযান চালিয়েছে কলকাতা পুলিশ। দখলদার সরানোর জন্য অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে গতকাল কলকাতার পার্ক সার্কেল 7 পয়েন্ট ক্রসিং এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে শুরু করলে পুলিশ ও আধাসামরিক বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়, নামানো হয় র্যাফ। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মীও। বেআইনি জমায়েত হঠাতেই পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলে কলকাতা পুলিশের এসিপি অশেষ বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন।
1: एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरोध करने के लिए, पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है, पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है और बाद में जो लीगल एक्शन हम लेंगे। कल से कुछ बाहर से भी हम लोग के पास ऐसे इंटेलिजेंस आया हुआ है, वी आर इन द प्रोसेस ऑफ वेरीफाइंग ऑल दोस नेम्स। हम लोग ऑलरेडी कुछ अरेस्ट किया है, केस तो हुआ ही है, अरेस्ट किया है हम लोग, बहुत स्ट्रांग लीगल एक्शन।
0: কোচবিহারের দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যান দুর্নীতি মামলায় পুলিশ পৌরসভার বিল্ডিং বিভাগের কর্মী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। 2024 সালে দিনহাটা পৌরসভার বিরুদ্ধে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠায় কয়েকজন পুর কর্মচারী গ্রেপ্তার হয়, যদিও পরে তারা জামিন পায়। সম্প্রতি পুলিশ মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে। তাকে গতকাল দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাসকে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে। দিকনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ওই তৃণমূল কংগ্রেস নেতাকে গতকাল কৃষ্ণনগর আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগে যোধ শ্রীরাম পঞ্চায়েতের সদস্য তপন মালিক ও তৃণমূল কংগ্রেস কর্মী রফিকুল ইসলাম ওরফে মিন্টুকে গ্রেপ্তার করেছে। গতকাল তাদের বর্ধমান আদালতে তোলা হয়। হুগলির আরামবাগের একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে তাজা বোমা উদ্ধারের খবর পাওয়া গেছে। এদিকে জেলার বৈদবাটি পুরসভা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে পুলিশ গ্রেপ্তার করেছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর মণিপুরে বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় তিন কর্মী সমর্থকের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আহতদের সন্দেশখালীর খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর দলের জেলা পরিষদ সদস্যদের সঙ্গে গতকাল বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। কালীঘাটে তাঁর বাড়িতেই বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির পর নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। এরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের মোট দশ নেতা প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা সরানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জুলাই মাস থেকে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি প্রকল্প। কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে, কাজ শুরুর আগে নথিভুক্ত সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা সবিস্তার তথ্য যাচাই করতে হবে। রাজ্যের পঞ্চায়েত দপ্তর সেই মর্মে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছে আধিকারিকদের একটি প্রতিবেদন।
2: আগে সরকারের আমলে দীর্ঘ রাজনৈতিক বিতর্কের অবসানে অবশেষে এ রাজ্যে চালু হতে চলেছে একশো দিনের কাজ, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রামজি চালু করেছে কেন্দ্রীয় সরকার, যেখানে ১২৫ দিনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ইতোমধ্যেই জানিয়েছেন, জব কার্ড আছে এমন প্রত্যেককেই ব্যাংক অ্যাকাউন্টের KYC কার্যকর করে ফেলার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে এবং সেই মর্মে আধিকারিকদের জানিয়েও দেওয়া হয়েছে। প্রকল্পের মূল লক্ষ্য স্থায়ী সম্পদ তৈরি করা। এখানে কেন্দ্রীয় সরকার দেবে 60% ও রাজ্য দেবে 40% বলে জানা গেছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসির ইব্রাহিম। হাওড়ার উলুবেড়িয়ার গরুহাটা মোড়ের কাছে ঝোপ থেকে কালো ট্রলি ব্যাগে এক প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনায় গতকাল চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে, দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে গতকালের ম্যাচটি নাটকীয়ভাবে এক এক গোলে শেষ হয়। 84 মিনিটে এডমন্ডের দেওয়া গোলে ইস্টবেঙ্গল 1-0 এগিয়ে যায়। 89 মিনিটে জেসন কামিন্স গোল করে মোহনবাগানকে খেলায় সমতায় ফেরান। ডার্বি ম্যাচে ড্র করে ইস্টবেঙ্গল আইএসএল খেতাব জয় দৌড়ে অনেকটাই এগিয়ে গেল। যুবভারতী ক্রীড়াঙ্গনে গত ডিসেম্বর মাসে লিওনেল মেসিকে দেখতে এসে যেসব দর্শক বঞ্চিত হয়েছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন।
3: যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকম ভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে কোনো প্রকারেই হোক যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত।
0: সরকার যুবভারতীর বাইরে তৃণমূল সরকারের আমলে বানানো মূর্তিটিকেও সরিয়ে দেবে বলে তিনি জানান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে মন্ত্রিসভা আজ দ্বিতীয় বৈঠকে বসছে। সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গলের মধ্যে গতকালের ম্যাচটি এক এক গোলে শেষ হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
4: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। আজকের প্রথম গানটি শুনুন একান্ত আপন ছায়াছবি থেকে, শিল্পী আশা ভোঁসলে।

0: অভিজ্ঞতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনুন অন্তহীন ছায়াছবি থেকে। শিল্পী শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখনকার শেষ গানটি শুনুন মান্না দের কণ্ঠে। ছবির নাম অপরাজিতা।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন সময় শুভ সকালের। হ্যাঁ, সকল শ্রোতা বন্ধুদেরকে শুভ সকাল অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের শুভ সকাল। আপনারা জানেন যে আজকের শুভ সকালের বিষয় কি? আজ 18ই মে, বিশ্ব এইডস টিকা দিবস। এই দিবস উপলক্ষে আজকের বিষয় হচ্ছে টিকা সচেতনতা। অনেকে আবার এই দিনটিকে এইচআইভি টিকা সচেতনতা দিবস নামেও অভিহিত করে থাকেন। এইচআইভি টিকার সমর্থকরা এইচআইভি সংক্রমণ ও এইডস প্রতিরোধের জন্য একটি টিকার অব্যাহত জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই দিনটি পালন করেন। তাঁরা হাজার হাজার স্বেচ্ছাসেবক, সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী, সমর্থক ও বিজ্ঞানীদের স্বীকৃতি দেন ও ধন্যবাদ জানান, যাঁরা একটি নিরাপদ ও কার্যকর এইডস টিকা আবিষ্কারের জন্য একসঙ্গে কাজ করছেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এইচআইভি অথবা এইডস মহামারীর একটি সমন্বিত প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নতুন প্রযুক্তিতে বিনিয়োগের গুরুত্বকে স্বীকার করে দেওয়ার জন্য আহ্বান জানান। 1997 সালে 18ই মে মর্গান স্টেট ইউনিভার্সিটিতে দেওয়া একটি বিল ক্লিন্টনের সমাবর্তন ভাষণ। ক্লিন্টন বিজ্ঞান এবং প্রযুক্তির এই উদীয়মান যুগে বিশ্বকে নতুন লক্ষ্য নির্ধারণ করতে এবং আগামী এক দশকের মধ্যে একটি এইডস টিকা তৈরির আহ্বান জানিয়ে বলেন, শুধুমাত্র একটি সত্যিকারের কার্যকর প্রতিরোধমূলক এইচআইভি টিকায় এইডসের হুমকিকে সীমিত করতে এবং অবশেষে নির্মূল করতে পারেন। ক্লিন্টনের ভাষণের বার্ষিকী স্মরণে 1998 সালের 18ই মে প্রথম বিশ্ব এইডস টিকা দিবস পালন করা হয়েছিল এবং এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায় বিশ্ব এইডস টিকা দিবসে এইডস টিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এইচআইভি প্রতিরোধ ও এইডস টিকার গবেষণা বিষয়ে সম্প্রদায়কে শিক্ষিত করতে এবং এই মহামারী মোকাবেলার আন্তর্জাতিক প্রচেষ্টায় সাধারণ মানুষ কীভাবে অংশ নিতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়ে থাকে। তবে শ্রোতা বন্ধু, আজকের দিনটিতে শুধুমাত্র এইডসের টিকার মধ্যে আমি সীমাবদ্ধ রাখিনি। তার কারণ, শুধু এইডসের টিকা তো এখনও পর্যন্ত সেই অর্থে আবিষ্কৃত হয়নি।

0: কিন্তু আমরা বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন রকমভাবে টিকা গ্রহণ করে থাকি বা টিকা নিয়ে থাকি, সে বিষয়ে আজকে আলোচনা। তবে বিশ্ব এইডস টিকা দিবস উপলক্ষেই কিন্তু এই আলোচনাটা। দেখা যাক আজকের টেলিফোন লাইনে অর্থাৎ মোবাইলে প্রথমে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার দাদা,
0: বলুন।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুব্রাজপুর থেকে বলছি, অমিতাম ঘোষ।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তো দেখুন, ফিরিয়ে দাও সেই ছেলেবেলা। ছেলেবেলায় যখন আমরা মানে একান্নবর্তী পরিবারে,
0: আজকে আমাদের তো ফিরিয়ে দেওয়া ছেলেবেলা নয়, আজকের হচ্ছে টিকা সচেতনতা। আজকের বিষয় টিকা সচেতনতা। অনুরোধ করছি আপনারা একটু মন দিয়ে আজকে অনুষ্ঠানের বিষয় সম্পর্কে জানুন এবং তারপরে টেলিফোনটা করুন, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে বিষয়ের বাইরে আজকে কথা বলাটা অপ্রাসঙ্গিক, আজ কেন, প্রতিদিনই। দেখা যাক আমাদের ল্যান্ডলাইনে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
2: আমরা রোগের হাত থেকে বাঁচতে পারবো। আর এইডসটা তো ভয়াবহ রোগ, এর তো মানে ঠিকঠাক মানে চিকিৎসা নেই, তাই এইডস এর টিকা অবশ্যই প্রয়োজন।
0: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি আমাদের ল্যান্ডলাইনে আবার কে এসেছেন। দেখি, নমস্কার, শুভ সকাল। শুভ সকাল,
3: তপন দাস, সোরাহাট থেকে।
0: হ্যাঁ বলুন।
3: সত্যি এই যে টিকাটা অবশ্যই দরকার, মানে সরকার থেকে যেন বাধ্যতামূলক করা হয়। কেন, আমরা ছোটবেলায় জানেন যখন টিকা দিতে আসতো তখন আমরা দৌড়ে মাঠের দিকে পালিয়ে দিতাম। হ্যাঁ, ছোটবেলায়। কিন্তু এখন আমরা সচেতন, এই যে আমাদের গেল 2020 এই টিকা দিয়েছিলাম বলে আমাদের করোনা থেকে বেঁচেছি, তাই কি না বলেন? এই যে করোনা মহামারী একেবারে কিপে আমাদের সামলে দিল আমাদের সরকার। এই মহামারীতে আমি কত দূর 10 মাইল 15 মাইল দূরে গিয়ে টিকা নিয়ে এসেছি, কানাপুকুর হাসপাতাল থেকে।
0: হ্যাঁ, আমাদের অনেক সময় একটা টিকা নেওয়ার পর আবার আরেকটা টিকা নিতে হয়েছে এই মানে মহামারী, যে আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশনটা ছিল 2020-21 এই সময়ে।
3: তাই আমরা দেখেছি এখনো এই যে সরকার বাহাদুর থেকে
0: দেখি টেলিফোন লাইনে কে আছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল না, এখন কথা বলতে পারছেন না বা তিনি কথা বলছেন না, দেখা যাক। নমস্কার, শুভ সকাল।
4: নমস্কার, শুভ সকাল দাদা ভাই।
0: হ্যাঁ বলুন।
4: আমি বাড়িতে বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ দেখুন, সত্যি তাই, টিকা মানুষের জীবন দেয়, মানুষকে জীবন অনেক কিছু রোগ প্রতিরোধ করে টিকা। যেমন ছোটবেলায় আমাদেরকে দেওয়া হয়েছিল, সেগুলো হয়তো মনে নেই, কিন্তু এখন বর্তমানে বাচ্চাদেরকে তো টিকা প্রত্যেক মানে হওয়ার সঙ্গে সঙ্গে দিচ্ছে, কারণ এগুলো আমাদের খুবই দরকার।
0: আসলে কি জানেন, আমরা কোনো রোগে যখন আক্রান্ত হই, কিন্তু তার আগেই যদি আমরা তার প্রোটেকশনটা নিয়ে নিই, তার প্রতিরোধ, রোগটা প্রতিরোধ করার ক্ষমতাটা জোর দিয়ে অর্জন করে ফেলি, তাহলে রোগ হওয়ার পরে যে জ্বালা যন্ত্রণাটা এবং ভোগ করতে হয় সেটা হবে না, তাই না?
4: সেটা হবে না। হ্যাঁ, আর দেখুন সত্যি,
0: প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ হওয়ার আগেই আমি সতর্ক হয়ে গেলাম।
4: হ্যাঁ, সতর্ক হয়ে যাব।
5: তো করোনা টিকাও আমরা নিয়েছিলাম, তার জন্য আমরা আজ যে করোনা মুক্ত একটা সমাজ বা দেখতে পাচ্ছি। অনেক মানুষ সেই সময় হয়তো মারাও গিয়েছেন, কিন্তু এটা আমরা নিয়েছিলাম বলে এখন অতটা হয়তো ভয় নেই। তো আমরা সবাই মানে একটু সচেতন হব এবং প্রত্যেক মানুষকেই বলবো যে যে কোনো টিকাকরণ কিন্তু আমাদের ভালোর জন্যই নিতে হবে।
0: হ্যাঁ একদম একদম, ভালো থাকুন,
5: ভালো থাকবেন।
0: একটা মেসেজ পড়ে ফেলি। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই, মুর্শিদাবাদ থেকে। 1998 সালে 18 মে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিন্টনের এইডসের টিকা তৈরির চ্যালেঞ্জের উপর বক্তৃতাকে স্মরণ রাখার জন্য বিশ্ব এইডস টিকা দিবস পালন করা হয়। টিকাদান বিভিন্ন রোগ থেকে রক্ষা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টিকা মানব জাতির অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। টিকা শরীরের রোগ প্রতিরোধ, নির্দিষ্ট রোগ জীবাণুকে শনাক্ত করে, তার বিরুদ্ধে লড়তে উদ্দীপিত করে এবং প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করে। টিকাদান হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের প্রবেশ দ্বার। আদিত্য মুখোপাধ্যায়, ছোট সাটুই থেকে। মৃণাল পাল, সারগাছি বিনকর থেকে, অষ্টম শ্রেণীর ছাত্র। টিকা সচেতনতা, হ্যাঁ সত্যি বাচ্চাদের ঠিক উপযুক্ত বয়সে তার মায়েদের উচিত টিকা করানো এবং অন্য যে শিশু তার মাকেও টিকার ব্যাপারে সচেতন করানো, তাহলেই গড়ে উঠবে একটি রোগমুক্ত দেশ বা পৃথিবী। লিখেছেন মৃণাল পাল, সারগাছি বিনকর থেকে। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা, টিকা সচেতনতা। সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকারী মাধ্যম হচ্ছে টিকাদান। এই নিরাপদ পদ্ধতির দ্বারা ধীরে ধীরে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থায় অ্যান্টিবডি তৈরি হয়, যা পরবর্তীতে সুরক্ষা প্রদান করে। টিকা ভিন্ন ভিন্ন বয়সে প্রয়োজনীয় মাত্রায় শরীরে প্রদান করে মারাত্মক সব রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এই পদ্ধতি শিশু মৃত্যুর হার কমানোর এক উল্লেখযোগ্য প্রয়াস। বর্তমানে সব শিশুকে এই ব্যবহারের আওতায় আনা সম্ভব হয়েছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ভিড় দেখে অনুমান করা যায় বর্তমান পিতামাতারা এই বিষয়ে যথেষ্ট সচেতন হয়েছেন। এছাড়া স্বাস্থ্যকর্মীদের তৎপরতা ও এই সচেতনতা অনেকটা বাড়িয়ে তুলেছে। সব স্তরের মানুষজন বুঝতে শিখেছে টিকাদান জীবনের এক এমনই ব্যবস্থা যা জীবনকে অনেকটা নিরাপত্তা দিতে পারে। লিখেছেন চন্দ্রনাথ সাহা, কান্তনগর, বহরমপুর থেকে। শ্রোতা বন্ধু, আবার আমরা টেলিফোনে ফিরে যাই, দেখি কে অপেক্ষা করছেন টেলিফোনে। নমস্কার, শুভ সকাল।
6: নমস্কার,
0: বলুন।
6: শুভ সকাল, আমি জয়নাল আবেদিন মুম্বাই পড়া গোয়ালজান থেকে বলছি। আজকে বিষয় হচ্ছে যে বিশ্ব এক দিবসে আজকে তার প্রচার সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার আহ্বান। তো এই বিশ্ব এক দিবস একটা মহামারী রূপে দেখা দিচ্ছিল। তো বিশ্ব এক দিবস সেখানে অনেক প্রচেষ্টা গ্রহণ করে নানা রকমের প্রচার প্রচারের মধ্য দিয়ে এর থেকে খানিকটা আয়ত্তে নিয়ে এসেছে যে ঘটনা। তার কারণ মানে ওই কন্ডম ইউজ না করে
0: সুরক্ষিত জীবন জীবন যাপন করতে হবে মূলত। এইডস হবার অনেকগুলো কারণ আছে, যেমন ওই শারীরিক মিলনের যেমন একটা ব্যাপার আছে, এছাড়াও আপনি ধরেন যারা একই সূচ ব্যবহার করে নেশার জিনিস গ্রহণ করেন তাদের সেই দিক দিয়েও কিন্তু আপনার রোগটা বিস্তারিত হতে পারে বা প্রবেশ করতে পারে শরীরের মধ্যে। এছাড়া ধরুন আমরা আমরা যখন সেলুনে দাড়ি কাটি, যদি কোনো এড সংক্রামিত রোগ আমার রোগী যদি দাড়ি কাটে, সেই ব্লেডে যদি আমরা আবার দাড়ি কাটি তাহলেও নাকি রেগ এই এইডস রোগ মানে সংক্রামিত হতে পারে এইভাবে আমরা। হ্যাঁ, কিন্তু এইডসের মানে সম্পূর্ণ নিরাময়ের জন্য কোনো টিকা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে তবে ডাক্তারি চিকিৎসায় আমরা রেড এইডসকে নিয়ন্ত্রণে রাখতে পারি। হ্যাঁ, অনেকটা মানে অর্থাৎ কিছু সময়, হ্যাঁ কিছু সময় বাঁচিয়ে রাখতে পারি মানুষকে। সচেতন না হলে পরে দেখুন, আজকে আমাদের ভারতবর্ষ তথা সারা পৃথিবী গুটি বসন্ত মুক্ত, কারণ গুটি বসন্তের টিকা নিয়ে আমরা ছোটবেলায় দেখেছি গুটি বসন্তের স্কুলে টিকা দিতে আসতো, সেই টিকাগুলো নিতাম, নেওয়ার পরে পরবর্তীকালে আমাদের কিন্তু যারা টিকা নিয়েছে তাদের কারোরই এই রোগটা দেখা দেয়নি, দেখা দেয়নি বলেই আজ সেই সময়ে স্লোগানটা আর শুনতে পাই না যে গুটি বসন্তের খবর দিন হাজার টাকা পুরস্কার নিন, সেই সব স্লোগানগুলো এখন আর শোনা যায় না। অর্থাৎ পৃথিবীতে গুটি বসন্ত নেই বললেই চলে, বলা যায় নেই।
6: এইভাবে টিকা নেওয়া প্রত্যেকটা মানুষের কর্তব্য এবং প্রচার করা দরকার। নিজের বাড়ির ছেলে মেয়েদের সকলকে সমস্ত রকমের টিকা নেওয়া প্রয়োজন এবং দরকার, এই সচেতনতা আমাদের থাকা দরকার। এইটুকু বলে আপনাকে নমস্কার,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকুন।

ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে

0: 2018 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: ফিরে আসছি আবার শ্রোতা বন্ধুদের কাছে। দেখি টেলিফোনে কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল না, সাড়া দিচ্ছেন না। শুভ সকাল।

0: দেখি ল্যান্ডলাইনে কে অপেক্ষা করছে। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, আমি এক্ষুনি খুলেছি এবং এক্ষুনি লাইন পেয়ে গেছি। আমি শীষ মোহাম্মদ।
0: হ্যাঁ বলুন।
1: আমাকে একটু ধরিয়ে দিতে হবে।
0: হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আজকে বিশ্ব এইডস টিকা দিবস, তাই এই উপলক্ষে আজকের বিষয় হচ্ছে টিকা সচেতনতা।
1: হ্যাঁ, এইডস হচ্ছে অ্যাকুয়ার্ড ইনড্রোম ডাউন সিনড্রোম বলে একটি রোগ আছে, সেটি হলো এইডস।
0: হ্যাঁ,
1: রিসোর্স বানরের দেহে প্রথম দেখা গিয়েছিল এই এইডস, এবং পশ্চিম এই ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে অনেক লোক এইডসে আক্রান্ত, এবং তার মাধ্যমে এরা এখন পর্যন্ত এইডসের যা আমার যা ধারণা বা আমি আজকে সকালের স্বাস্থ্য জিজ্ঞাসা যা শুনলাম, এখন পর্যন্ত এইডসের টিকা বাহির হয়নি,
0: না
1: এখন পর্যন্ত বার হয়নি, তবে চেষ্টা চলেছে অদূর ভবিষ্যতে।
0: হ্যাঁ, তবে এইডস হয়ে গেলে আমরা যদি চিকিৎসা করি সময় মতো তাহলে কিন্তু এই রোগটাকে কিছুটা দমিয়ে রাখা যায়।
1: এইডসে সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে, যেমন সেলুনে দাড়ি কাটা চলবে না, সেলুনে একই ব্লেড বারবার ব্যবহার হয়, যেখানে আজকাল নতুন সিস্টেম বেরিয়েছে প্রত্যেকটি সেবে আলাদা ব্লেড তারা ব্যবহার করছে, এটা খুব ভালো লক্ষণ। ট্রাক ড্রাইভারদেরকে মানে বিভিন্ন যে তাদের যে সম্পর্ক স্থাপিত হয় সেটা থেকে বিরত থাকতে বলা হচ্ছে, কারণ তাদের মাধ্যমে সুস্থ জায়গায় ছড়িয়ে পড়তে পারে, এবং মানুষকে সবসময় নিজের
0: মানে আবার কি ওই ব্লাড ট্রান্সমিশন বা ব্লাড ট্রান্স দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ মানে যদি কোনো সংক্রমিত রোগের কাছ থেকে আমরা ব্লাড নিই তাহলে সেখানেও কিন্তু আমাদের এইডসটা ছড়িয়ে পড়তে পারে।
1: তবে আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এইডসের টিকা আবিষ্কার হবে, এবং মানুষ এইডস থেকে যে ভয় আছে সেই ভয় থেকে বিরত থাকবে। তবে একটা কথা বলি, এইডসের যদি কাউকে ছুঁয়ে নেয়, পাশে বসে ভাত খায় একসঙ্গে, সেখানে কিন্তু
0: এই ধারণাটা মানে এই মানে কুসংস্কার বা এই ধরনের ভুল ধারণাটা এখনো কিন্তু অনেকের মধ্যে আছে। এইডস কখনো মানে কি বলবো ছোঁয়াচে রোগ নয়। হ্যাঁ, না
1: সেটা সম্পূর্ণ আমরা ভুল ধারণা করি।
0: হ্যাঁ,
1: রোগীর সঙ্গে সাবধান মানে সাধারণভাবে মিশতে হবে এবং তাকে উৎসাহ দিতে হবে।
0: হ্যাঁ, মানসিক ভাবে তাকে চাঙ্গা রাখতে হবে আর কি। হ্যাঁ, শুধু এইডস কেন, যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা, আমি ওই জন্য আজকে বিষয়টা টিকা সচেতনতা দিয়েছি, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা
1: সবসময় প্রথম তো জেনা এডওয়ার্ড জেনার
0: বসন্ত, হ্যাঁ বসন্ত গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন গো বসন্তের জীবাণু দিয়ে থেকে।
1: হ্যাঁ,
0: হ্যাঁ, আবার ধরুন এই যে হাইড্রোফোবিয়া মানে জলাতঙ্ক রোগ, এই জলাতঙ্ক রোগ হয়ে যাওয়া মানে কুকুরে কামড়ালে তার আগে যদি আমরা একটা টিকা না নিই তাহলে জলাতঙ্ক রোগ হয়ে গেলে কিন্তু আর কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু তার আগে কুকুরে কামড়ালে তার যদি সেই আমরা টিকা নিই বা সেই ইঞ্জেকশন নিই তাহলে কিন্তু আমাদের সেই জলাতঙ্ক রোগটা হয় না।
1: রুবেলা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে।
0: হ্যাঁ, এখন পৃথিবীতে বোধহয় পৃথিবীর কোনো একটা দেশে রুবেলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে, ইবোলা ভাইরাসে। হ্যাঁ, ইবোলা ভাইরাস মানে সেই দেশের নাকি 80 জন মারা গেছে এ পর্যন্ত। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আচ্ছা, নমস্কার রইল। বলবো ভাবছিলাম এই বিষয়টা নিয়ে, অথচ আমি আজকে আমার লাক খুব ভালো, আমি যেই যেই কাজ করেছি বটম অমনি ধরে গেছে।
0: ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, সঙ্গে থাকুন,
1: আশিস দা, ভালো থাকুন।
0: নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার, শুভ সকাল,
0: বলুন।
2: আমি বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
2: একজন শিক্ষিত সচেতন নাগরিকই এই টিকাকরণের দিকটা আমাদের সতর্কভাবে নজর রাখা উচিত, কারণ আমরা যদি এই টিকাকরণের যে সচেতন সেটা যদি শিক্ষিত সমাজ গড়ে না তুলতে পারি তাহলে অশিক্ষিত সমাজ পারবো না। আর আমাদের শিক্ষিতদেরকে এগিয়ে আসতে হবে, টিকা সম্পর্কে তাদেরকে বোঝাতে হবে যে টিকার যে নেওয়ার যে ফলে কি হতে পারে সেটাকে মানুষকে বোঝা। মানে একটা টিকার আমার শরীরে একটা ক্ষতিকারক জীবাণু বা ব্যাকটেরিয়া যাই হোক আছে, তার পরিবর্তে আমি ইঞ্জেকশনের মাধ্যমে যে টিকাকরণ করছি সেটা তার শরীরে গিয়ে।
0: আমরা শুধু ইঞ্জেকশন নিয়ে টিকাটা নিচ্ছি তা কিন্তু নয়, আমরা ছোটবেলায় দেখুন ওই যে ওই কি বলে এখন ছোটবেলায় যে টিকাগুলো দেওয়া হচ্ছে দুই ড্রপ পোলিও টিকা খাইয়ে দেওয়া হচ্ছে, টিকা বিভিন্ন রকমের আছে,
2: নানা রকম হয়, তাই সেটাকে আমাদের সেটা বিষয়ে সব থেকে সচেতন ভাবে জানা প্রয়োজন।
0: একদম একদম,
2: সেটাকে যখনই আমরা জানবো তখনই কিন্তু আমরা সেই টিকাগুলো গ্রহণ করবো, এবং যখনই আমরা এই গ্রহণ করবো তখনই রোগগুলোকে কিন্তু আমরা
0: নিয়ন্ত্রণে রাখতে পারবো।
2: তাহলে আমাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে সচেতন, আমাদেরকে সচেতন হতে হবে, তাহলে পরে এই টিকাগুলো আমরা যখনই যে টিকা হোক যা সামান্য একটা যখন কেটে গেলে পরে যে টিটেনাস ইনজেকশন সেটা যদি আমরা না নিই কিন্তু তখন কিন্তু একটা খুব ক্ষতিকর ধনুষ্টংকার বলে যেটা তার টিকা বলুন এইসব টিকাগুলো কিন্তু আমাদের হামেশাই নিতে হয়, তাই এই সচেতনতা হচ্ছে মূল লক্ষ্য।
0: আমরা হামের টিকা নিই, জন্ডিসের টিকা নিই, ডিপথেরিয়া টিকা নিই, হুপিন কাশির টিকা নিই, আমরা বিভিন্ন রকমের টিকা নিই,
2: তাই এইসব টিকাগুলোকে আমাদের সচেতন ভাবে এগিয়ে আসতে হবে মানুষকে এবং গ্রহণ করতে হবে।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন,
2: ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: একটা মেসেজ পড়ে নিই, মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে। বিশ্ব এইডস দিবসে আমাদের সবাইকে সচেতন হওয়ার বার্তা দেয়। এইডস কোনো অভিশাপ নয়, এটি একটি রোগ যার বিরুদ্ধে লড়াই করতে দরকার সঠিক তথ্য, সচেতনতা ও মানবিকতা। আক্রান্ত মানুষদের অবহেলা নয়, তাদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। আসুন আমরা সবাই মিলে সচেতন হই, নিরাপদ জীবনযাপন করি এবং সমাজ থেকে ভয় ও ভুল ধারণা দূর করি। ভালোবাসা ও সহানুভূতি হোক বিশ্ব এইডস টিকা দিবসের মূল বার্তা। মধুমঙ্গল পাল ত্রিমোহিনী থেকে।

খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে। আজকে বিশ্ব এইডস টিকা দিবস। এইডস হল এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমিত একটি রোগ, যা মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। অনেক রোগের প্রতিরোধের টিকা থাকলেও এই রোগের টিকা এখনো আবিষ্কার হয়নি। সঠিক সচেতনতায় এই রোগের সঠিক চিকিৎসা, যদিও এআরটি নামক থেরাপির মাধ্যমে মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এইটুকুই বললাম, ভালো থাকবেন। মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর হাঁড়িভাঙা মুর্শিদাবাদ থেকে।

0: সবার জন্য সামাজিক সুরক্ষা অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প।
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
0: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
2: হ্যাঁ শ্রোতা বন্ধু, একটু আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে আগামী 23 মে পর্যন্ত জেলার দু একটি অঞ্চলে, সারা জেলার দু একটি অঞ্চলে হালকা বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজকে অর্থাৎ 18 মে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। আগামীকাল অর্থাৎ 19 মে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দু একটি অঞ্চলে। আগামী 20-23 মে পর্যন্ত তেমন কোনো সতর্কবার্তা নেই। চাষি ভাইদের উদ্দেশ্যে আজ থেকে আগামী 21 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। পরবর্তী দুদিনের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এবারে একটু ভালো খবর। মুর্শিদাবাদে ফলছে আঙুর। কয়েক শতক জমিতে আঙুর চাষ করে তাক লাগিয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার সলুয়া গ্রামের যুবক সেহেরুল শেখ। এখন সেহেরুলের গাছ ভর্তি থোকা থোকা আঙুর দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় মানুষ। কেউ কেউ নিজের বাগানে আঙুর ফলানোর জন্য তার কাছ থেকে পরামর্শও নিচ্ছেন। একটি গাছেই প্রায় 100 থোকা আঙুর ফলিয়েছেন ওই ব্যক্তি। বাজারে চড়া দামে বিক্রিও হচ্ছে সেই আঙুর, সেই সঙ্গে বেদানা, কমলা লেবু এবং মৌসুমি লেবুর চাষ করছেন কয়েক শতক জমিতে। নিজেই পরিকল্পনা নিয়ে অন্য ফলের পাশাপাশি আঙুর চাষ শুরু করে হাতে গরম ফলন পেয়েছেন। আগামীতে বড় জমি নিয়ে চাষের পরিকল্পনা করছেন তিনি। মুর্শিদাবাদের মতো চরম আবহাওয়ায় এই চাষ যথেষ্ট নজিরবিহীন বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। শুনলেন ভালো খবর। এবারে কাজের খবর। ভারত সরকারের কয়লা মন্ত্রকের অধীনস্থ কোল ইন্ডিয়া লিমিটেড ই-1 গ্রেড পদে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করছে। শূন্য পদের সংখ্যা ম্যানেজমেন্ট ট্রেনি 660টি, সিভিল পদে 178টি, ইলেকট্রিক্যাল পদে 221টি, মেকানিক্যাল 145টি, সিস্টেম 43টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন 38টি, জিওলজি 15টি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং 11টি, রাজভাষা হিন্দি 5টি, কোম্পানি সেক্রেটারি 4টি। শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীকে প্রাসঙ্গিক প্রকৌশল শাখায় কমপক্ষে 60% নম্বর সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে 30-4-2026-এ 30 বছরের মধ্যে। সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পাওয়া যাবে। নির্বাচন করা হবে কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। বেতনক্রম 60,000 টাকা থেকে 1,00,000-1,80,000 টাকা। আবেদন ফি সাধারণ ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের জন্য 1,180 টাকা, এসসি এসটি পিডব্লিউবিডি এবং কোল ইন্ডিয়া লিমিটেড ও সহযোগী সংস্থাগুলির কর্মচারীদের আবেদন ফি দিতে হবে না। আবেদনের শেষ তারিখ আগামী 11 জুন 2026। বিশদ জানতে লগন করুন https://www.kolindialimited.com/ coalindia.in এই ওয়েবসাইটে। শুনলেন জীবিকার জন্য। আবার ফিরে আসি বিষয়ে। রিয়া সরকার ক্লেমন্ট ইউএসএ থেকে, যে কোনো রোগের সাথে লড়াই করতে গেলে টিকা নেবার খুব প্রয়োজন আছে, আর এই ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই প্রসঙ্গে আকাশবাণীতেই এখন ডক্টরের মুখে শুনেছিলাম, অ্যাওয়ারনেস ইজ বেটার দ্যান প্রিভেনশন। ভালো থাকবেন সকলে। রিয়া সরকার ক্লেমন্ট ইউএসএ থেকে।

রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে। টিকা সচেতনতা। টিকা বিভিন্ন রোগকে আটকাতে সাহায্য করে, তাই টিকা নেওয়া খুব দরকারি। আজকাল তো সরকারিভাবে কত প্রকার টিকাকরণ করা হচ্ছে এবং বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে, তারপরেও দেখা যায় অনেকের অনীহা। না, অবশ্যই সবাই টিকা নিন। ভালো থাকুন। রজত বিশ্বাস, বানপুর নদিয়া থেকে।

মিনি, নন্দিনী, মৃন্ময়ী, বিন্দু, মধু, শ্যাম বহরমপুর সুতির মাঠ থেকে বলছেন। আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি, আমরা যদি আগে থেকে সচেতন হই তাহলে আমরা সুরক্ষিত থাকব। যে কোনো রোগের জন্য টিকাকরণ জরুরি, আমরা সচেতন হব আর পৃথিবীকে রোগমুক্ত করব, এই প্রতিজ্ঞা নিলাম, সুতির মাঠ বহরমপুর থেকে অনেকে মিলে লিখেছেন। একটি বড় মেসেজ পাঠিয়েছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। টিকা সচেতনতা, টিকা শুধু একটি ওষুধ নয়, এটি আমাদের সুস্থ জীবনের সুরক্ষা কবচ। ছোটবেলা থেকে নানা রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে টিকার ভূমিকা অপরিসীম। পোলিও, হাম, বসন্ত টিকা, করোনা কিংবা করোনা, বহু ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে মানুষ আজ নিরাপদ থাকতে পেরেছে টিকার কারণেই। অনেক সময় অজ্ঞতা বা ভুল ধারণার কারণে মানুষ টিকা নিতে ভয় পায়, কিন্তু চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে টিকা নেওয়া অত্যন্ত জরুরি। টিকা শুধু নিজেকে

0: নয় পরিবার এবং সমাজকেও সুরক্ষিত রাখে। কারণ একজন সুস্থ মানুষ মানেই একটি সুস্থ সমাজ, গ্রাম থেকে শহর সর্বত্র টিকা সম্পর্কে সচেতনতা বাড়ানো দরকার। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও সামাজিক প্রচারের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে যে টিকা জীবন রক্ষা করে, বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়মিত টিকা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই টিকা সম্পর্কে সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি, কারণ সচেতনতা ও সতর্কতাই পারে একটি সুন্দর ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখেছেন। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। টিকা নিয়ে একটু গল্প বলি। আমাদের স্কুলের টিকা দেওয়া হবে, ছেলেমেয়েরা পালিয়ে যাবার পথ খুঁজছে। আমাদের স্যার প্রথম টিকা নিলেন, বললেন ভয়ের কিছু নেই। আমাদের টিকা ভয় আর থাকলো না, এভাবে বড়দের এগিয়ে আসতে হবে সবার আগে সব ক্ষেত্রে, এভাবেই সচেতনতা বৃদ্ধি করে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। এবারে আমরা আবার টেলিফোনে অপেক্ষারত শ্রোতা বন্ধুদের কাছে যাই, দেখি কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার দাদা ভাই,
0: বলুন
1: পর কথা হচ্ছে।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: হ্যাঁ বলুন
1: দাদা ভাই। হ্যাঁ দাদা ভাই, শুভ সকাল। হ্যাঁ, ভালো আছেন তো দাদা ভাই?
0: হুম বলুন।
1: হ্যাঁ বলছি যে দেখুন, টিকা দান, টিকাটা খুব অবশ্যই দরকার। কারণ এখন মানে বাচ্চা ছেলে মেয়েদেরকে টিকা না দিলে সেই ইয়েগুলো 6 মাস 7 মাস অব্দি যে টিকাটা দেওয়া হয় সেই টিকাগুলো সত্যি করেই নেওয়া দরকার। কারণ মানুষ বেঁচে থাকতে গেলে টিকাটা খুব প্রয়োজন। আর আমরা স্কুলে দাদা ভাই, স্কুলে এক সময় আর কি টিকা দিতে আসতো নাথবাবু বলে একজন কম্পাউন্ডার, তো সেই যখনই আমরা দেখতাম যে উনি এসে গেছেন সব মানে সে হাতে সেই তখন তো সেই ছুটের মতন ফুটি ফুটিয়ে টিকাটা দেওয়া হতো,
0: যন্ত্রণা হতো ছোটবেলায়, এই ভয়ে আমরা পালিয়ে যেতাম।
1: বাবরে, সে মানে এসে হাত পুরো ফুলে একদম টই টুম্ব, সে মা বলতো এ বাবারে ছেলেটার কি হয়ে গেল যা। তো সেই তো দেখলেই আবার পরে ইঞ্জেকশন এসছে, এখন তো ইঞ্জেকশনের মাধ্যমে টিকাটা, কিন্তু তখন কিন্তু আমরা সেই মানে যন্ত্রণাটা উপভোগ করেছি দাদা ভাই। এইটা বললাম, এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: হ্যাঁ সঙ্গে থাকুন, ভালো থাকবেন। দেখি ল্যান্ডলাইনে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
0: বলুন।
2: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দেখুন, টিকা সচেতনতা তো ধরুন আজকে প্রত্যেকটা পরিবার কিন্তু সেই টিকা সচেতনতাই চলছে। কারণ যখন যে টাইমে টিকা দিতে হবে শিশুকে, সেই টাইমে কিন্তু প্রত্যেকটা শিশুকে টিকা দিচ্ছে এবং সে সুস্থ রয়েছে এবং ভালো রয়েছে।
0: অর্থাৎ মানুষের মধ্যে কুসংস্কারটা পেরিয়ে মানুষ এখন সচেতন হয়েছে বলা যেতে পারে।
2: হ্যাঁ সচেতন হয়েছে, আর এইভাবে যদি আমরা সচেতন হই তাহলে ভবিষ্যতে আমাদের বাচ্চা বিকলাঙ্গ হবে না এবং শরীর ভালো থাকবে,
0: অর্থাৎ রোগমুক্ত সমাজ গড়ে উঠতে পারে।
2: হ্যাঁ রোগমুক্ত সমাজ গড়ে উঠতে পারে। নমস্কার।
0: হ্যাঁ ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল।
3: শুভ সকাল।
0: বলুন।
3: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং। টিকা সম্পর্কে সচেতনতা জরুরি। ছোটবেলায় বাঁ হাতে দুটি টিকা দেওয়া হয়েছে, চক্রাকারে সেই দাগ আজও আছে। এখন অবশ্য সেদিন আর নেই, টিকা ইঞ্জেকশনের আর দাগ থাকে না। অত্যাধুনিক ভারতবর্ষে সবকিছু বিবর্তন হচ্ছে, সারা জীবনে অ্যান্টিরাইবিস ভ্যাকসিন 2 বার নিতে বাধ্য হয়েছি। একবার 11 ইঞ্জেকশন নিতে নাপিতে এবং প্রতিদিন। কয়েক মাস আগে আবার নিতে হয়েছে, এবার নিয়েছি সাতটি দুহাতে অর্ধেক করে, মাঝে ফাঁকা ছিল। চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি হয়েছে, হচ্ছে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল। বলুন।
4: বহরমপুর কাশিমা থেকে মনোনয়ন বলছি।
0: হ্যাঁ বলুন।
4: টিকায় টিকিয়ে রাখবেন মহামানবকে। নমস্কার,
0: ভালো থাকবেন, সঙ্গে থাকুন। একটা মেসেজ পড়ে ফেলি। রীনা রায় মণ্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে। আজকের বিষয় টিকা সচেতনতা। প্রথমেই বলি টিকা কি। কোনো রোগের জীবাণু মৃত বা অর্ধমৃত অবস্থায় শরীরে প্রবেশ করানো হয়। জীবাণু অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস হল রোগের কারণ, যা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে ধ্বংস করা যায় অ্যান্টিবডির মাধ্যমে। আরও সহজ করে বললে বলা যায়, আমরা যদি বুঝতে পারি কোনো মানুষ খারাপ, দুর্বৃত্ত, তাহলে আমরা কি তাকে বাড়ির ভেতরে ভবিষ্যতে ঢুকতে দেব? আর ঢুকতে দিলেও তাকে দূরে দূরে সরিয়ে রাখব। টিকাদানের উদ্দেশ্য ও সেই রকম। মানব শরীরে রোগ প্রতিরোধের বডিগার্ড হচ্ছে অ্যান্টিবডি। টিকার মাধ্যমে এই অ্যান্টিবডিকে এই রোগের ওই রোগের অ্যান্টিজেন সম্বন্ধে চিনিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে শরীরের অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনকে শরীরে ঢুকতে না দেয়, অথবা ঢুকলেও মারাত্মক আকার ধারণ করতে না পারে। টিকার মাধ্যমে শুধু এই ওই ব্যক্তি নয়, সমগ্র সমাজ, জাতি এবং দেশ সুরক্ষিত থাকে। এইচআইভি ভাইরাস এবং আরও কিছু কিছু রোগের টিকা এখনও গবেষণার স্তরে আছে। টিকা সম্বন্ধে অনেক কুসংস্কার আছে, সেগুলি দূর করে সময় মতো টিকা নিন, সুস্থভাবে জীবন কাটান। লিখেছেন রীনা রায় মণ্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে। বিধান দাস, নিয়াল্লিশ পাড়া থেকে। আজ বিশ্ব এইডস টিকা দিবস। এই রোগের জন্য অবশ্যই টিকা নেওয়া প্রয়োজন। এইডস রোগ থেকে মুক্তি পেতে গেলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। শুভেন্দু সাউ, শিবপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। টিকা নেওয়া প্রত্যেকটি শিশুর অবশ্যই দরকার। টিকা নেওয়ার জন্য মা বাবাদের সচেতন থাকা জরুরি। চলতি মাসে আমার পুত্র সন্তানের একটি টিকা হয়েছে, আবার আগামী মাসে আবার একটি টিকা হবে। আগামী জুন মাসে আমার কন্যার 5 বছরের টিকা আছে, আমরা অবশ্যই দেওয়াবো সেই টিকা। সকল অভিভাবকদের প্রতি আবেদন, আপনারা আপনাদের সন্তানদের অবশ্যই টিকা দেওয়াবেন। শুভেন্দু সাউ, শিবপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। 18 জুন বিশ্ব এইডস টিকা দিবস। টিকা সচেতনতা দিবস উপলক্ষে টিকা দেওয়া উচিত। রোগ প্রতিরোধের জন্য চিকিৎসাবিদ্যায় টিকা দেওয়া হয়ে থাকে। এইডস প্রতিরোধের প্রধান উপায় সচেতনতা। ঠিকমতো শোধন না করে সেলুনে দাড়ি না কাটা, ইঞ্জেকশনের পরিশোধিত সুচ ব্যবহার করা, যৌন সংসর্গ এড়িয়ে চলা, সর্বসাধারণে প্রচার করা এটি কোনো সংক্রামক রোগ নয় বা এইডস রোগীকে সামাজিক কাজে যুক্ত রাখা, সাধারণ জীবনে ফিরিয়ে আনা। আন্তরিক শুভেচ্ছা সহ সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। আবার ফিরে যাই টেলিফোনে, দেখি কে অপেক্ষা করছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ বলুন।
5: আমি স্কুল জীবনে মোট 6টা ইঞ্জেকশন নিয়েছি। দুই হাতে দুই দুই চার আর এক হাতে

0: টিকা দিব। এই এখন বর্তমানে টিকা তো খুব সহজই হয়েছে, এখন বাচ্চাদের যেদিন তিন নাম্বার টিকা হয় তিন দিনকে আদর যত্ন দিয়ে এদিক সেদিক ভুলিয়ে নিয়ে খুব কষ্ট হয়, তবুও সহজের এটা। আর আগে যখন টিকা ছিল গুটি বসন্তে, সেই টিকার ডাক যাতে আজও আপনাকে দেখাতে পারবো, আপনার হাতেও আশা করি আপনি
1: আছে। আমরা ছোটবেলায় স্কুল থেকে নিয়েছি,
0: আমরা স্কুল থেকে নিয়েছি, তখন ওই যে একটা কি পদার্থ তেলের মতো দিত,
1: হ্যাঁ দি একটা সুচ দিয়ে অনেকে ঘুরিয়ে ঘুরিয়ে চামড়ার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করে করে দিত, প্রচন্ড যন্ত্রণা হতো এবং সেটা কোনো কোনো সময় ঘায়েও পরিণত হতো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই বিশাল ঘা হতো, সেই ঘায়ে এখনো আছে। তবে এখন এই টিকা অনেক রকম উন্নত হয়েছে, এই টিকা আমরা যদি নিয়ে থাকি তাহলে আমাদের কিছু রোগ থেকে আমরা মুক্তি পাবার আশা আমাদের আছে। তবু কিন্তু আমরা শুনেছি এই
1: আশা করছি ভবিষ্যতে এইডস এর টিকা আবিষ্কার হয়ে যাবে। ভালো থাকুন, দেখি টেলিফোনে মোবাইলে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
2: হ্যালো,
1: শুভ সকাল।
2: শুভ সকাল দাদা,
1: বলুন।
2: নমস্কার, আমি পরে যখন ক্লাস থ্রি তে উঠলাম তখন আবার টিকা লাইছে, আবার আরেকটা সেই হাতে আবার বাহুর উপর আবার দুটো টিকা দিয়ে দিল, সে চারটে টিকা দাগ দাদা এখনো পর্যন্ত আছে।
1: এখনকার আগেকার মতো টিকা আর নেই, এখন তো টিকা অনেক উন্নত ধরনের টিকা আবিষ্কার হয়েছে বিভিন্ন রোগের ক্ষেত্রে। ভালো থাকুন, সঙ্গে থাকুন।
2: ঠিক আছে দাদা।
1: নমস্কার, শুভ সকাল। শুভ, হ্যাঁ বলুন। না আজকে হচ্ছে টিকা সচেতনতা আজকের বিষয়।
3: হ্যাঁ, টিকা সচেতনতার মূল লক্ষ্য হচ্ছে মানুষের ভেতরে একটা অ্যান্টিবডি তৈরি করা, যেটা অসুখকে মানে না আসতে দেওয়া বা সেই রোগকে প্রতিরোধ করা। এটা শিশু বাচ্চাদের জন্য খুবই ভালো, একবারে একান্ত এখন বাধ্যতামূলক হয়েছে, করতে হয়। তো কথা হলো এই করোনা ভাইরাসের টিকা নিয়েছিল অনেক লোক, তার মধ্যে বেশিরভাগ দেখছি 50% মানুষের হাঁটুর প্রবলেম হয়ে গেছে, জানি না কোন অপরাধে হয়েছে
1: না। এগুলো এইডস মানে আমি বলতে চাইছি যে এগুলো যে করোনা ভাইরাসের টিকার কারণে হয়েছে তা কিন্তু প্রমাণিত নয়, তাই আমরা এই কথাগুলো না জেনে আমরা বলবো না।
3: হ্যাঁ, প্রতিটা লোক তাই বলছে কিন্তু, হ্যাঁ
1: বলুক মানে কিন্তু তার কোনো প্রমাণ নেই।
3: কথা হলো টিকা নেওয়া ভালো, সকলের সচেতনতা বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যান্টিবডি তৈরি হয়, সেখানে একবারে একদম জরুরি। এটাই বললেন,
1: আপনিও ভালো থাকবেন, সঙ্গে থাকুন।

আপনি কোথায় বাস করছেন তা এইচআইভি ফলাফলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ আয়ের দেশগুলিতে যারা চিকিৎসাধীন তাদের জীবন প্রত্যাশা প্রায় স্বাভাবিক হতে পারে, অন্যদিকে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলিতে সীমিত স্বাস্থ্যসেবা সংস্থান

0: ও কলঙ্কের উচ্চ প্রকোপ খারাপ ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। এই কথাটা বললাম এই কারণেই যে আমাদের দেশ তো উচ্চ আয় সম্পন্ন নয়, ফলে এইচআইভি রোগের চিকিৎসা যেহেতু টিকা আবিষ্কার হয়নি, চিকিৎসা বেশ খরচ সাপেক্ষ, ফলে অনেক সময় আমরা এই খরচের কারণে টিকা মানে চিকিৎসাটা করে উঠতে পারি না বা করা হয় না। আবার আমাদের দেশে কিছু কুসংস্কার আছে, অন্ধবিশ্বাস আছে যে এইডস রোগটা মানে খুব খারাপ, খুবই বাজে, মানে এটা মানুষকে আমরা সমাজ থেকে বিচ্যুত করে দিই এইডস রোগীদের, ফলে আর একটা মারাত্মক ভুল করে থাকি আমরা। আমরা সেই এইডস রোগীদেরকে যদি মূল স্রোতে আনতে পারি বা মূল স্রোতে আমাদের সঙ্গে রাখতে পারি, তাহলে কিন্তু অনেক সময় আমরা এই রোগটার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পারবো এবং মানুষটাকে অনেকদিন জীবিত রাখতে পারবো। মানুষের মধ্যে কুসংস্কার, মানুষের মধ্যে অন্ধবিশ্বাস এবং ওই কি বললাম যে ওই মানুষের কাছে খারাপ হওয়া, মানুষের সঙ্গে কলঙ্ক, মানুষের কাছে কাছ থেকে কলঙ্কের অভিশাপ হিসাবে কিছু কথাবার্তা শোনা, এটাও কিন্তু রেড এইডস রোগের চিকিৎসার কি বলবো প্রতিবন্ধকতা। যাই হোক, আবার টেলিফোনে আসি, একজনের সঙ্গেই কথা বলা যাবে, দেখা যাক কে আছেন টেলিফোন, আর হাতে সময় নেই, দেখি কে আছেন। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল।
1: হ্যাঁ নমস্কার,
0: বলুন। অল্প সময়ের মধ্যে
1: আমার স্নেহার খাতুন বলছি। আগে টিকা দিতে আসতো, আমরা ভয়ে ওপর ছাতে গিয়ে লুকিয়েতাম, এত ভয় লাগতো, তা এমনি করে ঘুরিয়ে তুলে নিত, মাংস তুলে নিত, ঘা হয়ে যেত, ফুলে ভিপ হতো।
0: আর কিন্তু এখন তো সেসব নেই,
1: এখন নাই, এখন ছেলে পেলে যে নিজের মা বাপে নিয়ে যেয়ে ইঞ্জেকশন দিছে। আগে তো কিন্তু খুব ভয় ছিল।
0: হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ভয়টা আর নেই, এখন আমরা নতুন পদ্ধতিতে টিকা নিয়ে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: ভালো থাকেন আপনিও।
0: শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই, এই গানটি শুনতে শুনতে আপনাদের কাছ থেকে শুভ সকালের অনুষ্ঠানের থেকে বিদায় নেব। এতক্ষণ কারিগরি সহায়তায় ছিলেন সাধনচন্দ্র সর্দার এবং উপস্থাপনায় ছিলাম আমি আশিস ভৌমিক।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং ঠিক তার পরপরই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: হতে বিঘ্ন না শির বিশ্ব
1: হতে বিঘ্ন না বিশ্বপুরা
0: এই ছয় গোসাই যাবে বেদে কইলেন বাস
1: এই ছয় গোসাই যাবে বেদে কইলেন বাস
0: আমার রাধার স্বামী নিত্য লীলা করিলেন।

0: সুখা বৃন্দাব মনের আনন্দে বল হরি ভাগ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভাগ বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমো
1: শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমো
0: শ্রী গুরু বৈষ্ণব পাদ ভক্ত করিয়া
1: শ্রী গুরু বৈষ্ণব পাদ ভক্ত করিয়া
0: হরি নাম সংকীর্তন গায়।

সে কি অনেক দূরে? আজ গানের ভেলায় বৃন্দাবন, যেখানে কৃষ্ণ নাম, যেখানে রাধা নাম, তাই তো বৃন্দাবন। হরে কৃষ্ণ।

অর্থাৎ ঈশ্বরকে, ঈশ্বরকে জানি না, ঈশ্বরের ব্যাখ্যাকে জানি না, তবে ঈশ্বর একটা অনুভব, উপলব্ধি, একটা শক্তি। ভক্তিভাব থাকলে মনে শক্তি ভাব আসে, ভক্তি থেকে শক্তি। যে ভক্ত সে শক্ত হতে পারে, সে কখনো মিটিয়ে পড়ে না। ফলে ভক্তি আমাদের কি দেয়? ভক্তি আমাদের শক্তি দেয়। ভারতীয় জীবনে অধ্যাত্ম শাস্ত্রে তাই ভক্তিবাদের একটি বড় ভূমিকা রয়েছে। যাপিত জীবনে ভক্ত হওয়া চারটিখানি কথা নয়। ভক্ত কখনো অসৎ হয় না, ভক্ত কখনো মিথ্যে বলে না, ভক্ত কখনো কামাসক্ত হয় না, ভক্ত আপন ভক্তিতে অবিচল থাকে, ভক্ত কখনো ভণ্ড হয় না। এই যে হরে, যে করুণাময় শক্তিকে আপন হৃদয়ে আহ্বান করছে, আমাকে তোমার দিকে টেনে নাও ওগো ঈশ্বর, হরে কৃষ্ণ কৃষ্ণ ওগো, তুমি আমাকে তোমার অভিমুখে নিয়ে চলো। কৃষ্ণকে কৃষ্ণ আনন্দ, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ শব্দের গভীর অর্থ হচ্ছে যিনি আমাকে আকর্ষণ করেন, প্রতি মুহূর্তে টানছেন, আপন অভিমুখে টানছেন। গীতায় কৃষ্ণকে বলছেন, তুমি সবকিছু আমাকে সমর্পণ করো। এখানে আমি মানে কোন ব্যক্তি নয়, আমি মানে ওই রকম দেখতে একজন ক্যালেন্ডারের ছবি আঁকা অথবা প্রতিমা অথবা মূর্তির যে কৃষ্ণ আমরা দেখি, সেই কৃষ্ণ তো আমার, অর্থাৎ শিল্পীর চৈতন্য দিয়ে, সেই কৃষ্ণ তো আমি আমার মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছি। আসলে কৃষ্ণ এক মহা চৈতন্য, যাকে বিজ্ঞান বলছেন কনসাসনেস, সুপার কনসাসনেস কৃষ্ণ। আর রাম, রাম হচ্ছে শান্তি।

যখন চৈতন্যময় থাকি তখন আমারই মধ্যে ঈশ্বর অনুভব। মানুষের মধ্যেই তো ঈশ্বর, মানুষের মধ্যেই

অসদয় কেন? আমি এমন একটা সমাজ তৈরি করে কেন যেখানে অসততা, মিথ্যাচার, দুর্নীতি? ভক্তি থাকলে, ভক্ত হয়ে উঠলে, আপন জীবন শুদ্ধ হয়ে উঠলে পরিবার সমাজ শুদ্ধতায় ভরে ওঠে। আমি কি পদ্ম হয়ে ফুটতে পারি নাকি সবসময় অন্যের দিকে আঙুল তুলে অন্যকে দোষারোপ করি? আমার মধ্যে পদ্মের প্রস্ফুটন যদি আমি ভক্ত হয়ে উঠতে পারি। কেমন করে ভক্ত হতে হয়? না কাঁচা লোহাকে যেমন করে চুম্বকে পরিণত করা যায়, চুম্বকের কাছাকাছি নিয়ে এসে

ভাবা যায়। সে তো আপনি আমি সাধারণ ধুলোমাখা মানুষ, অজ্ঞ মানুষ, তারাই মুক্তিমান নাম জপের কথা বলবে। আর দুপাথা পড়াশুনো করে যারা পণ্ডিত হয়ে উঠেছেন, যারা এই সমাজ পরিচালনা করেন, বিভিন্ন দপ্তর পরিচালনা করেন, তারা বলবেন এসব বুঝছে, ঘোড়ার ডিম পাবে, তাই না? এবং সে কারণে দেখুন শিক্ষা বাড়ছে, প্রযুক্তি বাড়ছে, সভ্যতা নাকি টকবক টকবক টকবক টকবক করে এগিয়ে চলেছে। আর সারা পৃথিবীতে, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে মানুষ মানুষকে বেশি করে মারছে, আরো আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ হচ্ছে, আরো সূক্ষ্ম দুর্নীতি হচ্ছে যাতে ধরতে না পারা যায়। এমন করে মিথ্যে বলবো, লাই ডিটেক্টর দিয়ে ধরতে পারবে না, তাই না? যত শিক্ষিত তত পাকা মিথ্যেবাদী, ব্যতিক্রম থাকতে পারে কিন্তু চাতুরি, সাধারণ মানুষ দশ টাকার দুর্নীতি। আর যারা অনেক এগিয়ে থাকা প্রযুক্তিতে, শিক্ষায়, আর যারা এই নাম গানকে শুধু আফিম আফিম বলে চটকায়, তারা দেখবেন কোটি কোটি টাকার দুর্নীতি করছে। তার মানে কি? তার মানে এই যে ভেতরের শুদ্ধতা, নাম গান যেটা দেয় কি করে, ওই যে অস্থির একটা পুকুর, সেই পুকুরে ঘোলা জল, বর্ষার বৃষ্টিতে চারপাশ থেকে জল এসে ঢুকেছে, ঢেউ, তারপর ভাদ্র একটু একটু ঘোলা থাকে, আশ্বিনে সেই জল

বলতেন বিশ্বাস, বিশ্বাসে কি হয় না, সব হয়, আগে বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাস থেকে আসে আত্মবিশ্বাস। যার বিশ্বাস নেই তার আত্মবিশ্বাসও নেই। তাহলে এই আত্মবিশ্বাস না থাকলে

আত্মশক্তি প্রকাশও নেই। যদি নিজের শক্তিকে চিনতে পারো তাহলে অর্ধেক পৃথিবী তোমার পায়ের তলায়, বলতেন বিবেকানন্দ। নাম জপ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম নাম রাম হরে হরে, যেখানে নাম ধরে হচ্ছে ঠাকুর চলে যাচ্ছেন এবং তালি দিয়ে নাম করছেন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এই যে তালি দিয়ে নাম গান কি হয় তাতে না, মনের মধ্যে তো অনেক কোলাহল থাকে না? এই আপনি চুপটি করে গান শুনছেন, মন কি স্থির, মন কি নীরব, বাইরের কোলাহল নয়, মনের মধ্যে কি কোলাহল আছে না নেই? ওই ঘোলা জল, মনের কোলাহলই ঘোলা জল, পুকুরের ঘোলা জল একটু একটু করে থিতু হয়। নাম ধারণ করলে কি হয়, ওই মনের ভেতরে কোলাহল কমে আসে, তখন মনের ভেতরের শব্দ একটু একটু করে কমে নীরবতা তৈরি হয়। একা থাকতে তখন আর অস্থি অস্থি লাগে না, ভালো লাগে, ভেতর কেমন যেন একটু শান্ত হয়ে আসে। চ্যালেঞ্জ করে বলছি, ভেতর খুব অস্থির, হরে কৃষ্ণ বলতে হবে তার কোনো মানে নেই, যে কোনো চ্যাটিং চ্যান্টিং যে একইভাবে বারবার উচ্চারণ করছেন এবং মন যাতে সরব থাকে, এই সরবতার মধ্য দিয়ে দেখবেন আস্তে আস্তে নীরবতা আসবে। আর অহং, এই আমি, এই অহংকার কমে গিয়ে একটু একটু করে কৃতজ্ঞতা আসবে কার প্রতি, প্রকৃতি বলুন, প্রকৃতির প্রতি, চারপাশের প্রতি, ঈশ্বরের প্রতি, বিশ্ব চরাচরের প্রতি, তখন মন শান্ত হবে। শুধু বিনোদনের জায়গা থেকে শুনলে হবে না, আজকে এই নাম গান শুনুন ব্যবহারিক জীবনে, ব্যবহারিক পদ্ধতিতে, প্রয়োগগত পদ্ধতিতে, তখন দেখবেন

শুধু ঠোঁট দিয়ে উচ্চারণ করলে হবে না, হৃদয় দিয়ে বলতে হবে, অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। তাই আজকে গানের ভেলায় ফোন করা থেকে নিবৃত্ত থাকুন। আমি এখনো ফোন নাম্বার বলিনি, কিন্তু ফোনের আলো জ্বলছে, আমি আপনাকে আহ্বান করব। দশটা বেজে, এখন দশটা বেজে 27 মিনিট হয়ে 14 সেকেন্ড, আরও ঠিক 20 মিনিট পরে 10:47 আপনি ফোন করবেন, তখন ফোন নাম্বার বলব, কেমন? ততক্ষণ শ্রবণ এবং অনুভবের জায়গায় থাকুন। মন কি অস্থির, দেখুন না এই 20 মিনিটে মন কোন জায়গায় পৌঁছয়। হরে কৃষ্ণ রাম, হরে কে বলছেন, হরা বা হরি থেকেও এই হরে শব্দ আসে। আসলে হরি আসছে কোথা থেকে, হরি ধাতু থেকে, হরি হয় রি, হরি মানে হরণ করা। কি হরণ করে? না হরি আমার অহং হরণ করে, আমার যাবতীয় কালোহ তা হরণ করে আলো করে দেয়, ঘোলা জলকে স্বচ্ছ করে তোলেন হরি। কিভাবে? কৃষ্ণ হরি আমার জীবনের দুঃখ ভয় অহংকার অজ্ঞানতা তা সমস্ত কিছুকে শেষ করে কার কাছে নিয়ে যায়? কৃষ্ণের কাছে নিয়ে যায়। কৃষ্ণ আনন্দ, হে কৃষ্ণ আমি পথ হারিয়ে ফেলেছি, আমি তো সৎ শুদ্ধ পবিত্র শিশু হয়ে জন্মেছিলাম, তারপর এই সভ্যতায় এই সংসারে এই সমাজে থাকতে থাকতে আমি কেমন একটা অসৎ মিথ্যাবাদী আগাপাশতলা ধান্দাবাজ হয়ে উঠেছি। আমাকে দেবশিশুর মতো পবিত্র করে তুমি এই মর্তদমে পাঠিয়েছিলে, তারপর আমি কেমন দুঃখী হয়ে উঠতাম, আমি কেবল খিলখিল করে হাসতাম, শৈশবে আমার হাসি দেখে লোক থমকে দাঁড়িয়ে যেত। আমি এক অপরিচিত শিশু যখন হেসে উঠি রাস্তার পাশে যিশু হয়ে, তখন সকলে থমকে দাঁড়িয়ে আমার হাসি দেখেছে, সেই আমি এখন দুঃখে কেমন নির্মাণ হয়ে আছি। এত দুঃখ এত বিষাদ এত ক্লান্তি আমার এলো কোথা থেকে? হে কৃষ্ণ তুমি আমাকে যে শিশু করে পাঠিয়েছিলে তেমনি সে আনন্দময় করে তোল। তোমাকে আমি বিনম্র নিবেদন কৃষ্ণ, তুমি আমাকে তোমার দিকে আকর্ষণ করো। আকর্ষণ করা, টেনে নেওয়া, কৃষ্ণ না হচ্ছে আনন্দ, তুমি আনন্দময় কৃষ্ণ আমার হাত ধরো। তোমার হাত ধরলে আমি সেই প্রশান্তি পাব, নেবে আমাকে তোমার দিকে। আমি তাহলে এক মনে বলছি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে, তুমি আমার দুঃখ মোচন করো হে কৃষ্ণ। বিষাদগ্রস্ত হতাশাগ্রস্ত অর্জুন যে শৈশব থেকে বিশ্বখ্যাত তীরন্দাজ হতে চেয়েছে, এই তার জীবনের লক্ষ্য, যে কেবল তীর ছুঁড়বে যুদ্ধ করবে জয়ী হবে, সেই অর্জুন যুদ্ধক্ষেত্রে তীরধনুক নামিয়ে রাখছে, হতাশ বিষাদেশ গ্রাস করছে, আমি এ যুদ্ধ করব না। তাই কৃষ্ণ তার পেটে হাত রাখছেন,

বিষাদ বস্তুর চোখে আবার ধীরে ধীরে উঠে দাঁড়াতে সাহায্য করছেন। দেখুন, গীতার 18টি অধ্যায়, প্রতিটি অধ্যায় কিন্তু যোগ, বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, তাই না? অর্থাৎ যুক্ত থাকা। আমি তোমার সঙ্গে যুক্ত আছি, তোমার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে আছি বলেই আমার এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। আমি কেবল আপন অহং নিয়ে আছি। কৃষ্ণ সেই যুক্ততার কথা মনে করিয়ে দিচ্ছেন, আর কোথায় পৌঁছে দিচ্ছেন? বিষাদ যোগ থেকে মুখ্য যোগে। এই যে একটু আগে একটি গানে শুনলাম, মুখ্য, মুখ্য কি? আনন্দ। যে আনন্দের কোন ব্যাখ্যা নেই। একটি বাচ্চা মেয়ে, সে একটি টাকা চাইছে, যাবে রথের মেলায়, আছে না রবীন্দ্রনাথের লেখায়, টাকা নিয়ে কি করবে, মেলায় যাবো, মেলায় গিয়ে কি করবে, বাঁশি কিনবো, বাঁশি কিনে কি করবে, বাজাবো, বাঁশি বাজিয়ে কি হবে, আনন্দ হবে, ব্যাস প্রশ্নের শেষ। কেউ আর জিজ্ঞেস করে না আনন্দ হয়ে কি হবে। ফলে মনের মধ্যে যদি তিলমাত্র বিষাদ থাকে, সেই বিষাদ থেকে মুখে পৌঁছে দিতে পারে কৃষ্ণ, হাত ধরো তার, হরে কৃষ্ণ বলে সমর্পিত হবে, বলো হৃদয় দিয়ে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। উন্মাসিকতা ছাড়ো, বিদ্বান পণ্ডিত বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, তুমি দুপাতা পড়ে, আমি দুপাতা পড়ে সব জেনে গেছি, অস্বীকার হলো জীবনের

শিক্ষা কি করে, আমাদের দৃষ্টি খুলে দেয়। কিন্তু বুকিস নলেজ, কেবল অক্ষরকে চেনা আর মুখস্থবিদ্যার শিক্ষা আর ডিগ্রির শিক্ষা কি করে, আমাদের অন্ধ করে, আমাদের বিশ্বাসকে অনুভবকে চূর্ণার করে দেয়। কেননা সেই শিক্ষা তো কেবল প্রমাণে বিশ্বাস করে। দেখো প্রমাণ দাও, শান্তির সঙ্গে কি শান্তির প্রমাণ, কি আনন্দের প্রমাণ, কি ধর্মের প্রমাণ, কি অধর্মের প্রমাণ, কি সততা অসততা, পাপ পুণ্য প্রশান্তি, এগুলো কোন সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায়? উপলব্ধি, অনুভূতি, ভালোবাসা, তার পরিমাপ, আসলে আমাদের দুটো চোখের দৃষ্টি আর অন্তর্দৃষ্টি, গতানুগতিক শিক্ষা, ডিগ্রি পাওয়ার শিক্ষা, কুড়িকম্য খাওয়ার শিক্ষা, ধান্দা পূরণের শিক্ষা, যে ধান্দা কুড়িকম্য খাওয়া দিয়ে আমাদের এই আধুনিক সমাজ তৈরি হয়েছে, কেউ কাউকে বিশ্বাস করে না। হাত মেলানোর আগে কোনেই এগিয়ে দেয় গুঁতো মারার জন্য, তাই না? এই তো সভ্যতা। মানুষ ক্রমশ একা হচ্ছে, যত সভ্য হচ্ছে যত এগিয়ে যাচ্ছে, যত নিরাপদ হচ্ছে আপন জীবন তত বিচ্ছিন্ন হচ্ছে সকলের কাছ থেকে, আর যত বিচ্ছিন্নতা তত বিষাদ। সব আছে কিন্তু কিছু নেই, মুখে হাসি নেই, বুকে প্রশান্তি নেই, আনন্দ নেই, এমন তোমার কথা ছিল না, আসলে ওই বিশ্বাসটা নেই। আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়েছি, উপলব্ধি থেকে বিচ্যুত হয়েছি, অনুভূতি থেকে আবার বিচ্যুত হয়েছি, অনুভূতি উপলব্ধি সব আবার কি গোল গোল প্রমাণ দাও। আমরা এই প্রামাণ্য শিক্ষা দিয়ে কেবল দুর্নীতি করতে শিখেছি, তাই না? সিঁড়ি ভাঙার বদলে লিফট দিয়ে বং করে কত উপরে উঠে চলে যাওয়া যায়, সেই শিক্ষা শিখেছি। তাই আমার পাশের মানুষটি কেবল আমার প্রতিযোগী হওয়ার কথা ছিল, সহযোগী, সেটা হলো না। তাই এই ঘোলা মুহূর্তে বেশি করে তো জুড়ানোর দরকার। তাই এই সেই সময় মানুষ যখন অস্থির হচ্ছে, দেখছো না বিদেশে একটা বাচ্চা ছেলে, স্কুলে পড়া ছেলে, সে গাট গাট গাট গাট গাট গাট গাট গাট করে গুলি চালিয়ে মেরে ফেলছে, কি না এটা আনন্দ, আসলে হতাশায় ভুগছে। বিশ্ব জুড়ে ফ্রাস্ট্রেশন বাড়ছে, কাদের মধ্যে? শিক্ষিত মানুষের মধ্যে, অর্থবান মানুষের মধ্যে। এখন সমীক্ষা বলছে সারা পৃথিবীতে আত্মহত্যা, নিজের জীবনকে শেষ করে দেওয়া, নিজের প্রতি ভালোবাসা নেই, সে আবার অন্যকে ভালোবাসবে। এই যে যারা আত্মহত্যা করছে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে শিক্ষিত এবং অর্থবান মানুষ, অর্থ কষ্টে আত্মহত্যা করছে তা নয়। অর্থাৎ বাঁচার যে আনন্দ, সেই আনন্দটাই নেই। এই আধুনিক শিক্ষা, আধুনিক জীবন আমাদের সেই আনন্দটা কেড়ে নিয়েছে। সনাতন ভারতবর্ষ আবার সে আত্মমুখী হতে বলছে, নিজেকে চেন। বরাবরের সে জিজ্ঞাসা, কে আহম, আমি কে, এই জিজ্ঞাসা ধরে এগিয়ে যাওয়া, আমি তার অংশ, আমি সমগ্রের অংশ। আজকে বিজ্ঞান বলছে যে বিশ্বে প্রতিটি কণার সঙ্গে প্রতিটি কণার সম্পর্ক আছে। কেন না সেই বিগ ব্যাং থিওরি, ওই যে মহাবিস্ফোরণের সময় যে শক্তি ছিল এখনো বিশ্ব জুড়ে, বিশ্ব চরাচর জুড়ে সেই একই শক্তি, সেই একই শক্তির অংশ আমরা প্রত্যেকে। ভারতীয় দর্শন বলছে ব্রহ্ম থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, তুমিও ব্রহ্মের অংশ। বিশ্বাস করি কি করি না, তাই নিজেকে এত দুর্বল লাগে, অসহায় লাগে। ভারতীয় দর্শন শিক্ষা দিচ্ছে রাজার কাছ থেকে বিতাড়িত হয়ে ওই ধ্রুবের মা যখন জঙ্গলে ধ্রুব তার বাবাকে খুঁজতে যাচ্ছে, কিন্তু জঙ্গলে এত বড় পথ কেমন করে,
সে পার হবে, মা তোকে শিক্ষা দিচ্ছে। বাবা তোমার তো মধুসূদন আছে, তুমি যখন ভয় পাবে তখন মধুসূদন তাকে ডাকবে। ধ্রুব বিশ্বাস করেছে মায়ের কথায়।

শব্দ হাতি আছে। ধ্রুব এগিয়ে চলেছে, মধুসূদন দা, মধুসূদন দা, মধুসূদন দা। ঝড় বৃষ্টি বিদ্যুৎ সে এগিয়ে চলেছে তার পিতৃদেবকে খোঁজার জন্য। এইসব কাহিনী আপনারা জানেন। তাহলে ধ্রুবের মধ্যে শুধু মা বলে দিয়েছে তোমার মধুসূদন দা আছে, বুঝ মধুসূদন দা, ঈশ্বর আছেন। ধ্রুব প্রমাণ যায়নি, মার কাছে শুধু বিশ্বাস করেছে। এই বিশ্বাস থেকে সে অসীম শক্তি পেয়েছে এগিয়ে যাওয়ার জন্য। হিরণ্যকশিপু চেষ্টা করেছেন মেরে ফেলতে প্রহ্লাদকে, তাই না? নদীতে ছুঁড়ে ফেলেছেন, মক্ত হাতির সামনে ছুঁড়ে ফেলেছেন, কিন্তু তার মুখ থেকে হরি হরি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শেষে হিরণ্যকশিপু বলছেন, ওই পাথরের স্তম্ভ সেখানেও কি তোমার দেবতা আছেন, তোমার হরি আছেন? প্রহ্লাদ জোর হসতে বলছেন, হ্যাঁ পিতা, হরি রয়েছেন সর্বত্র। এ কাহিনী আপনারা জানেন, এগুলো আমরা গল্প কাহিনী হিসেবে পড়েছি, বিশ্বাস করিনি। তাই আমাদের আত্মবিশ্বাস উধাও। সেই অনুভবে যদি আমি আপন হৃদয়কে জাগাতে পারি, তাহলে আত্মবিশ্বাস তৈরি হয়। আর আত্মবিশ্বাস কি করে? আত্মবিশ্বাস আমার ভেতরের আত্মশক্তিকে জাগিয়ে তোলে। যাবে নাকি সেই অমৃত ধামে?

0: মানুষের সঙ্গে কথা হবে। আসুরের প্রথম বন্ধু কে এসছেন ফোনে?
1: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল বলছি স্যার। যে গল্পগুলো করলেন ওগুলো ছোটবেলা থেকে দিদার কাছে শুয়ে শুয়ে এই গল্পগুলো শুনেছি, এখনো সেইগুলি চর্চা করি। তা আমি বলতে চাইছি, কৃষ্ণ বলেছেন যে হয় আমার দাস আমি করি তারই সর্বনাশ, আর যে হয় আমার দাসের দাস আমি হই তারই অনুদাস। তা কৃষ্ণের দাস ছিলেন রামকৃষ্ণদেব, তার কাছে তো সবাই গিয়েছেন, তার দর্শনও পেয়েছেন, তার বাণী শুনেছেন, তার লেখা নয় মুখের কথা। সেরকম দাস কোথায় পাই? আকাশবাণী থেকে যা শুনি সেই দাসকেই হচ্ছে প্রণাম জানাই। এখান থেকে যেসব অনুষ্ঠানগুলো হয় তা সেটাই মানে গ্রহণযোগ্য যদি মন দিয়ে শুনি। তা শুনছি স্যার, নমস্কার, ভালো থাকবেন।

0: হ্যালো, আমি পূর্ব মেদিনীপুর থেকে জগন্নাথ মাইতি বলছি।
1: হ্যাঁ জগন্নাথ বলুন।
0: হ্যাঁ, আপনার অনুষ্ঠান শুনে আমার খুবই ভালো লাগছে। আমার বয়স 74। আমি রামায়ণ মহাভারতকে একদম ভাবতাম যে ভালো নয়, কিন্তু এখন বুঝাচ্ছে রামায়ণ মহাভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এই পুষ্পরত বলুন, তারপরে বিশ্বদেব বলছিল আমাকে পাতালের জল খাওয়াও, তারপরে শব্দবিদি মান মারছিল দশরথ, এগুলো ছিল আগে মন্ত্র, এখন হচ্ছে যন্ত্রে। আপনাকে ধন্যবাদ এইসব অনুষ্ঠান করার জন্য। আপনাকে খুব ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন।

0: হরে কৃষ্ণ, কে আছেন?
1: আমি নদীয়া জেলা বেসরকারি থেকে সাহা বলছি।
0: হ্যাঁ সাহা বলুন।
1: শুনলাম তো পুরো তাই, কিন্তু এটা তো এক ঘন্টা বেশি।

0: ছিল তাকে একটু ওম দিয়ে অঙ্কুরিত করতে পারল। আমাদের এক ঘন্টা কাজ সেটুকুই, তারপর যদি একবার ভেতরে ছানা তৈরি হয়ে যায়, রবীন্দ্রনাথ বলছেন ছানা বড় হলে সেই ঠুকরে ঠুকরে ডিম ভাঙবে, তখন আর ডিম চেষ্টা করে ভাঙতে হয় না। এখানে আমাদের এক ঘন্টা সার্থকতা। আপনার অনুভবের কথা শুনব। আরেকজন বন্ধু কে আছেন? হ্যালো,
1: হ্যালো দাদা,
0: নমস্কার।
1: ওই যে আমি বীরভূম থেকে বলছি, শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায়।
0: আচ্ছা চট্টোপাধ্যায় বাবু, বলুন।
1: আমি এত ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। আমি একদম মনোযোগ সহকারে বিছানার মধ্যে বালিশ দিয়ে হালকা করে সমুদ্রে দিয়ে এত সুন্দর লাগছে, আর আমাকে মানে এত আগ্রহ হচ্ছে না, বলতে পারছি না যে এত ভালো লাগছে, খুব সুন্দর। আমি আর একটু ওই গান বাজনা লাইনে আছি, তো আমি একটু তবলা বাজাই, ঢুবি তবলা ঢোল বাজাই, তার জন্যে বেশি বোঝে চলো বোঝে চলো
0: ভালো থাকবেন। আর হরে কৃষ্ণ নাম শুধু নিজের মধ্যে নয়, ছড়িয়ে দিন, দেখবেন নাম প্রথমে নিজের ভেতরে হয়, তারপর যেভাবে গাছের কুড়ি

0: কে আছেন ভাই টেলিফোনে? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, শুধু ঠোঁটের উচ্চারণ নয়, হৃদয় যেন মনের কথা বলতে পারে। 10:54 হয়ে 8 সেকেন্ড, আমি কি আরেকটা ফোন নিতে পারি? জানি আজকে অনেকেই আপনাদের মনের কথা বলতে চাইছেন, আমি আরেকটা ফোনে গেলাম। বলুন কে আছেন?
1: নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দায়নাথ থেকে সুজয় চৌধুরী বলছি।
0: হ্যাঁ সুজয়, বলুন।
1: এই যে হরে কৃষ্ণ, এই নামে কিন্তু সকালবেলায় যদি এই নামটা শোনা যায়, আমাদের যে মন, সেই মনটা কিন্তু সুমধুর হয়ে যায়। এবং মনের মধ্যে যে কুভাবনা, কুচিন্তা, এগুলো কিন্তু আসে না। মনে হয় সারাটা দিন যেন আমরা ঠিকভাবে চলি, ঠিকভাবে আমাদের মনটাকে মানে বিকশিত করে ফেলি।

0: বৃন্দাবনের আজকের আসরে শিল্পীরা ছিলেন নানান সময় রথীন ঘোষ, গৌরসুন্দর গায়ে, মাধুরী চট্টোপাধ্যায়, অনুপ জলোটা, সন্ধ্যা মুখোপাধ্যায়, মহেশ রঞ্জন সোম। সারাদিন বাইরে হয়তো সুযোগ থাকবে না, কিন্তু অন্তরে ওই নাম গান যেন থাকে। মোটে তো ষোলো মাত্রা, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। গানের ভেলা আজ এ পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে 11:06 যুবাণীর অনুষ্ঠান বিজ্ঞাপনের পর।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি।
1: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বুডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন।
0: যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা, উপস্থাপনায় রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী।

0: কেমন আছো বন্ধুরা? মানে ঘড়িতে তো আপাতত 11:01, আর তার মানে সময়টা যুববাণীর। আর প্রত্যেক দিনের মতো আমরা তোমার যুববাণীর বন্ধুরা চলে এসেছি আজকের বিজ্ঞান বার্তার আড্ডায়। রয়েছি সম্পূর্ণা এবং
1: আমি রাহুল। এবং এই যে সম্পূর্ণা প্রথমেই বললো যে এক একদিন এক একটা জিনিস নিয়ে আমরা কথা বলি, তো এই যে এক একটা জিনিস নিয়ে কথা বলতে বলতে তো আমাদের মনে হলো যে ঠিক আছে, আজ বিজ্ঞান বার্তায় কি নিয়ে কথা বলা যায়।
0: এটাই,
1: এবার যারা পোস্টার দেখেছো তারা জানো যে অব্যর্থ দাওয়াই। তো এই দাওয়াইটা কি? এবং এই যে সবসময় আমরা বলি যে এমন কিছু কিছু জিনিস থাকে যা আমাদের মনে হয় যে আছে অথচ আমরা দেখতে পাই না,
0: হ্যাঁ,
1: এবং সেগুলো কিন্তু অদৃশ্য যোদ্ধার মতো কাজ করে।
0: একদমই। আর আমাদের শরীরে সেই যে যোদ্ধা সৈন্য বাহিনী, তাদের কথা আজকে শুরুতে একটু তোমাদের বলবো। কিন্তু এই যে রাহুল বলল অব্যর্থ দাওয়াই, তো সেই বিষয়টা কেন, এই নামটা কেন, সেটার আগে বলে দিই। কারণ আজকে আমরা কথা বলবো ভ্যাকসিন নিয়ে, এবং যে সকল ভ্যাকসিন আমাদের যুগান্তকারী আবিষ্কার হয়ে থেকেছে, মানে আমাদের প্রতিদিনের জন্য রয়েছে, এবং আমাদের যে এক সময় হয়তো দেখা যেত ওই অসুখে আমরা মরে যাচ্ছি বা ধীরে ধীরে মানুষটা জীবন হারিয়ে ফেলছে, সেখানে এই ভ্যাকসিনটা এসে তাকে নতুন জীবন দিচ্ছে।
1: একদম একদম। এবং এই যে পৃথিবী পাল্টে দেওয়া ভ্যাকসিন গুলো, যার গল্প আমরা বারবার ছোটবেলা থেকে বিভিন্ন ভাবে পড়ে এসেছি, জেনে এসেছি, সেটা স্কুলের মধ্যে দিয়ে হোক কিংবা রিয়েল লাইফে। মানে আমার কিন্তু এখনো মনে আছে যে যখনই রবিবার হতো, ফেব্রুয়ারি মাসের রবিবার গুলোতে অমিতাভ বচ্চনের একটা অ্যাড সবসময় দেখতে পেতাম যে বাচ্চাদের নিয়ে কিন্তু পোলিও বুথে আপনারা যাবেন। তো এই যে একদম আমাদের ছোট থেকে যত জ্ঞান হয়েছে তখন থেকে ওই যে রবিবার গেলে পোলিও বুথে কি অদ্ভুত একটা স্বাদে একটা ড্রপ আর করে একটা,
0: আমার খুব ভালো লাগতো।
1: আমার যেটা ভালো লাগতো, তারপরে আমাদের একটা পার্লেজির বিস্কুটের প্যাকেট দিত,
0: হ্যাঁ, কিছু একটা গিফট দিত। তো সেই বিষয়টা তো রয়েছে, কিন্তু আজকে আমরা কথা বলবো সেই সব ভ্যাকসিন নিয়ে, সেই সব দাওয়াই নিয়ে, ওষুধ নিয়ে। তো তার আগে যে কথাটা একটু আগে রাহুল বলছিল যে আমাদের শরীরে এমন কিছু অদৃশ্য যোদ্ধা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, যাদের কথা না বললেই নয়, এই ভ্যাকসিন গুলো যাদের মাধ্যমে কাজ করছে আমাদের শরীরে। তো আমাদের বডির যে ইমিউন সিস্টেম, সেটার কথাই আমরা বলছি। যে এই ইমিউন সিস্টেমটা জানো তো রাহুল, এমন যে ঠিক ওই হয় না একটা দুর্গর বাইরে সেনাবাহিনীরা সব দাঁড়িয়ে থাকে, পাহারা দেয় যে কেউ বাইরে থেকে আক্রমণ করলে পাল্টা আক্রমণটা করবে।
1: এবং শুধু তাই নয়, যে আক্রমণ করছে ধরো কেউ একটা এলো তোমার কাছে, ঠিক আছে, সে কিন্তু আগে যাচাই করে নেবে যে আচ্ছা তুমি কে, তুমি এই দুর্গেই থাকো নাকি তুমি বাইরের কেউ।
0: বাইরের কেউ, যদি বাইরের কেউ হয়,
1: যদি তোমার কাছে আইডি কার্ড না
0: থাকে, তাহলে তো তোমাকে একদম ওই ঢিস ঢিস করে একদম মেরে ফেলা হবে, ধ্বংস করে দেওয়া হবে। তো ঠিক সেরকমই কাজ করে আমাদের বডির ইমিউন সিস্টেম। তো এই যে ইমিউন সিস্টেম বা অনাক্রম্যতা, এর দুটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অ্যান্টিজেন, একটা হচ্ছে অ্যান্টিবডি। তো এই দুটো বিষয় কি না, ঠিক ওই এই দুটো হচ্ছে গোটা দুর্গটার মেন দুজন সৈন্যবাহিনী।
1: একদম, যেমন আজকে রাহুল এবং সম্পূর্ণ, সেরকম অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি,
0: দুজন সেনা দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে, মানে অ্যান্টিজেন তো বাইরের সেই তোমার হচ্ছে শত্রু যে ভিতরে শরীরে ঢুকছে, এবং অ্যান্টিবডি সেই অ্যান্টিজেনটাকে ধরে নিয়ে একদম শেষ করে দিচ্ছে।
1: এবং কিছু কিছু লোক থাকবে দেখবে, ধরো তোমার দুর্গে কেউ একটা খারাপ লোক আগে এসেছে, ঠিক আছে, এবার সেই খারাপ লোকটা না বাইরের আরো অনেক খারাপ লোকের ব্যাপারে জানে,
0: হ্যাঁ,
1: তো তোমার বডি কি করছে, আচ্ছা তুই অনেক কিছু বাইরের কথা জানিস না, ঠিক আছে আমি তোকে রেখে দেব, তোকে আমি হস্টেজ করে রেখে দেব,
0: হ্যাঁ, তুই যাতে বাইরের লোকদের যখন অন্য কোন শত্রু আসবে তুই যাতে সেখানে আক্রমণ করতে পারিস।
1: হ্যাঁ একদম।
0: তো সেরকমই কিছু অ্যান্টিবডি কাজ করে, অ্যান্টিজেনকে নিয়ে রাখে, নিয়ে রেখে যদি অন্য কোনো অ্যান্টিজেন সেই ধরনের বা অন্য রকমের যদি কোনো অ্যান্টিজেন বা তোমার হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এরা আসে, তো তখন যাতে আক্রমণটা ঠিকঠাক ভাবে করা যায়, চিনে নিয়ে একদম কারেক্ট পজিশনে, যাতে একদম ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একদম যেন আক্রমণ করা যায়।
1: একদম। এবং এই যে আক্রমণ করা, তুমি যে বলছো চিনে নিয়ে, চিনে নেওয়াটা খুব জরুরি, কারণ এই চিনে নেওয়াতে যদি ভুল হয় তখনই আমরা দেখি যে অটো ইমিউন ডিজিজ হয়ে
0: যায়।
1: মানে শরীর বলছে আচ্ছা আমি দেখতে যাবো না তুমি কি বাইরের লোক না ভেতরের লোক, তুমি যদি এক্সিস্ট করো আমি তোকে
0: তুমি যদি মানে আমার যদি তোমাকে দেখে মনে হয় তুমি আমার কেউ নয়, তুমি শরীরের কেউ না, তোমাকে আমি মেরে দেবো,
1: আমি তোমাকে চেক করতে যাবো,
0: হ্যাঁ চেক করতে যাবো না, তো সেখানে কিন্তু অটো ইমিউন ডিজিজ হয়, এবং সেটা কিন্তু খুব খারাপ বিষয়। তো এই যে যাতে অটো ইমিউন ডিজিজ না হয় এবং আমাদের শরীরে যাতে বিভিন্ন ভাইরাস যে ঢুকছে সেগুলোও যাতে প্রিভেন্ট করা যায়, আটকানো যায়, তার জন্যই কিন্তু রয়েছে ভ্যাকসিন।
1: একদম। এবং এই যে আমি জানি আমাদের কাছে ভ্যাকসিনটা আমরা খুব ইজিলি ইউজ করি শব্দটা, কিন্তু আসলে এর পেছনে অনেক অনেক বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, অনেক অনেক বছরের বিজ্ঞান চর্চা রয়েছে, কারণে আজকে বিজ্ঞান বার্তায় আমরা ভ্যাকসিনকে বেছে নিয়েছি একটা টপিক হিসেবে। তো এই যে টপিক হিসেবে আমরা বেছে নিয়েছি রাহুল এবং সম্পূর্ণ, আমরা একা থাকলে তো হবে না,
0: না তোমাদেরও তো থাকতে হবে, আমাদের ফোন করো 03322131342 এই নাম্বারে। আর আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে তোমরা আজকের পোস্টারের তলায় কমেন্ট করে জানাও যে তোমাদের মনের কথা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান, কিছু যদি বলার থাকে সেটা জানাও আমাদের।
1: একেবারে, তাহলে ভালো থাকার ভ্যাকসিন যেটা নিয়ে আমরা বারবার কথা বলতে চাই, সেই অব্যর্থ দাওয়াই, সেই পৃথিবী পাল্টে দেওয়া ভ্যাকসিন, সেই গল্পে আমরা ঢুকবো। তবে তার আগে কবি সুমনের গলায় এই গানটা শুনে ফিরে আসছি রাহুল এবং সম্পূর্ণা।

0: সে চলে গেল তো? না না না, এখনো যায়নি,
1: আমরা রয়েছি,
0: আমরা রয়েছি রাহুল এবং সম্পূর্ণ আজকে রয়েছি বিজ্ঞান বার্তা নিয়ে। এবং বিজ্ঞান বার্তা ভ্যাকসিনের কথাই যদি আমরা শুরু করি তাহলে ভ্যাকসিনের একদম শুরুতে চলে যেতে হবে,
1: একদম।
0: আর ভ্যাকসিনের একদম শুরুতে যেতে হলে একজনকে স্মরণ করতেই হবে। এই ধরো তুমি রাস্তাঘাটে যাচ্ছ, ঠিক আছে, কিংবা তুমি বন্ধুদের সাথে গল্প করছো, তুমি হয়তো ভুল করে কিছু একটা একটু বোকা কথা বলে ফেললে, বন্ধুরা তোমাকে বলবে তুমি গরু নাকি, তখন তুমি তাদের বলবে না ভাই গরু বলে ছোট করবি না, এই যে ভ্যাকসিন তার শুরুতেই কিন্তু গরু আছে।
1: একদম, এর যে শুরুটা সেটাও কিন্তু ওই মানে গরুর থেকেই, মানে তোমরা হবে গরুর থেকে কি করে না, শুরুটা একটু অদ্ভুত জানি, কিন্তু 1796 সাল ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ডাক্তার এডওয়ার্ড জেনার, তখন তিনি দেখছেন চারিদিকে অদ্ভুত ভাবে বসন্ত রোগের প্রকোপ, গুটি বসন্তের প্রকোপ বাড়ছে এবং মানে আটকানো যাচ্ছে না, মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে, মানুষকে বাঁচাতে পারছেন না তিনি। তখন তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, ওই যে একটা কথা বলে না যে যখন তুমি লক্ষ্য করবে, যখন তুমি দেখবে তখন তুমি বুঝতে পারবে কি হচ্ছে বিষয়টা, নোটিস করো, বোঝো। ঠিক সেরকমই তিনিও লক্ষ্য করলেন যে ধরো যারা এই গরুর দুধ দুইছেন বা গরু পুষছেন, গরু নিয়ে সারাদিন যাদের কাজ, তাদের কিন্তু শরীরে কাউপক্স বা গো বসন্ত হচ্ছে, কিন্তু ওই যে মারাত্মক গুটি বসন্ত সেটা হচ্ছে না।
0: হ্যাঁ, এবং এই যে গুটি বসন্ত যেটা আমাদের সবার কাছে অত্যন্ত ভয়ের ছিল একালে, যেই কারণে এই যে শীতলা পুজো এলেই যে একটা ধুম পড়ে, সেটা কিন্তু তার জন্মটাই কিন্তু সেই গুটি বসন্ত।
1: হ্যাঁ, একদমই একদমই,
0: ঠিক আছে। এবং গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত সেই তো, তারপরে এডওয়ার্ড জেনার যে তুমি যে বললে যাদের কাউপক্স তাদের কিছু হচ্ছে না, তো ওনার বাড়িতে একজন মহিলা এরকম দুধ নিয়ে এসেছেন দেখছেন, তো তখন উনি দেখলেন যে ওই মহিলার হাতে এরকম একটা ফোসকা পড়েছে হাতের তালুতে। তখন উনি জিজ্ঞাসা করলেন যে আরে তোমার হাতে কি হয়েছে? তখন সে বলল যে আসলে গরুদের তো কাউপক্স হয়, তো সেখান থেকে আর কি আমার হাতে একটু জাস্ট ইনফেকশন মতো হয়েছে। তখন উনি কি করলেন, ওই যে পুঁজটা সেখান থেকে খানিকটা তরল বার করে নিলেন, এবং উনি তখনই বুঝলেন যে আচ্ছা তার মানে এদের গো বসন্তের জীবাণু যে শরীরে ঢুকেছে তার ফলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, যে কারণে
1: তাদের ওই গুটি বসন্ত হচ্ছে না।
0: এক্স্যাক্টলি,
1: এবং এই যে গুটি বসন্ত হচ্ছে না, তিনি যখন এটা লক্ষ্য করলেন এবং সেই পুঁজটা তিনি বার করে নিলেন, এবং সেখান থেকেই কিন্তু তৈরি হলো প্রথম ভ্যাকসিনের ধারণা, প্রথম ভ্যাকসিন। এবং তিনি তো তৈরি তো মানে ভাবলেন, তৈরি করলেন, এবারে ব্যাপার হচ্ছে হবে কি করে, তিনি বুঝবেন কি করে আদৌ তার এই আবিষ্কার কাজ করছে কিনা, আদৌ তিনি ঠিকঠাক বলছেন কিনা, বুঝছেন কিনা। তো তখন কি হলো না, জেনারের এই যে হাইপোথিসিস, এটা তিনি সর্বপ্রথম তার যে তার ঘরে যে কাজ করতেন মালি, তার 8 বছরের ছেলে জেমস ফিলিপের উপর পরীক্ষা করলেন, কেননা তার তখন গুটি বসন্ত হয়েছে এবার তার বাঁচার আশা নেই, তো সেক্ষেত্রে হয় বলা চলে মানে কিছু একটা তো করতে হবে, সে এমনি হয়তো তার কোনো একটা কিছু হবে, তার থেকে আমি চেষ্টা করি। ওই চেষ্টা করে তিনি দেখলেন সেই গোবসন্তের থেকে যে পুঁজ নিয়ে যে তৈরি যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন তিনি প্রয়োগ করলেন তার সেই মালির ছেলের উপরে, জেমস ফিলিপের উপরে, এবং সেখান থেকে তিনি দেখলেন জেমস ফিলিপ কিন্তু বেঁচে গেলেন।
0: এবং এটা একটা মানে আমরা যে বলি না এখন ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে ওষুধের এই ভ্যাকসিনের, এটাই কিন্তু সেই হিসেবে প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল।
1: একদম একদম,
0: এবং সেটা কিন্তু এখন যে আমরা অনেক সিকিউরিটি মেনে, অনেক এথিক্স মেনে যে ল্যাবে করি, ল্যাব র‍্যাটসদের উপরে বা গিনিপিগসদের উপরে, তখন কিন্তু প্রথম কোনো তার আগে অভিজ্ঞতা নিয়ে একটা মানুষের উপর প্রয়োগ করা অনেক সাহস দরকার,
1: সত্যি কথা, যে আমি জানি না এরপরে কি হবে।
0: এক্স্যাক্টলি, এবং এখানে একটা এথিক্যাল প্রশ্ন
1: উঠে,
0: আচ্ছা তার মানে কি আমি যার তার উপরে এরকম চালিয়ে দিতে পারি?
1: না, একদমই নয়। এখন সেই এথিক্সটা রয়েছে যে তুমি যার তার উপরে সেই জিনিসটা করতে পারো না, কিন্তু তখন সেই বিষয়টা হয়ে ওঠেনি, মানুষ জানতো না, যে তখন তারাও দেখেছে যে না কিছু একটা করি যদি বাঁচানো যায় ছেলেটিকে। তো তার জন্য কিন্তু এই ভ্যাকসিনের প্রথম প্রয়োগ করা হয় এবং সাকসেসফুল হয় তারা। এবং এই যে আমরা বলছি ভ্যাকসিন, মজার ব্যাপার জানো, এই যে ভ্যাকসিন শব্দটা এটা কিন্তু এসেছে ল্যাটিন শব্দ ভ্যাকা থেকে, ভিএসিসিএ, এবং যার অর্থ হলো গরু।
0: আচ্ছা, তার মানে একদম ওখান থেকে নামটা চলে এসেছে, কারণ যেহেতু গরু থেকেই প্রথম ওই কাউপক্স থেকে স্মলপক্স এর টিকা, এবং ওই যে স্মলপক্স এর টিকা আবিষ্কৃত হলো তারপর তো আরো বেশ কিছু চেঞ্জেস গেছে ভ্যাকসিন গুলো, তারপরে দেখা গেল স্মলপক্স ইজ ইরাডিকেটেড। স্মলপক্স এই মুহূর্তে পৃথিবীতে নিশ্চিহ্ন, আমেরিকাতে দেখা গেল যে 1977 এর পর স্মলপক্স এর কোনো অস্তিত্বই
1: নেই,
0: এবং এই যে একটা রোগকে পুরো নির্মূল করে দেয়া গেল
1: একটা ভ্যাকসিনের মাধ্যমে,
0: একটা ভ্যাকসিনের মাধ্যমে, কিন্তু
1: মানে এখানেই কিন্তু ওই বিষয়টা যে অব্যর্থ দাওয়াই।
0: এবং আমরা দেখতে পাচ্ছি ফোন লাইনে চলে এসেছেন বন্ধু, শুনেনি কি বলছেন।
1: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: বীরভূম বেদগ্রাম থেকে সুজন পাল বলছি।
1: বলুন
2: বলুন, সকাল শুনছি অনুষ্ঠানটা, বলুন সকালে উপকার হবে? ভ্যাকসিন আটে বলে মৃত্যুর হার একদম নাই, খুবই উপকার হচ্ছে, বহু সকাল শুনছি।
1: নিশ্চয়ই সঙ্গে থাকুন।
0: একদমই ঠিক, যেমন বহু শ্রোতা শুনছেন, কারণ আমরা জানি যে শ্রোতারা শুনছেন তারাও কিন্তু অলরেডি ভ্যাকসিনেটেড, এবং তারা ভ্যাকসিনেটেড বলে তাদের অনেক কিছু রোগ হচ্ছে না, ফলে তারা বেঁচে আছেন, ফলে তারা শুনছে।
1: একদম একদম, তো
0: এই ভ্যাকসিনটা ভ্যাকসিনের
1: ভ্যাকসিনের কাজ রয়েছে, কারণ ভ্যাকসিন ছাড়া তো এই তুমি ধরো না স্মলপক্স এর কথাই ধরো, আমরা যে বলছি স্মলপক্স কি নির্মূল হতে পারতো যদি এই ভ্যাকসিন থাকতো না? তো সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনটা ওই যে আমাদের যে ওই সেনাবাহিনীটা সেটা কিন্তু কনস্ট্যান্ট কন্টিনিউয়াস কাজ করে চলেছে।
0: এবং এই যে স্মলপক্স এর ভ্যাকসিনের কথা আমরা বলছি, স্মলপক্স এর ভ্যাকসিনের পাশাপাশি আমরা কিন্তু আরেকটা ভ্যাকসিনের কথা খুব মানে আমরা জানি,
1: মানে শুনে এসেছি, দেখেও এসেছি,
0: সেটা হচ্ছে ধরো তুমি রাস্তাঘাটে যাচ্ছ, আচমকা একটা কুকুর এসে তোমাকে কামড়ে দিল, কুকুর আসিয়া এমন কামড় দিল পুঁথিকের পায়, কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। তো এই যে ধরো কুকুরে কামড়ালো, বেড়ালে আছড়ালো, যাদের বাড়িতে কুকুর বেড়াল আছে তারা তো জানেই যে একটা বেড়াল কতবার
1: আছড়াতে পারে। তো সেই যে বেড়ালের আছড়ানো বা কুকুরের কামড়ানো, আগে কিন্তু এই কুকুর কামড়ালে অবধারিত মৃত্যু ছিল,
0: পাগলা কুকুর স্পেসিফিক্যালি,
1: হ্যাঁ পাগল কুকুর যদি কামড়ে অবধারিত মৃত্যু ছিল, এবং সেখান থেকেই কিন্তু আর একটা মানে সেই বলে না যুগান্তকারী আবিষ্কার আমাদের বিজ্ঞানের জগতে মহাতারকা স্টার লুই পাস্তুরের আসা, এবং 1885 সালে এই ঘটনা যেটা গোটা বলা চলে এই যে মানে মানে গোটা বিজ্ঞানকে, গোটা যে ভ্যাকসিনের জগৎ, গোটা মেডিকেল সায়েন্স সবটাকে উলটপালট করে দিল।
0: এবং মজাটা হচ্ছে আমরা শুনলাম এডওয়ার্ড জেনারের কথা, এডওয়ার্ড জেনার কিন্তু একজন চিকিৎসক ছিলেন, কিন্তু পাস্তুর কিন্তু ডাক্তার ছিলেনই না, তিনি একজন রসায়ন বিজ্ঞানী, কেমিস্ট ছিলেন। তো উনি দেখলেন যে জলাতঙ্ক বা রেবিস যেটাকে আমরা বলি, তো যে কুকুরটা বা যে বেড়ালটা আমাকে কামড়াচ্ছে তার যদি রেবিস থাকে সে কিরকম একটা মানে পাগল হয়ে যাচ্ছে, তার মুখ দিয়ে লালা পড়ছে, এবং তার সেই ফ্লুইড যদি আমার শরীরে ঢোকে তাহলে কিন্তু সে সরাসরি আমার নার্ভাস সিস্টেম, আমার স্নায়ুতন্ত্রকে আক্রমণ করছে।
1: একদমই,
0: এবং তখন কিন্তু তিনি খরগোশের যে মেরুদণ্ড স্পাইন, সেই স্পাইনাল ফ্লুইড থেকে অ্যান্টিবডি নিয়ে একটা ভ্যাকসিন তৈরি করলেন।
1: এই যে একটু আগে তোমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা বললাম, যে অ্যান্টিজেন হচ্ছে বাইরের সেই শত্রু যেটা আমার বডির ভিতরে আছে, শরীরের ভিতরে আছে, এবং অ্যান্টিবডি আমার বডিতে তৈরি থাকছে, বসে রয়েছে যে শত্রুটা এলেই আক্রমণ করবে যাতে আমাদের শরীর ভালো থাকে।
0: একেবারে।
1: তো তখন কি করলেন না, এই যে তখন ওই মেরুদণ্ড থেকে ওই অ্যান্টিবডিটা নিলেন, কেন না খরগোশের শরীরে তো অলরেডি রয়েছে সেই মানে ভাইরাসটা, যেটা আমাদের বডিতে যদি দেওয়া হয় তো আগের থেকেই সেই অ্যান্টিবডিটা তৈরি হয়ে থাকবে আমাদের শরীরে, যাতে পরে যদি ওই ভাইরাস আসেও সে আগে থেকেই চিনে নেবে, তৈরি হওয়ার সময়টা দেবে না, আগের থেকেই তৈরি হয়ে রয়েছে, একদম ডাইরেক্ট অ্যাটাক করতে পারবে।
0: তুমি একটা শত্রুকে চিনে তাকে আক্রমণ করাচ্ছ, যদি তুমি আগে থেকে স্পাই লাগিয়ে তার ব্যাপারে জেনে রাখো তাহলেই তো তোমার সুবিধা, তাই না?
1: ঠিক এই কাজটাই কিন্তু করে ভ্যাকসিন।
0: একদম, এবং আগের বার আমরা যখন শুনলাম এডওয়ার্ড জেনারের গল্প, সেখানে আমরা শুনলাম ফিলিপের কথা, এখানে জোসেফ মেস্টার নামের এক 9 বছরের ছেলেকে যখন একটা পাগল কুকুর কামড়েছিল তখন কিন্তু পাস্তুর একটু মানে দ্বিধায়
1: ছিলেন যে আদৌ করব করব না, এবং ওই এপিক্সের ব্যাপারটা চলে আসে যে এটা কি ঠিক হবে হবে না,
0: কুকুর করাটা কি উচিত হবে না যদি কিছু হয়ে যায়, কারণ দেখো প্রত্যেকটা মানুষের একটা কনসেন্ট থাকে যে আমার আমি কি একটা মেডিকেল ট্রিটমেন্টের বা একটা ট্রায়াল অংশ হতে চাই আদৌ, কিন্তু তিনি ঝুঁকি নিলেন।
1: একদম, তারপরেই তো এই হিস্ট্রিটা তৈরি হলো, ইতিহাস তৈরি হলো, জোসেফ বেঁচে গেল ঠিক ফিলিপসের মতোই। আর মানে 20 শতাব্দীতে এই যে রোগটা হলো, তারপরে হচ্ছে মানে তারপরে কিন্তু মানে আমাদের আর পিছন ফিরে তাকাতে হলো না,
0: মানে ওটা কবে হয়েছে বল, 19th সেঞ্চুরি তো 1885 কথা আমরা বললাম, তারপর থেকে সেই যে শুরু হয়েছে জলাতঙ্কের একটা মুশকিল হচ্ছে, জলাতঙ্ক হচ্ছে 100% তার মর্টালিটি রেট, তোমার যদি একবার জলাতঙ্ক হয় তুমি মরে যাবেই, কেউ বাঁচাতে পারবে না এক্সসেপ্ট যদি না তুমি
1: ভ্যাকসিনেটেড থাকো,
0: সময় অবশ্যই সময় যদি ভ্যাকসিনেটেড থাকো, যে কারণে তুমি দেখো আজ যদি তোমাকে কুকুরে কামড়ায় তোমাকে বেড়ালে আছড়ায় বলা হয় তোমাকে 72 ঘন্টার মধ্যে প্রথম ডোজ অফ ভ্যাকসিনটা নিতেই হবে, এবং তারপরে ওই যে থাকে 4, 7, 14 এরকম সময় অনুযায়ী তোমাকে যে 5টা করে ডোজ নিতে হয়, টেটানাস নিতে হয় তোমাকে একদম শুরুতে, তো সেইগুলো কিন্তু আছে বলেই আজকে আমরা সুস্থভাবে বেঁচে আছি, কারণ তুমি
1: বেরোলো ওই রক্তটা বেরোনো মানেই কিন্তু তোমার কিন্তু সেই জলাতঙ্কের ঝুঁকিটা রয়ে গেল
0: ভীষণ ভাবে, এবং সেই জন্যই যে মানে জলাতঙ্ক সেখান থেকে ধনুষ্কং করা আরো অনেক যে একদম মৃত্যু অবধারিত সেখান থেকে কিন্তু
1: বাঁচিয়ে আনতে পারে এই র‍্যাবিস ভ্যাকসিন,
0: এবং এবং তুমি ভেবে দেখো আমরা ছোটবেলায় শুনতাম যে যা বিড়ালের কাছে যাস না তিনি 14টা ইনজেকশন নিতে হবে, এবং নাভির কাছে নাকি ইনজেকশন নিতে হতো,
1: এখন সেটা বদলে গেছে
0: এবং এই যে ভ্যাকসিন নিয়ে গবেষণা হয়েছে বলেই না সেখান থেকে
1: বদলেছে, অনেকটা উন্নত হয়েছে, আরো সহজ হয়ে গেছে বিষয়টা, হয়তো তখনকার মতো এতটা জটিল আর এখন নেই বিষয়টা,
0: তুমি ভাবো যদি লুই পাস্তুর যদি ভাবতেনই না যে ঠিক আছে কুকুরে কামড়েছে মরে গেছে ঠিক আছে মরে যাক এরকম যদি
1: এইটাই মানে ভাবনাটা কিন্তু ইম্পর্টেন্ট, ওই নোটিস করছি তারপরে আমি ভাবছি এবং ভেবে আমি কিছু একটা করছি, এই করার থেকেই কিন্তু এই ভ্যাকসিনগুলোর আবিষ্কার,
0: এবং যদি আমরা লুই পাস্তুরি আটকে যেতাম তাহলেও কিন্তু আজকে আমাদের 14টা করেই ভ্যাকসিন নিতে হতো, তারপরেও কিন্তু গবেষণা এগিয়েছে বলে না আজকে আমরা 4টে কিংবা 5টাতে এসে থেমেছি, হয়তো দেখা যাবে 1টাতে হয়ে যাবে কোনো একদিন,
1: নিশ্চয়ই সেটা তো হতেই পারে।
0: শুনিনি ফোন লাইনে কে এসেছেন,
1: হ্যালো
2: আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি, বলছি এই যে ভ্যাকসিন গুলো হচ্ছে আমি হোমিওপ্যাথি ডাক্তার বলছি এগুলোতে ভ্যাকসিন গুলো ব্যবহার হয় অ্যালোপ্যাথি মতে, বসন্তের টিকাটা বের হচ্ছে এটা কিন্তু ওই সিমিলার সোর্স থেকেই করা হচ্ছে।
1: আচ্ছা সঙ্গে থাকুন, বুঝতে পেরেছি আমরা বিষয়টা।
0: আমাদের আজকে যে ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি এর মধ্যে বিভিন্ন রকম ইনপুট পাচ্ছি আমরা, এবং আমার যেটা মনে হচ্ছিল যে ধরো এই যে আমরা জলাতঙ্কের এবং আমরা যেটা স্মলপক্স তো আমরা কেউ দেখিনি ঠিক আছে, কিন্তু আমরা রেবিস টিকাটা আমরা কিন্তু সবাই
1: দেখেছি, অনেকে নিয়েছি,
0: আমি তো নিয়েছি ঠিক আছে, আমাকে হাস্কিতে কামড়ে দিয়েছিল,
1: বাহ
0: সাইবেরিয়ান হাস্কি খুব সুন্দর একটা, সে আমাকে কামড়ে দিয়েছিল,
1: তারপরে তুমি রেবিসের ইনজেকশন নিলে,
0: একদম।
1: তো দেখো বন্ধুরা এই যে যখন মানে রাহুল কিন্তু সেই সময় যে বাড়ির কুকুর বা আমাকে কামড়ে দিয়েছে আমি মানে র‍্যাবিসের ভ্যাকসিন নেব না সেটা কিন্তু করেনি, এটা তোমরাও করো না, যদি মনে হয় তোমরা কিন্তু ভ্যাকসিনটা নাও,
0: একদম। এবং ভ্যাকসিন যে কেবল মানুষের ক্ষেত্রে কাজে লাগে তা কিন্তু নয়,
1: হ্যাঁ পশু পাখি আমরা যাদের
0: বাড়িতে পোষো তাকে যদি তুমি ভ্যাকসিনেট করে দাও হয়তো তার থেকে আর রোগগুলো বাইরে
1: ছড়াবে না, সেও অনেকটা বেশি প্রোটেক্টেড থাকবে বাইরের ভাইরাস বলো জীবাণু বলো সেগুলোর থেকে।
0: আমরা তো আরো অনেক ভ্যাকসিন নিয়ে কথা বলবো, অনেক দুনিয়া বদলে দেওয়া ভ্যাকসিনের গল্প করব, রাহুল এবং সম্পূর্ণা যেহেতু বিজ্ঞান বার্তায় আজ রয়েছি তবে ফিরে আসছি আমরা এখন একটা মিষ্টি গানের উপরে।

0: সুজন দুজনে প্রেমে পড়েছে, অথচ কেউ কাউকে বলতে পারছে না। মেয়েটা যদি আকবর এ প্রপোজ করে, হ্যাঁ মনে হবে
1: মন ফুরফুর করে দেওয়া গান শুনে ফিরে এলাম বিজ্ঞান বার্তায়। রয়েছি আজকে রাহুল এবং সম্পূর্ণা, এবং আমরা টিকাগুলোর কথা বলছিলাম। একটার পর একটা টিকা যদি আমরা দেখি, ধরো একদম শুরু করলাম আমরা স্মলপক্স দিয়ে,
2: তারপরে এলাম আমরা র‍্যাবিস,
1: একদম, এবং তারপরে আর একটা রোগ যেটা সারা পৃথিবীতে বিভিন্ন মানুষের কাছে বিভীষিকা হয়ে ফিরে ফিরে আসে,
2: এখনো আসে
1: বিভিন্ন, একদম, তো লিঙ্গ নির্বিশেষে এবং বিভিন্ন লৈঙ্গিকতার মানুষদের কাছে সেটা ফিরে ফিরে আসে একটা বিপর্যয়ের মতো, এবং সেই নিয়ে অনেক গবেষণা চলছে, কাজ চলছে, এবং সেই জিনিসটাকে সেলিব্রেট করার জন্যই আজকে একটা স্পেশাল দিনও বটে, তাই না?
2: একদম, এইচআইভি ওয়ার্ল্ড ভ্যাকসিন ডে।
1: একদম,
2: তো এই যে এইচআইভি, এটার ভ্যাকসিনের থেকেও যেটা বড় কথা, প্রিকশনটা কিন্তু মেইন,
1: ভীষণ জরুরি।
2: ভ্যাকসিনটা তো জরুরি আমরা জানি, কিন্তু তার থেকেও
1: বেশি সেটা,
2: একদম একদম, প্রিকশনটা নিতেই হবে। আর এই যে ওয়ার্ল্ড এইচআইভি ভ্যাকসিন ডে, সেই বিষয়ে অদ্রিজা, তোমাদের যুববাণীর বন্ধু অদ্রিজা কিন্তু তোমাদের কিছু বলবে, চলো শুনে আসি অদ্রিজা কি বলছে।
3: মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। একদমই তাই, ভালো মন্দ নিয়ে জীবন, সব নিয়ে আমাদের জীবনে এগিয়ে চলতে হয়, থেমে থাকলে চলে না। তবে শরীরের সঙ্গে কখনোই আপোষ করা চলে না, শরীরকে যত্ন করে ভালো রাখার চেষ্টা করতে হয়। আর শরীর ভালো রাখা মানে হলো রোগ মুক্ত রাখা, আর এর জন্যই আমরা এখন আগে থেকে টিকা নিয়ে শরীরের মধ্যে আগাম প্রতিরোধ করার চেষ্টা করি। আজ কথা বলবো এইডসের টিকা নিয়ে। এই টিকা জনগণকে এখন অনেকটাই এইডস মুক্ত করেছে, এইডসের মতন কঠিন রোগকেও সহজ করে দিয়েছে। আজ বিশ্ব এইডস টিকাকরণ দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিনেশন ডে, যা এইচআইভি টিকা সচেতনতা দিবস নামে পরিচিত। প্রতি বছর এই দিবসটি আজকের দিনে, অর্থাৎ 18ই মে পালিত হয়। এইচআইভি সংক্রমণ ও এইডস প্রতিরোধের জন্য এই টিকার প্রয়োজনীয়তা তুলে ধরেই এই দিনটি পালন করা হয়। বিশ্ব এইডস টিকা দিবস এই বিষয়টি নিয়ে প্রথম ভেবেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিনটন, এবং সবার সামনে তুলে ধরেছিলেন 1997 সালের 18ই মে মর্গান স্টেট ইউনিভার্সিটিতে একটি সমাবর্তনের ভাষণে। ক্লিনটন বিজ্ঞান ও প্রযুক্তির এই উদীয়মান যুগে বিশ্বকে নতুন লক্ষ্য নির্ধারণ করতে এবং আগামী 1 দশকের মধ্যে একটি এইডস টিকা তৈরি করার জন্য আহ্বান জানিয়েছিলেন, এবং বলেছিলেন শুধুমাত্র একটি সত্যিকারের কার্যকর প্রতিরোধমূলক এইচআইভি টিকাই এইডস এর হুমকিকে সীমিত করতে এবং অবশেষে নির্মূল করতে পারে। ক্লিনটনের সেই ভাষণের বার্ষিকী স্মরণে প্রথম বিশ্ব এইডস টিকা দিবস 1998 সালের 18ই মে পালন করা হয়, এবং এই ঐতিহ্য আজও অব্যাহত রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায়ে বিশ্ব এইডস টিকা দিবসে এইডস টিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে, এইচআইভি প্রতিরোধ ও এইডস টিকার গবেষণা সম্পর্কে সম্প্রদায়কে শিক্ষিত করতে, এবং এই মহামারী মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় সাধারণ মানুষ কিভাবে অংশ নিতে পারে সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা ধরনের কার্যক্রমের আয়োজন করে থাকে। এই পুরো বিষয়টি নিয়ে যাতে আমরা সকলে আরো সচেতন হতে পারি, তাই তোমাদের যুববাণীর বন্ধু আমি অদ্রিজা স্টুডিওর বাইরে চলে গেছিলাম ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস মহাশয়ের কাছে। শুনে নি তিনি কি বলছেন এই বিষয়ে।
4: নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাস, আমি প্রফেসর ইন জেনারেল মেডিসিন। তো সকলকে আমি আন্তরিক অভিবাদন জানাই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। আজ আমি বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস উপলক্ষে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরতে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন প্রতি বছর 18ই মে বিশ্বজুড়ে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে বা বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস পালন করা হয়। এই দিনটির মূল উদ্দেশ্য হল এইচআইভি এইডস সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করা এবং এই রোগের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টাকে সম্মান জানানো। তো আসুন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য একটু বিস্তারিতভাবে জেনে নিই। এইচআইভির পূর্ণরূপ হল হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যখন এই ভাইরাস শরীরে দীর্ঘদিন অবস্থান করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কমে যায়, তখন আরও বিভিন্ন রকম ইনফেকশনের সম্মুখীন হয়ে যায় আমাদের শরীর এবং সেই অবস্থাকে এইডস বা অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম বলা হয়। এটি একটি মারাত্মক অবস্থা যেখানে রোগীর শরীরে বেশ ভালো মতনই ক্ষয়ক্ষতি তৈরি হয়। তো এই রোগ শুধুমাত্র একটি শারীরিক অসুস্থতা নয়, এটি অনেক সময় সামাজিক ভয়, কুসংস্কার এবং বৈষম্যের কারণও হয়ে দাঁড়ায়। বহু মানুষ আজও এইচআইভি রোগে আক্রান্ত ব্যক্তিদের ভুল বোঝেন, তাদের থেকে দূরে থাকেন কিংবা সমাজ তাদের আলাদা চোখে দেখে, আলাদা করে দেয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তিরা আমাদের মতনই নর্মাল মানুষ, তাদেরও ভালোবাসা, সম্মান এবং সহানুভূতির প্রয়োজন যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এইগুলো আমাদের ভুলে গেলে চলবে না। এইচআইভি মূলত কয়েকটি নির্দিষ্ট উপায়ে আমাদের মানবদেহে ছড়ায়। আসুন সেগুলো জেনে নিই। অসুরক্ষিত যৌন সম্পর্ক, সংক্রমিত রক্তগ্রহণ, একই সুচ বা সিরিঞ্জ ব্যবহার করা এবং আক্রান্ত মায়ের থেকে সন্তানের শরীরে প্রবেশ করা, এই উপায়গুলিতেই এই রোগ ছড়ায়। কিন্তু আরও জেনে নিই যে হাত মেলানো, একসাথে বসে খাওয়া দাওয়া করা, কথা বলা, পাশাপাশি বসা, এইগুলোর মাধ্যমে কখনোই কিন্তু এইচআইভি ছড়ায় না, সংক্রমণ হয় না। তাই অযথা ভয় না পেয়ে আমাদের সঠিক তত্ত্ব সঠিকভাবে জানা এবং সবাইকেই সচেতন করা এবং সবাইকেই জানানো উচিত। আসলে আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এইচআইভি আক্রান্ত মানুষ দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন আশা দেখেন। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা ARTর মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। আসুন এবার আমরা জেনে নিই কেন আমাদের এইচআইভি ভ্যাকসিন নিতে হবে। এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়ার জন্যে এই ভ্যাকসিনটি খুবই গুরুত্বপূর্ণ। শরীরকে এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করতে সাহায্য করবে ভ্যাকসিনটি এবং সংক্রমণের ঝুঁকিও কমাবে। মারাত্মক রোগ প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনটি প্রয়োজনীয়। এইচআইভি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। ভ্যাকসিন এই গুরুতর অবস্থার হাত থেকে মানুষকে রক্ষা করতে পারবে। পরিবার এবং সমাজকে নিরাপদ রাখার জন্য অতি আবশ্যক। যদি বেশি মানুষ ভ্যাকসিন নেয় তাহলে এইচআইভির সংক্রমণ সমাজে কমে যাবে এবং সবারই সুরক্ষা মিলবে। চিকিৎসার খরচ কমানোর জন্য খুবই উপযোগী। এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়, ভ্যাকসিন সংক্রমণ কমালে চিকিৎসার খরচও কমবে। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনও খুবই প্রয়োজনীয়। ভ্যাকসিন মানুষকে ভয় ও অনিশ্চয়তা থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপন করতে সাহায্য করবে। আর সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা আমাদের সকলেরই কর্তব্য। ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এইচআইভির ঝুঁকি থেকে রক্ষা করা অবশ্যই সম্ভব হয়ে উঠবে। বিশ্বব্যাপী এইডস নিয়ন্ত্রণ করার জন্য এইচআইভি ভ্যাকসিনের ব্যবহার করা খুবই আবশ্যক এবং এইচআইভি সংক্রমণের হারও এতে কমবে এবং বিশ্ব এইডস নির্মূল করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং হয়তো সাফল্য অর্জন করব সুদূর ভবিষ্যতে। তো আসুন আমরা সবাই মিলে সচেতন হই ভ্যাকসিনের পক্ষে এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী ভ্যাকসিন উপযোগিতা শুনে এবং বুঝে আমরা সবাই ভ্যাকসিন প্রয়োগে উদ্যোগী হই ভবিষ্যতে, যাতে আমরা এইডস মুক্ত একটি পৃথিবী, এইচআইভি মুক্ত একটি পৃথিবী গড়ে তুলতে পারি। তবুও আজও এমন একটি কার্যকর ভ্যাকসিন আবিষ্কার করা যথাযথভাবে সম্ভব হয়নি যা সম্পূর্ণভাবে এইচআইভি প্রতিরোধ করতে সক্ষম। এই কারণেই বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞানীরা, গবেষকরা, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা সবাই মিলে প্রতিনিয়ত নিরন্তর কাজ করে চলেছেন একটি নিরাপদ ও কার্যকর এইডস ভ্যাকসিন তৈরি করার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে গবেষণা চলছে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আমরা আশাবাদী একদিন অবশ্যই বিজ্ঞান এই চ্যালেঞ্জ জয় করে সম্পূর্ণভাবে একটি এইডস ভ্যাকসিন আমাদের সামনে উপস্থাপন করতে পারবে। তবে শুধুমাত্র বিজ্ঞানীদের উপরই কিন্তু দায়িত্ব ছেড়ে দিলে চলবে না, সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে সচেতন হওয়া, সঠিক তথ্য জানা এবং অন্যদেরও সচেতন করা। বিশেষ করে যুব সমাজের দায়িত্ব ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে তরুণরাই আগামী দিনের সমাজ গড়বে। তাই আমাদের উচিত স্বাস্থ্য সম্পর্কে সঠিক শিক্ষা গ্রহণ করা, নিরাপদ জীবনযাপন করা, রক্ত দেওয়ার আগে পরীক্ষা নিশ্চিত করা এবং কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা থেকে সম্পূর্ণ রকম বিরত থাকা এবং সেগুলোকে দূর করার প্রচেষ্টা গ্রহণ করা। কেননা একটি সচেতন সমাজই পারে এইচআইভি এবং এইডস এর বিরুদ্ধে লড়াই করতে, এইচআইভি এবং এইডস মুক্ত সমাজ গড়ে তুলতে। তো আমাদের এই আজকের বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস উপলক্ষের একটি থিম রয়েছে, সেটা হলো রিথিঙ্ক, রিবিল্ড অ্যান্ড রাইজ। রিথিঙ্ক মানে পুনরায় বিবেচনা করা, পুনরায় ভাবনা চিন্তা করা, যাতে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের মধ্যে থাকতে পারে। রিবিল্ড, আমাদের যে স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে নতুনভাবে সেটি পুনর্নির্মাণ করা, আধুনিকীকরণ করা। এবং রাইজ, মানুষ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক এবং পেশেন্ট কেন্দ্রিক আমাদের চিকিৎসা ব্যবস্থাকে বা চিকিৎসাকে ত্বরান্বিত করা, যাতে আমরা আরও ভালোভাবে তাদের সচেতন এবং চিকিৎসা প্রদান করতে পারি। তাই আসুন আমরা যদি এই এইডস আক্রান্ত মানুষদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াই, তাহলে তারাও নতুন করে বাঁচার সাহস পাবে। মানবিকতা, সচেতনতা এবং বৈজ্ঞানিক মনোভাব, এই তিনটি সত্যিই পারে এইচআইভি এইডস এর বিরুদ্ধে জয় আনতে। তো সবার শেষে আমি বলতে চাই, এইডস নয়, অজ্ঞতাই মানুষের সবার সবচেয়ে বড় শত্রু। তাই আসুন সকলে মিলে আমরা সচেতন হই, অন্যদেরও সচেতন করে তুলি, একটি সুস্থ, সুন্দর ও বৈষম্যহীন সমাজ সবাই মিলে গড়ে তুলি, যাতে আমরা এইচআইভি এবং এইডস মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি। কেননা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই একটি ভ্যাকসিন খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাই এই বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস উপলক্ষে আমি সকলকে অভিবাদন জানাই এবং সকলকে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য আহ্বান করি। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।
3: অসংখ্য ধন্যবাদ জানাই ডাক্তার বোধিসত্ত্ব বিশ্বাস মহাশয়কে। এতক্ষণ তো তোমরা শুনলে, তাহলে বুঝতেই পেরেছ এই এইডস এর টিকাকরণ ঠিক কতটা জরুরি। এই পুরো অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে নিয়েছিলাম তোমাদের যুববাণীর বন্ধু মনু ত্রিজা।

0: আজ ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে, এবং সেই উপলক্ষে আমরা কিন্তু শুনলাম অনেকটা কথা, আমরা জানতে পারলাম এবং সত্যি এই ভ্যাকসিনটা যে কতটা জরুরি, কত লাখ লাখ মানুষের প্রাণ বেঁচে যাবে, এবং শুধু যে এটা জরুরি তা নয়, এটা কিন্তু মানবিকতার স্বার্থে খুব জরুরি। কেন আমি ভাবছি, ঠিক আছে বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে তো ভালো, কিন্তু বিজ্ঞান কার কাজে লাগবে? সাধারণ মানুষ, তোমার আমার সবার লাগবে,
1: সবার, বিজ্ঞান সবার,
0: একদম। এবং এই যে আমরা ছোটবেলা থেকে আমরা যখন জানি যে ওই যে আমি তখন বলছিলাম অমিতাভ বচ্চনের যে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোর কথা,
1: পোলিওর কথা,
0: এক্স্যাক্টলি, তো তখন আমার মনে পড়ছিল যে সেই পোলিও ভ্যাকসিনের কথা। তো এই যে ভয়াবহ একটা রোগ পোলিও, হাজার হাজার শিশু পঙ্গু হয়ে যাচ্ছে, সেই সময় ত্রাতা হয়ে এলেন জোনাস সক।
1: একদমই, আর সকের কথা তো না বললে নয়, আজকে ভ্যাকসিন নিয়ে যখন কথা বলছি, 1955 সাল পোলিও ভ্যাকসিন আবিষ্কার তিনি করলেন, কিন্তু তার পেটেন্ট কিন্তু তিনি নেননি। মানে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আদপে এর পেটেন্ট কার, এটার আবিষ্কর্তা কে, মালিক কে, তখন তিনি বলেছিলেন এটা জনসাধারণের। মানে আমরা যে আমরা সূর্যকে যেমন পেটেন্ট করতে পারি না, তো যেহেতু পোলিও ভ্যাকসিন সবার, আমরা একেও পেটেন্ট করতে পারি।
0: একদম একদম। এবং এই যে ভ্যাকসিনটা, এই যে ধরো তো পেটেন্ট যদি করে দেওয়া হয়, তাহলে দেখা হতো যে সাধারণ মানুষ তাদের কাছে হয়তো পৌঁছতো না।
1: একদমই একদমই।
0: এবং শুধু যে সেটা তা নয়, তারপর সেটা হলো ওরাল পোলিও ড্রপ।
1: হ্যাঁ, আগে
0: তুমি বাচ্চাকে প্রতিদিন যদি ইনজেকশন দিতে যাও প্রত্যেক সপ্তাহে,
1: ভীষণই সমস্যার সেই বিষয়টা, তো তারপরে এটা এই ওরাল ব্যাপারটা চলে।
0: হ্যাঁ হ্যাঁ। এবং অ্যালবার্ট সাবিন, তিনি কিন্তু যে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, সেটা আবিষ্কার করলেন এবং ঘরে ঘরে পৌঁছে দেয়, এবং খুব ইজিলি, মানে কারোর মনে ভয় নেই যে আচ্ছা ইনজেকশন দেওয়া হচ্ছে আমার বাচ্চাকে, বা একদম সাধারণ একদম নিচু লেভেলে গিয়ে কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে।
1: একদম, ওই যে সুচের ভয়, সিরিঞ্জের ভয়, আমার এত ছোট, মানে পোলিও তো অনেক ছোট বাচ্চাদের দেওয়া হয়, তো সেক্ষেত্রে তাদের যে একটা মনের হয়, সেই বিষয়গুলোই আর থাকলো না। আমার মুখে দুটো ড্রপ দিয়ে দেওয়া হলো, আমি সেখান থেকে ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছি, এবং আমার কিন্তু আর পোলিও হওয়ার ভয়টা কমে যাচ্ছে।
0: একদম। এবং সেখানে কিন্তু একটা নিয়ম করে দেওয়া যে ফেব্রুয়ারি মাসের প্রত্যেক রবিবারে তোমাকে গিয়ে যেতে হবে, ওখানে গিয়ে বাচ্চা থাকলেই সেখানে গিয়ে করে এসো। শত্রু সৈন্যদের একটা ডামি বা পুতুলকে আমি ঢুকিয়ে দিলাম, যা ভাই তুই গিয়ে একটু লড়াই কর, ওদের প্র্যাকটিস হোক, যাতে ওরা পড়ে।
1: ওই প্র্যাকটিস ম্যাচের মতো।
0: একদম।
1: তো ঠিক এই ভ্যাকসিনেশনও কিন্তু সেরকম, মানে ওই প্র্যাকটিস ম্যাচটা খেলা হয়। আগে কি করা হতো না, এই মানে ধরো একটা কোনো দুর্বল ভাইরাস বা জীবাণুকে আমাদের শরীরে ঢোকানো হচ্ছে, এবং আমাদের অ্যান্টিবডি কি করছে না, তার রেসপেক্টে একটা যে ইমিউনিটি তৈরি করছে, এবং মানে তাকে চিনে রাখছে, লড়াই করছে, এবং তারকে ধ্বংস করে দিচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে না, সে কিন্তু আগের থেকেই তৈরি হয়ে আমাদের বডিতে বসে রয়েছে যে আমি রয়েছি।
0: এবং আমি যেটা বলছিলাম যে ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু গবেষণা অনেক এগিয়েছে, যে আচ্ছা আমি একটা ভাইরাসকে মেরে বা একটু হাফ মেরে,
1: একটা ভাইরাসকে আমি ঢোকাচ্ছি, জীবাণুকে আমি আমার বডিতে ঢোকাচ্ছি, তো সেক্ষেত্রে কি হচ্ছে না, আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু ইনফেকশন হওয়ার বা যে কোনো রকম রোগ হওয়ার ভয় থাকছে।
0: একদম। এবং সেক্ষেত্রেই কিন্তু আমাদের কাজে লাগে এমআরএনএ ভ্যাকসিন, যেটা আমরা কোভিড-19 এর সময় প্রায় শুনেছি, এবং ডক্টর ক্যাটলিন কারিকো এবং ড্রু আইসম্যানের কয়েক দশকের পরিশ্রমের ফল হচ্ছে এই প্রযুক্তি। এবং এখানে কিন্তু সম্পূর্ণ আসল জীবাণুটা দেয়াই হচ্ছে
1: না,
0: সেই যে জীবাণু তার একটা ইনস্ট্রাকশন কোড, মানে আমি আসল লোকটাকে পাঠাচ্ছি না,
1: একটা মেসেজ, মানে বার্তা পাঠিয়ে দিচ্ছি, মেসেজ পাঠিয়ে দিচ্ছি,
0: আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে লোকটার আধার, লোকটার পাসপোর্ট, আমি লোকটার সব কিছু পাঠিয়ে দিচ্ছি, তুমি লোকটাকে ভালো করছিস না, ঢুকলেই কিন্তু একদম ধরে মারতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে শরীর তখন নিজেই প্রোটিন বানিয়ে ইমিউনিটি তৈরি করে নিচ্ছে।
1: একদমই। তো কি করা হচ্ছে না, এটাকে কিন্তু বলা হয় ম্যাজিক মলিকিউল, মানে এমন একটা মলিকিউল যেটা আমাদের বডিতে আদৌ ঢুকছেও না, তার হয়তো একটা, তাকে আমরা যেমন বলি না মানুষকে চেনানোর সময় বা রাস্তা চেনানোর সময় যে এই মানুষটাকে এরকম দেখতে, তার চুলের রং এরকম, তাকে সে এতটা লম্বা, তার চোখের রং এরকম, ঠিক সেরকমই ওই ভাইরাস বা ওই জীবাণুর একটা কোড, ইনস্ট্রাকশন, একটা মেসেজ আমাদের শরীরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে কি হচ্ছে না, আমাদের অ্যান্টিবডি তৈরি হচ্ছে, আমাদের এমআরএনএ গুলো তৈরি হচ্ছে, এবং চিনে রাখছে তাকে যে এ এলে এবার আমরা একে অ্যাটাক করবো, আগের থেকেই তৈরি থাকছে, এবং আমাদের ওই ইনফেকশনের ভয়টা আর থাকছে না।
0: একদম ঠিক। এবং এই যে ইনফেকশনের ভয় থাকছে না, সেখান থেকে এমআরএনএ ভ্যাকসিন যে কত বড় যুগান্তকারী আবিষ্কার, আমরা বুঝতে পারি না অনেক সময়, তাই না, যে আমরা ভাবি যে ঠিক আছে এটা তো আচ্ছা কিছু ব্যাপার না, সেটা ভ্যাকসিন হলো। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিএনএ, ডিএনএ সেখান থেকে আরএনএ তৈরি হচ্ছে, সেখান থেকে এমআরএনএ, আরএনএ তো তিনটে ভাগ, এমআরএনএ প্রোবাবলি, সেখান থেকে এমআরএনএ যে প্রোটিন তৈরি করছে, এই যে পেছনে একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাজ করছে, আমরা দেখতেই পাচ্ছি না, আমরা তো কোনো প্রোডাক্টই ইউজ করছি না, এই
1: পেছনে যে ল্যাবে কত দিন, কত মাস, কত বছরের একটা কাজ চলছে, সেটা তো আলাদা করে বলার কিছু রাখেই না।
0: খুব ভালো একটা এক্সাম্পল ধরো, একজন খুনি, সে খুন করে পালিয়েছে, ঠিক আছে, এবার তাকে কেউ একজন দেখেছে, ঠিক আছে, তখন তাকে আনা হলো, তাকে বলা হলো এর বিবরণ দাও, এবং সেই অনুযায়ী তার একটা স্কেচ তৈরি করা হলো, সেই স্কেচটা সবাইকে পাঠানো হলো, পুলিশ ডিপার্টমেন্টকে পাঠানো হলো, যাতে সেখান থেকে তাকে শনাক্তকরণ করা যায়
1: এবং চেনা যায় এবং তাকে ধরা যায়। ঠিক এই কাজটাই কিন্তু এই ম্যাজিক মলিকিউল বা এমআরএনএ ভ্যাকসিনের ক্ষেত্রে হয়।
0: একদম একদম। এবং আমরা আজকে বলছি যে ঠিক আছে যে অনেক রকম ভ্যাকসিন তো আসছে এবং সেগুলো অনেক রকম ভাবে কাজ করছে, মানে আমরা সেই ছোটবেলায় বিসিজি টিকা, কিংবা দেখবে ছোটবেলায় আমাদের বলা হতো যে আচ্ছা আপনি সদ্য মা হয়েছেন, বিসিজি টিকা অবশ্যই নেবেন, বাচ্চাদের দেবেন, কিংবা ডিপিটি টিকা, বিভিন্ন রকমের টিকা যেগুলো আমাদের ছোটবেলায় দেওয়া হতো এবং বলা হতো যে তার একটা বুস্টার ডোজ আছে,
1: ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিউবারকিউলোসিস,
0: এবং সেগুলো 10 বছর বয়স, 14 বছর বয়স এবং
1: বারবার নির্দিষ্ট বয়স রয়েছে
0: এরকম আমাদের দিতে হতো। এবং সেক্ষেত্রে কিন্তু এই যে এমআরএনএ ভ্যাকসিন সেইগুলো কিন্তু যুগান্তকারী, অনেক সময় দেখা হচ্ছে যে এমআরএনএ ভ্যাকসিনের হয়তো একটা বা দুটো ডোজেই
1: কাজ হয়ে যাচ্ছে, যেমন আমাদের কোভিড এর ক্ষেত্রে।
0: এক্স্যাক্টলি। তো সেই যে ইমিউন সিস্টেমকে অন্যরকম ভাবে মেসেজ পাঠিয়ে সেটা করা হচ্ছে মেসেঞ্জার আরএনএ এর মাধ্যমে, সেটাই কিন্তু আমাদের কাছে একটা অন্যতম বিষয়ের ব্যাপার। এবং এই বিষয়ের ব্যাপার বলতে বলতে আমাদের কাছে আরো অনেক মাথায় জিনিসপত্র খুলছে, কিন্তু আস্তে আস্তে সেগুলোকে খুলতে দিতে হবে।
1: আর এই যে আমরা এই ভ্যাকসিনের কথা বলছি, ভ্যাকসিন কিন্তু একটা কথা বলে যে আর বলা যাবে না যে না আমার শরীর ভালো নেই, শরীর ভালো রাখতেই হবে। আর আপাতত অনুপম রায়ের কণ্ঠে শরীর ভালো নেই।

0: সম্পূর্ণ বলেই দিয়েছে শরীর ভালো নেই, এই কথাটা বলাই যাবে না। এবং যেটা বলা যাবে সেটা হচ্ছে ক্যান্সারের ভ্যাকসিন, এটা নিয়েও কিন্তু গবেষণা চলছে যে রোগটাকে আমরা একদম মানে জমের মতো ভয় পাই, কারণ তার কাজও জমের মতোই যে এসে টপ করে নিয়ে তোমাকে চলে যাবে মৃত্যুর
1: পথে এবং ভালো কোষগুলোকেও খারাপ করে দেবে।
0: একদম একদম,
1: যে শুধু খারাপ কোষগুলো রয়েছে সেটা কাজ করে বেরিয়ে গেল সেটা নয়, ভালো পাশের ভালো যে সারাউন্ডিং এর কোষগুলো আছে সেগুলোকেও খারাপ করছে, গোটা বডিতে ছড়াচ্ছে এবং নিমেষের মধ্যে ছড়াচ্ছে। এবং এই যে ক্যান্সার

0: মানে আমাদের খারাপ বা ক্ষতি করতে না পারে তার জন্যই কিন্তু আস্তে আস্তে এই যে একটু আগে ম্যাজিক মলিকিউলের কথা আমরা বলছিলাম, এমআরএনএ মেসেঞ্জার আরএনএ এর কথা যে বলছিলাম, ঠিক এর মাধ্যমেই কিন্তু এমন ভ্যাকসিন বা মেডিকেশন বলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে ধরো আমি তোমাকে বলে দিলাম তুমি এই সোজা আমার বাড়ির থেকে সোজা বেরো, বেরিয়ে ডান দিকে গিয়ে একটা দোকান পাবে, সেই দোকানে এই জিনিসটা পাবে, নিয়ে আসবে, তো তুমি সেই দোকানে গিয়ে নিয়ে আসতে পারবে। এবার আমি যদি তোমায় বলে না দিই যে এই দোকান থেকে আনবে, তুমি যে কোনো দোকানে যাচ্ছ, যে কোনো দোকান থেকে যে কোনো জিনিস তুলে আনছো, তো এই বিষয়টা যাতে না হয় তার জন্যই কিন্তু এই মেডিকেশন বলো বা ভ্যাকসিনেশনটা ক্যান্সারের জন্য তৈরি করার চেষ্টা হচ্ছে।
1: উদাহরণ তো তুমি রামায়ণে দেখো না, ওকে বলেছিল যে বিশল্যকরণে তুলে
0: আনো,
1: ও পুরো পাহাড়টা তুলে নিয়ে চলে এসেছে। যে কারণে এখন কিছু আমরা ধরো বাড়িতে কিছু এরকম হয়, যদি কেউ আমরা কিছু জামা কাপড় আনতে পারলাম না, মা বলে তুই পুরো গন্ধমাধনটাই
0: তুলে আনলি। হ্যাঁ, তো সেই বিষয়টা যাতে না হয়, যাতে ওই টার্গেটেড মেডিকেশনটা করা যায়, টার্গেটেড সেলে নিউক্লিয়াসে গিয়ে যাতে কাজটা করা যায়, যাতে ওই সেলটাই একমাত্র ধ্বংস হয়, সারাউন্ডিং এর যে পাশাপাশি যে সেলগুলো রয়েছে, কোষগুলো, ভালো কোষগুলো রয়েছে, সেগুলো যাতে ক্ষতি না হয়, তো সেই মাধ্যমেই কিন্তু এটার তৈরি করার চেষ্টা চলছে।
1: এবং ওই যে এমআরএনএ কিন্তু কোষের নিউক্লিয়াসে ঢোকে না, যেখানে ডিএনএটা থাকে সেখানে ঢোকে না, সেটা কাজ শেষ করে নিজেই আবার শরীর থেকে
0: ধ্বংস হয়ে যায়, ও নিজের মতো চলে যায়,
1: ডিলিট ফর এভরিওয়ান।
0: হ্যাঁ হ্যাঁ, ওই মেসেজের মতো আমরা WhatsApp এ করি না, আমরা পাঠিয়ে দিলাম, এমা পাঠিয়ে দিলাম, দেখলাম না তো ডিলিট করে দিই, ঠিক সেই মতো আমি গেলাম আমার কাজ হয়ে গেল,
1: এরকম না, মানে ধরো তোমার গ্রুপের মধ্যে কোনো একজনকে স্পেসিফিক তোমাকে একটা কথা বলার
0: আছে, হ্যাঁ হ্যাঁ,
1: তুমি
0: সে দেখে নিয়েছে,
1: তাকে ট্যাগ করে পাঠিয়ে দিলে, ঠিক আছে, সে দেখলো, ব্যাস তুমি দিলে,
0: এবার এভরিওয়ান দিলে, ঠিক সেই এরকম মত কাজটা কিন্তু করবে এই ক্যান্সারের যদি মেডিকেশনটা আনা যায়, ঠিক সেরকম ভাবেই করবে, যে আমার এই কোষটাকে দরকার, আমি এই কোষটায় যাচ্ছি, গিয়ে কাজটা করছি, করে আমি আবার ধ্বংস হয়ে যাচ্ছি,
1: একদম একদম। এবং কারণ আমরা দেখেছি যে কেমোথেরাপি বা রেডিয়েশনের তার যে পরবর্তীকালে যে এফেক্ট গুলো হয়, অনেক মানুষের চুল পড়ে যায় এবং আরো অনেক রকমের রোগ তৈরি হতে থাকে, এবং ফলে দেখা যায় একটা মানুষ যখন একটা জিনিস থেকে সুস্থ হচ্ছে, সে আদৌ সুস্থ হচ্ছে না, সে আরো অনেকগুলো শারীরিক ব্যাধিকে নিয়ে তাকে সারা জীবনটা
0: মানতে হচ্ছে, একদম, আরো সারাউন্ডিং এর অনেক ব্যাধি রোগ আমার সঙ্গে জুড়ে যাচ্ছে, সেই বিষয়গুলো হচ্ছে। এবং এই রেডিয়েশনের কথাই ধরো না, রেডিয়েশন থেকেও তো আরো ক্যান্সারের যে মানে প্রসারটা সেটা কিন্তু আরো বেড়ে যায়,
1: একদম একদম। এবং তুমি ভেবে দেখো যে আজকে শুধু ক্যান্সার বা এইডস এর মতো রোগ নয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি এর ভ্যাকসিন তৈরি হচ্ছে, বহু মানুষ বাঁচছেন, এবং এমন একটা মাসে আমরা আছি যখন PCOS কে PMOS
0: বলা হচ্ছে,
1: তো সেখানে এরকম সার্ভিক্যাল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, সেগুলোর জন্য ভ্যাকসিন দেওয়া হচ্ছে,
0: এটাই হয়তো আমরা মানে পরবর্তীকালে দেখতে পাবো যে PCOS বা PMOS, এটা এখন প্রায় বলতে গেলে 10টা মেয়ের মধ্যে একটা মেয়ের হচ্ছে, এখানেও হয়তো কোনো ভ্যাকসিনেশন বা কোনো মেডিকেশন হয়তো আসবে।
1: এবং এই যে এককালে সেই যে গোবসন্ত বা কাউপক্স থেকে যদি আমরা এতদূর এগোতে পারি, তার মানে আমরা আরো কতটা এগোতে পারি,
0: একদম, আর আমরা এগিয়ে যাব সেটাও আমরা জানি। আর আপাতত ঘড়ির কাঁটা বলছে না, বিজ্ঞান বার্তা থেকে রাহুল সম্পূর্ণকে তো বিদায় নিতেই হবে, হ্যাঁ, আর কিন্তু আপাতত আগামীকাল তোমাদের সঙ্গে এই আসরে থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে ব্রতদীপ আর সায়নী, আর ততক্ষণের জন্য কানে রাখতে হবে যুগবাণী, আর আপাতত যেতে যেতে অনুপম রায়ের কণ্ঠে আমি জানি রইল তোমাদের জন্য, আর আমি আর রাহুল আপাতত বলছি টাটা, বাই বাই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন দুপুর ১২টা বেজে ৫ সেকেন্ড। এখন শুনবেন নজরুল গীতি।

স্টুডিও ঘড়িতে এখন দুপুর 12টা বেজে 15 মিনিট। এখন শুনবেন লোকগীতি শিল্পী ছবি চৌধুরী।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ বেলা 11টা নাগাদ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও মন্ত্রিসভার অন্য সদস্যরা উপস্থিত আছেন। বৈঠকে আরজিকর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত জমিতে কাঁটা তার দেওয়া এবং আউটপোস্ট তৈরির জন্য বিএসএফকে 45 দিনের মধ্যে জমি দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা নিয়েও মুখ্যমন্ত্রী অন্য আরেকটি বৈঠক করবেন। উপস্থিত থাকবেন বর্তমান মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সহ বিএসএফ এর অন্য আধিকারিকরা। এরপর বিকেলে মুখ্যমন্ত্রীর আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে এবছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসই পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার কথা। প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার শুরু করেছেন। সল্টলেকের বিজেপি কার্যালয়ে আজ তিনি চাকরি প্রার্থীদের অভাব অভিযোগ শোনেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় জনতার দরবারে যারা অভিযোগ জানাবেন, দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ও সেখানে উপস্থিত ছিলেন। জনতার দরবারে যারা অভিযোগ জানাবেন তাদের নাম নথিভুক্তকরণের কাজ আজ সকাল থেকেই শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারানোর পর দলের জেলা পরিষদ সদস্যদের সঙ্গে গতকাল বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। কালীঘাটে তাঁর বাড়িতে এই বৈঠক বসে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। দলীয় সূত্রের খবর, আগামী দিনে কাজকর্মের রূপরেখা নিয়ে জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মুর্শিদাবাদ জেলায় 22 জন বিধায়কের মধ্যে 20 জনকে নিয়ে গতকাল জেলাশাসক আর অর্জুন জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেছেন। অনুপস্থিত 2 বিধায়কের সঙ্গে পরে বৈঠক হবে বলে জেলাশাসক জানিয়েছেন। নির্বাচনের পর জেলা প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকে নবনির্বাচিত বিধায়করা নিজ এলাকায় কোন কাজগুলিকে অগ্রাধিকার দিতে চাইছেন সে নিয়ে আলোচনা হয়। আগামী দিনে উন্নয়নের রূপরেখা নিয়েও কথা হয়েছে বলে খবর। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান রক্ষা কবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের হওয়ায় তিনি সুরক্ষার জন্য আদালতে এসেছেন বলে আবেদনে জানানো হয়েছে। আইনজীবী কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান। আজ দুপুর 2টায় এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র অভিক ওরফে অর্ঘ্য মণ্ডল সহ 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল গভীর রাতে লালবাটি এলাকায় বেআইনি জমায়েত এবং অস্ত্র রাখার অভিযোগে তাদের আটক করা হয়। ধৃত সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মীকি ও সন্দীপ সেন সহ 5 জনই পৈলানের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে অভিযান চলাকালীন 2টি আগ্নেয়াস্ত্র এবং 1টি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার পশ্চিম দন্ডির মাঠ এলাকায় টাকি রোডের ওপর সিমেন্ট বোঝাই একটি লরির ধাক্কায় আজ এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে পেছন দিক থেকে পাশ কাটানোর সময় লরিটি মোটর বাইককে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। লরির খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের নবগ্রাম এলাকা থেকে গত শনিবার রাতে আলাউদ্দিন গাজী নামে বছর 40-এর এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। রাতেই পুলিশ আলাউদ্দিনের খুড়তুতো ভাই আশিক গাজীকে গ্রেপ্তার করে। পরিবার ও স্থানীয় সূত্রের খবর, আশিকের সঙ্গে আলাউদ্দিনের স্ত্রী নাজিরা বিবির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। শনিবার নাজিরার বাপের বাড়িতে দুপক্ষের উপস্থিতিতে এই নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে আলাউদ্দিন সেখান থেকে বেরিয়ে গেলে তার পিছু নিয়ে আশিক ফাঁকা জায়গায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ চালায় বলে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বীরভূম পেয়ারাতলায় অভিযান চালিয়ে পুলিশ 460 বোতল বেআইনি বাংলা মদ আটক করেছে। এই ঘটনায় মদন গোপাল পাল নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বেআইনি পাথর ও বালি পাচার বন্ধে পুলিশি অভিযানে গত 2 দিনে মুর্শিদাবাদের ফারাক্কা ও সাগরদিঘিতে 6টি ট্রাক ও ট্রাক্টর আটক করেছে পুলিশ। 4 জনকে ধরা হলেও 2 জন পালিয়ে যায়। গত বৃহস্পতিবারও দিনভর ফারাক্কা, সুতি ও সাগরদিঘি জাতীয় সড়কে অভিযান চালিয়ে 13টি গাড়ি আটক করে উদ্ধার হয়েছে 56,000 কেজি পাথর, ধরা পড়েছে 16 জন। বাঁকুড়ার জয়পুর থানার হেতিয়া পঞ্চায়েত এলাকায় দ্বারকেশ্বর নদের বালিখাদান থেকে বালি তোলাকে কেন্দ্র করে গতকাল ব্যাপক উত্তেজনা ছড়ায়। বেশ কয়েকজন দুষ্কৃতী বালি বোঝাই লরির ড্রাইভারকে মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী 28 মে রাজ্যজুড়ে ঈদুল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসের ইব্রাহিম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী সাত দিন শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে মুর্শিদাবাদের পাটকেলডাঙ্গা পঞ্চায়েতের হুকারহাট এলাকায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নারায়ণ হেমরাম নামে যুবক জমি থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কোন কোন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। উনো জমির দুনো ফসল, বিজ্ঞাপনের পর।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
5: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুজমির তুনো ফসল। আজকের এই অনুরোধের আসরে প্রথম যে গানটির অনুরোধ রয়েছে সেই গানটি অনুরোধ করেছেন গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে আমাদের একেবারে নিয়মিত শ্রোতা বন্ধু দীপঙ্কর, সুব্রত, দেবাশিস ও রিকিমাল। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এই গানটি।

এরপর যে গানটির অনুরোধ রয়েছে সেই গানটি শুনতে চেয়েছেন ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন, অখিল ও সনদ বসাক, এবং শুনতে চেয়েছেন আমাদের আরও এক নিয়মিত শ্রোতা বন্ধু কৃষ্ণ প্রামাণিক। আপনাদের অনুরোধের শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়।

পরের গান শিল্পী কিশোর কুমার, আর এই গানটি শুনতে চেয়েছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী, এবং সেই সঙ্গে মাঝের চর কল্যাণী নদিয়া থেকে স্বপ্নাকুণ্ডু ও রুমা চক্রবর্তী। আপনাদের পছন্দের গানটি তাহলে শুনিয়ে দিই।

শুনছেন অন্য জমির দোনো ফসল, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। জানিয়ে দিই যে বন্ধুরা আমাদের চিঠি লিখছেন, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলের জন্য আমাদের ঠিকানাটা একবার জানিয়ে দিই। অন্য জমির দোনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যে নতুন বন্ধুরা এখন আমাদের ইমেল করে আপনাদের পছন্দের গানের অনুরোধ জানাচ্ছেন তাদের জন্য ইমেল আইডিটা AIRKOL অর্থাৎ AIRKOL@gmail.com। এই ইমেল আইডিতে আপনার পছন্দের গান বা পছন্দের শিল্পী লিখে আমাদের চটপট পাঠিয়ে দিন, আর সেই গান নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আপনাদেরকে শুনিয়ে দেব। পরের অনুরোধ আমাদের যিনি জানিয়েছেন, ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু, সুচিত্রা, সুজয়, সোমা, সুপেন ও রুশিকা বসাক, আপনাদের পছন্দের শিল্পী হৈমন্তী শুক্লা।

পরের গানের অনুরোধটি এসেছে রাজবলহাট হুগলি থেকে, আর অনুরোধ জানিয়েছেন রুমা, তুলি, কুমারেশ, আরজা, আরোহী, আরাত্রিকা ও আশিস ভর। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী শ্যামল মিত্রের কণ্ঠে এই গান।

0: শুনছিলেন অনু জমির দুনো ফসল, কৃষক বন্ধুদের অনুরোধ করা গানের অনুষ্ঠান। প্রতি সোমবার দিন 12:35 থেকে আপনাদের অনুরোধের গানের টালি নিয়ে সঙ্গে থাকি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। আসলে সময় তো শেষ হয়ে যায়।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও শোনা যাবে 1:30 থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। জানিয়ে দিয়ে চলতি অধিবেশনের পরবর্তী কয়েকটি অনুষ্ঠানের কথা। 2:20 রয়েছে বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। 3:05 খবর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি। 3:10 দিনান্তিকা, বিষয় ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। 3:30 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, 5:30 ক্ষেতখামারের কথা। 6:00 হিন্দি খবর, 6:05 দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্তের গান। কর্মখালী সংক্রান্ত ঘোষণা জীবিকার জন্য 6:30। 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 ভক্তিমূলক গান, অতুলপ্রসাদের গান 6:55, আজ সন্ধ্যায় 7:10। 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর। 8:10 বাংলা রাগ প্রধান গান, 8:30 আধুনিক গান। News@9 দিল্লি কেন্দ্র থেকে 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান। রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 বাংলা ছায়াছবির গান, 10:30 লোকগীতির আসর মাটির সুর। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। শ্রী মোদী সুইডেন সফরকালে সে দেশের কোম্পানিগুলিকে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে ভিডি সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ দ্বিতীয় বৈঠকে বসে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এ মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করার সম্ভাবনা। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অসলোয় গিয়ে পৌঁছেছেন। এই সফরে ভারত নরওয়ে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে তিনি যোগ দেবেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। শ্রী মোদী রাজা হ্যারল্ড ও রানী সঞ্জয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরও থাকবেন। শ্রী মোদী তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইটালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতের পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশ নেবার অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপর তিনি জোর দেন।
1: ভোডাফোন, এরিকসন, নোকিয়া, ওরাঞ্জ জেসি কম্পানিও কা ভারত মে বিশাল অনুভব হ্যায়। ভারত 5G সে 6G ট্রানজেকশন, AI এনেবলড নেটওয়ার্কস, সিকিউর কানেক্টিভিটি আর ডিজিটাল ইনক্লুশন মে বড়া পার্টনার বন সকতা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের লখিমপুর ফেরির দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। নিহত প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা ও আহতদের 50,000 টাকা দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের লখিমপুর ফেরির কাছে আজ সকালে একটি দ্রুতগামী ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তেহরানের উদ্দেশ্যে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের হাতে সময় ফুরিয়ে আসছে, তাদের দ্রুত চুক্তির পথে এগোতে হবে। এদিকে ইরানের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে যে ওয়াশিংটনের দেওয়া মূল শর্তগুলি কোনোভাবেই মেনে চলা সম্ভব নয়। এতে বলা হয়েছে ইরানকে তাদের মজুদ 400 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যেই 20,000 মেট্রিক টন এলপিজি নিয়ে একটি জাহাজ গুজরাটের কান্দলায় দীনদয়াল বন্দরে এসে পৌঁছেছে। মার্শাল আইল্যান্ডের পতাকা বহনকারী জাহাজ এমভি সাইমি কাতার থেকে যাত্রা করে চলতি মাসের 13 তারিখে হরমুজ প্রণালী অতিক্রম করেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। এই দুই দেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি আলোচনা করবেন। ভিয়েতনাম সফরে প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ফ্যান ভ্যান গিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। আগামীকাল ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতে শ্রী সিং সেখানে থাকবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইডাওতে গতকাল এক বায়ুসেনা ঘাঁটিতে এয়ার শো চলার সময় দুটি ফাইটার জেটের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়। তবে চারজন ক্রু সদস্যের সকলেই সংঘর্ষের আগে নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন। মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষের কারণ অবশ্য কর্তৃপক্ষ জানায়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেরালামে প্রবীণ কংগ্রেস নেতা VD সতীশনের নেতৃত্বে নতুন UDF মন্ত্রিসভা আজ তিরুবনন্তপুরমে শপথ নিয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নতুন মন্ত্রীদের পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। কেরালার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন বিরোধী নেতা রমেশ চেন্নিথালা, সনি জোসেফ, কে মুরলীধরন এবং IUML নেতা PK কনহারি কুট্টি নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। কেরালামে 21 সদস্যের মন্ত্রিসভা আজ শপথ নিল। প্রধানমন্ত্রী শ্রী সতীশনকে কেরালামের মুখ্যমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রায়পুরে 400টি নেক্সট জেন ডায়াল 112 গাড়ির যাত্রার সূচনা করলেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওর সাই, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমন সিং এবং উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা উপস্থিত ছিলেন। ডায়াল 112 পরিষেবাটি ছত্তিশগড়ের 16টি জেলায় উপলব্ধ ছিল। রাজ্য সরকার এখন এই পরিষেবাটিকে রাজ্যের 33টি জেলায় সম্প্রসারিত করেছে। এরপর শ্রী শাহ বস্তারের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি নেতানাল গ্রামে অবস্থিত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর ক্যাম্প চত্বরে স্থাপিত একটি জনসেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। এই কেন্দ্রটি প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের সরকারি ও ডিজিটাল পরিষেবাগুলি সহজে পেতে সহায়তা করবে। 5 লক্ষ টাকার বিনিময়ে নিটের প্রশ্নপত্র কেনার অভিযোগে CBI মহারাষ্ট্রের নান্দেড় থেকে এক ব্যক্তিকে তলব করেছে। গতকাল তাকে CBI এর পুনে কার্যালয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। আগামীকালও ফের তাকে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে। অন্যদিকে এই একই মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত পুনের বাসিন্দা মনীষা মান্ধারেকে 14 দিনের CBI হেফাজতে পাঠিয়েছে। গত শনিবার এই মামলার তদন্তে তাকে গ্রেপ্তার করে CBI। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণ যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, নিগম, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পগুলি এ মাস পর্যন্ত চলবে, পরের মাস থেকে তা বন্ধ করা হবে। সংরক্ষণ ও তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি মাসের 26 তারিখে কেরালামে প্রবেশ করতে পারে বলে মৌসুম বিভাগ জানিয়েছে। এদিকে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পূর্ব আরব সাগর, বঙ্গোপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরের আরও কিছু অংশে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। IMD আরও জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, উপকূলীয় কর্ণাটক এবং কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া লাক্ষাদ্বীপ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা, দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে IMD। মধ্য আফ্রিকার কঙ্গো এবং উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO উদ্বেগ প্রকাশ করেছে। এখনও পর্যন্ত 80 জন ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে 80 জনের ইবোলা আক্রান্তে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিহারের সাসারাম রেল স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চলছে বলে ভারতীয় রেল জানিয়েছে। আজ ভোরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা খালি সাসারাম পাটনা প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আগুন ধরে যায়। IPL ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে সুইডেন থেকে নরওয়ের রাজধানী অলসোয় গিয়ে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে সতর্কবার্তার পর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। কেরালামে আজ শপথ নিয়েছে VD সতীশনের নেতৃত্বে নতুন ইউডিএফ মন্ত্রিসভা। আইপিএল ক্রিকেটে আর চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে দ্বিতীয় বৈঠক। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল দুদিনের জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর এখনই কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক পুত্র সহ 5 জন গ্রেপ্তার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা। গরমে নাজেহাল সাধারণ মানুষ। আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। রাজ্যে সরকারি বাসে মহিলারা বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।
1: অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে 7তম রাজ্য বেতন কমিশনের গঠন। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে।
0: সংরক্ষণ তালিকা পুনর্বিবেচনার ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে অনুসন্ধানের পর হাইকোর্ট যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেছে সে বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে বলেও অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জনতার দরবার শুরু করেছেন। সল্টলেকের বিজেপি কার্যালয়ে আজ তিনি চাকরি প্রার্থীদের অভাব অভিযোগ শোনেন। দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন। জনতার দরবারে যারা অভিযোগ জানাবেন তাদের নাম নথিভুক্তকরণের কাজ আজ সকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের জেলা সফরে যাচ্ছেন। আগামী বুধবার সকালে কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 7 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার ছাড়াও নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিক এবং বিধায়কদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকার খাদ্য সমবায় দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে 2016 ব্যাচের WBCS এক্সিকিউটিভ আধিকারিক কৌশিক কুমার মাইতিকে নিয়োগ করেছে। বর্তমানে তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিকল্পনা আধিকারিক পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর প্রধান সচিব হিসেবে 2016 ব্যাচের WBCS আধিকারিক কৃষ্ণচন্দ্র মুন্ডাকে নিয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি বাঁকুড়ার খাতড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে কর্মরত রয়েছেন। জাতীয় শিক্ষানীতি বাংলায় কার্যকর করার ব্যাপারে আজ বিকাশ ভবনে বৈঠক করেছেন বিজেপি বিধায়ক স্বপন দাশগুপ্ত ও শঙ্কর ঘোষ। বৈঠকে শিক্ষা সচিব বিনোদ কুমার সহ অন্য আধিকারিকরা হাজির ছিলেন। শিক্ষা দপ্তরের কাজকর্ম পর্যালোচনা করেন তারা। মূলত জাতীয় শিক্ষানীতি রাজ্যে কীভাবে কার্যকর করা যাবে তার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর আপাতত কোনো স্থগিতাদেশ দিলেন না সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ। অগস্টের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি। ইতোমধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিলেন। কারণ ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল সিবিআই তদন্তে দুর্নীতির বা অনিয়মের প্রমাণ মেলেনি। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছে। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর অবশেষে আজ সে হাজিরা দেয়। আর্থিক প্রতারণা ও তোলাবাজি সহ অসংখ্য বেআইনি কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গেও সে বিভিন্ন বেআইনি কাজে যুক্ত ছিল বলে ইডি আধিকারিকদের দাবি। সিজিও কমপ্লেক্সে তার জেরা চলছে। এদিকে তোলাবাজি, হুমকি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে আসানসোল উত্তর ব্লকের তৃণমূল সভাপতি রাজু আলুওয়ালিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ ছিল। পুলিশ জানিয়েছে এই তোলাবাজি চক্রে আর কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতকে আজ আসানসোল আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বিষ্ণুপুরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের পুত্র অভিক ওরফে অর্ঘ্য মণ্ডল সহ পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল গভীর রাতে লালবাটি এলাকায় বেআইনি জমায়েত এবং অস্ত্র রাখার অভিযোগে তাদের আটক করা হয়। ধৃত সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মীকি এবং সন্দীপ সেন সহ পাঁচজনই পৈলানের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে অভিযান চলাকালীন দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান রক্ষা কবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মিথ্যা এফআইআর দায়ের হওয়া তিনি সুরক্ষার জন্য আদালতে এসেছেন বলে আবেদনে জানানো হয়েছে। আইনজীবী কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। আজ দুপুরে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় বেআইনি পার্কিং রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। নির্দিষ্ট জায়গা ছাড়া পার্কিং করলে দিতে হবে জরিমানা। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন রাস্তার দুধারে অবৈধভাবে পার্কিং বন্ধ হবে, পার্কিং এর নিয়ম নেই এমন জায়গায় কোনো গাড়ি রাখা যাবে না বলে স্পষ্ট জানান তিনি। আসানসোলে বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবরডিহি চেকপোস্টে এক পথ দুর্ঘটনায় রমেন সাহা নামে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে চেকপোস্টে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করার সময় ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান ওই সিভিক ভলেন্টিয়ারকে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আগামী 28 মে রাজ্য জুড়ে ঈদ উল আজহা পালিত হবে বলে কলকাতার নাখোদা মসজিদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মসজিদ কমিটি গতকাল এক বৈঠকের পরে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির ট্রাস্টি বোর্ডের কনভেনার নাসের ইব্রাহিম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 7 দিন শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝোড়ো হাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে দু একদিন, তবে অস্বস্তি কমবে না। কলকাতা ও তার আশপাশ অঞ্চলে তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় হালকা বৃষ্টি হলেও তাতে গরম কমার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রাতেও বিশেষ কোনো হেরফের হবে না আগামী কয়েকদিন। পারদ ঊর্ধ্বমুখী মহানগরী কলকাতাতেও আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় গোটা সপ্তাহই অল্প বিস্তর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো দিন ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন গোটা উত্তরবঙ্গেই দমকা হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায়। শেওড়াফুলির তরুণ সংঘের উদ্যোগে গতকাল সারা বাংলা আমন্ত্রণমূলক দেহ সৌষ্ঠব ও মেন্স ফিজিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। 5টি ওজন বিভাগে 150 প্রতিযোগী অংশ নিয়েছিলেন। হাওড়ার অভিষেক গুপ্তা চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স আপ হয়েছেন নদিয়ার অভিজিৎ বিশ্বাস। মেন্স ফিজিক বিভাগে শুভজিৎ দাস বিজয়ী হয়েছেন। প্রাক্তন মিস্টার ইন্ডিয়া দামোদর চ্যাটার্জি, অঞ্জন মিত্র, তাপস দত্ত প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন, অন্নপূর্ণা যোজনা সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনে জেলা সফরে যাচ্ছেন। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখার কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এখনই কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
5: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো দেখি।
4: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যান কে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এখন মহিলা মহল উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

দুপুর সেথি মহিলা মহিলির প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রখর রোদ আর অসহ্য গরম, এই দুটোকেই উপেক্ষা করে যারা এই মুহূর্তে কানে কানে সঙ্গী হয়েছেন আমার, তাদের সকলকে আজকের মহিলা মহলে স্বাগত জানাই। এই মুহূর্তে বসে কেন জানি না দুটি কবিতার কয়েকটি লাইন ভীষণ মনে পড়ছে। প্রথম কবিতাটি রজনীকান্ত সেনের লেখা সেই বিখ্যাত কবিতা, বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই, কুড়ি ঘরে থেকে করো শিল্পীর বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পায় তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আর পরের কবিতাটির যে

আমাদের শহর অঞ্চলে কিংবা শহরে বসবাসকারী মানুষজনের একটা বড় অংশই ভাড়া বাড়িতে থাকে, বাড়ি হোক অথবা ফ্ল্যাট, যেভাবেই বলি ভাড়াটিয়া। জীবন জীবিকার সন্ধানেই বা কারণেই হোক, অথবা সন্তানের লেখাপড়া বা আরও নানান কারণে নিজের বাড়িঘর ছেড়ে বাধ্য হয়েই অন্যের বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে হয় বহু মানুষকে। বাড়ির মালিক এবং ভাড়াটিয়া উভয়েরই দায়িত্ববোধ এবং ভালো ব্যবহারেই গড়ে ওঠে একটি সুন্দর সম্পর্ক, কেটে যায় দীর্ঘ সময়। আবার ঠিক উল্টো কারণেই প্রায়শই এই দুটি সম্পর্কের মধ্যে বিবাদ বাধে। আজকের মহিলা মহলের আইনের দর্পণে অনুষ্ঠানে এই বিষয়টিকে, এই সমস্যাকে মাথায় রেখেই আমরা বিস্তারিতভাবে জানব, বিস্তারিতভাবে আলোচনা করব বাড়িওয়ালা ভাড়াটিয়া আইন বিষয়ে। আর এই বিষয়ে যিনি জানাবেন তিনি আইনজীবী দেবারতী মুখোপাধ্যায়। চলুন কথা বলি তাঁর সঙ্গে।

0: শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আমরা রয়েছি আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মহিলা মহলে আইনের দর্পণে অনুষ্ঠানে। আর আজকের আইনের দর্পণে অনুষ্ঠানে আমরা কথা বলবো বাড়িওয়ালা ভাড়াটিয়া আইন এই বিষয়টি নিয়ে। এই বিষয়ে সম্যক ধারণা দিতে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আইনজীবী দেবারতী মুখার্জি। ম্যাডাম, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
0: একেবারে শুরুতেই একটু জানতে চাইব, এই আইন অনুসারে ভাড়া বাড়িতে থাকতে গিয়ে ভাড়াটিয়ার অধিকার ঠিক কতটা?
1: এই আইন অনুসারে ভাড়া বাড়িতে থাকতে গিয়ে ভাড়াটিয়ার অধিকার কতটা সেই ক্ষেত্রে বলতে হলে, এটা অনেকেরই ধারণা যে বাড়িওয়ালা যেহেতু বাড়ির মালিক, তাই তিনি যখন খুশি ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বলতে পারেন। কিন্তু আইন সেই ক্ষমতা সীমাবদ্ধ করে দিয়েছে। একজন ভাড়াটিয়া যদি নিয়মিত ভাড়া দেন, বাড়ির সঠিক ব্যবহার করেন এবং কোনো বেআইনি কাজে জড়িত না থাকেন, তাহলে তাকে আইন যথেষ্ট সুরক্ষা দেয়। ভাড়াটিয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধিকার হলো শান্তিপূর্ণভাবে বসবাস করা। অর্থাৎ বাড়িওয়ালা ইচ্ছে মতো ঘরে ঢুকে পড়তে পারেন না, বা জোর করে তালা লাগিয়ে চলে যেতে পারেন না, বা ভয় দেখিয়ে ঘর ছাড়তে বলতেও পারেন না। অনেক সময় দেখা যায় ভাড়া নিয়ে যদি কোনো বিবাদ হয়, তখন বাড়িওয়ালা জল বা বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেন। কিন্তু আইন অনুযায়ী অত্যাবশ্যক পরিষেবা বন্ধ করা বেআইনি। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, ভাড়াটিয়া ভাড়া দেওয়ার পর রসিদ পাওয়ার অধিকারী, কারণ ভবিষ্যতে যদি কোনো বিরোধ হয় তাহলে এই রসিদ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে। তাই ভাড়াটিয়াদেরও উচিত সবসময় ভাড়ার প্রমাণ সংরক্ষণ করা। অনেক সময় বাড়িওয়ালা ইচ্ছাকৃতভাবেও ভাড়া নিতে চান না, পরে আবার বকেয়া ভাড়ার অভিযোগ তোলেন। এই পরিস্থিতিতেও আইন ভাড়াটিয়াকে সুরক্ষা দিয়েছে। নির্দিষ্ট পদ্ধতিতে ভাড়া জমা দেওয়ার সুযোগ রয়েছে, তবে শুধু অধিকার নয়, ভাড়াটিয়ারও কিছু দায়িত্ব রয়েছে, যেমন সময় মতো ভাড়া দেওয়া, বাড়ির অপব্যবহার যাতে না করা হয়, অনুমতি ছাড়া অন্য কাউকে বসতে না দেওয়া এবং বাড়ির কোনো বড় ধরনের পরিবর্তন না করা। অর্থাৎ এইখানে দেখা যাচ্ছে আইন উভয় পক্ষের স্বার্থ রক্ষার করারই চেষ্টা করেছে।
0: আচ্ছা বেশ, এবার একটু বলুন যে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়া দুজনের মধ্যে যে সমীকরণ, দুজনের মধ্যে যে সম্পর্ক, সেখানে বাড়িওয়ালার কি কি ক্ষমতা থাকে?
1: বাড়িওয়ালা বা সম্পত্তির মালিকের আইনি ক্ষমতা জানাটা খুবই জরুরি, কারণ অনেক সময় আলোচনায় শুধু ভাড়াটিয়ার অধিকারের কথাই বলা হয়, কিন্তু বাড়িওয়ালারও কিছু গুরুত্বপূর্ণ আইনগত অধিকার রয়েছে, কারণ তিনিও তার সম্পত্তি আইন অনুযায়ী ব্যবহার ও সুরক্ষার অধিকার রাখেন। প্রথমত, বাড়িওয়ালা নিয়মিত ভাড়া দাবি করতে পারেন। ভাড়াটিয়ার দায়িত্ব

0: আমার মতো ভাড়া দেওয়া। যদি দীর্ঘদিন ভাড়া বকেয়া থাকে তাহলে বাড়িওয়ালা আইনগত ব্যবস্থা নিতে পারেন। দ্বিতীয়ত, বাড়িওয়ালা দেখতে পারেন যে তার বাড়ি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কেউ বাসার জন্য বাড়ি ভাড়া নিয়ে সেখানে অনুমতি ছাড়া ব্যবসা শুরু করেন তাহলে বাড়িওয়ালা আপত্তি জানাতে পারেন। তৃতীয়ত, বাড়ির ক্ষতি করা বা সম্পত্তির মালিক তার অনুমতি ছাড়া যদি পরিবর্তন করা হয় সেটাও সমস্যার কারণ হতে পারে। যেমন দেওয়াল ভেঙে ফেলা বা অতিরিক্ত কিছু নির্মাণ করা বা বাড়ির গঠন বদলে দেওয়া, এইসব ক্ষেত্রে বাড়িওয়ালার আইনগত প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে। এই ছাড়াও বাড়িওয়ালার নিজের প্রয়োজনও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি সত্যি তার নিজের বা পরিবারের থাকার জন্য বাড়িটি দরকার হয় তাহলে তিনি আদালতের মাধ্যমে উচ্ছেদের আবেদন করতেই পারেন। একইভাবে পুনর্নির্মাণ বা বড় ধরনের মেরামতের প্রয়োজন হলেও আইন সেই সুযোগ দিয়ে রেখেছে। তবে বাড়িওয়ালার ক্ষমতারও সীমা রয়েছে, তিনি নিজের হাতে আইন কখনোই তুলে নিতে পারেন না। অনেক সময় রাগের মাথায় তালা লাগিয়ে দেওয়া, জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া বা জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া, এরকম ঘটনা ঘটেই থাকে। এইগুলো আইন বিরুদ্ধ এবং এর জন্য বাড়িওয়ালার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। তাই সব ক্ষেত্রেই আদালতের মাধ্যমে আইনসম্মত পদ্ধতি অনুসরণ করে চলা উচিত।
1: বেশ বেশ। আচ্ছা ম্যাডাম, একজন বাড়িওয়ালা একজন ভাড়াটিয়াকে কোন কোন কারণে বাড়ি ছেড়ে দিতে বলতে পারেন?
0: সম্পত্তির মালিক বা বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে কোন কোন কারণে বাড়ি ছেড়ে দিতে বলতে পারে, আইনে স্পষ্টভাবে সে কারণগুলো উল্লেখ করা হয়েছে, যেগুলির ভিত্তিতে বাড়িওয়ালা উচ্ছেদের আবেদন করতেই পারেন। সব থেকে সাধারণ কারণ হলো দীর্ঘদিন ভাড়া বকেয়া রাখা। যদি ভাড়াটিয়া নিয়মিত ভাড়া না দেন তাহলে বাড়িওয়ালা আদালতের সাহায্য নিতেই পারেন। দ্বিতীয়ত, অনুমতি ছাড়া অন্য কাউকে বাড়িতে বসানো বা পুনরায় ভাড়া দেওয়া, এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ। কারণ অনেক সময় দেখা যায় একজন ভাড়াটিয়া নিজে না থেকে অন্য কাউকে ভাড়া বসিয়ে দিয়েছেন অথচ বাড়িওয়ালাকে কিছুই জানাননি। তৃতীয়ত, বাড়ির অপব্যবহার, যেমন বাসার জন্য ভাড়া নেওয়া বাড়িতে অবৈধ ব্যবসা চালানো বা শব্দ দূষণ সৃষ্টি করা বা প্রতিবেশী যারা বসবাস করছেন আশেপাশে তাদের অসুবিধা করা, এই সব ক্ষেত্রেও আইন বাড়িওয়ালাকে প্রতিকার পাওয়ার সুযোগ করে দিয়েছে। এছাড়া যদি ভাড়াটিয়া দীর্ঘদিন বাড়ি তালাবদ্ধ করে রেখে অন্যত্র থাকেন তাহলেও সেটি সমস্যা হতে পারে। কারণ অনেক সময় বাড়িওয়ালারা সম্পূর্ণ অযত্নে পড়ে থাকার অভিযোগও করে থাকেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাড়িওয়ালার নিজের প্রয়োজন, অর্থাৎ যদি তার নিজের বা তার পরিবারের থাকার জন্য বাড়িটি সত্যিই দরকার হয় তাহলে তিনি আদালতের মাধ্যমে উচ্ছেদের আবেদন করতেই পারেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয়, শুধু মুখে বলে দিলেই কাউকে উচ্ছেদ করা যায় না। লিখিতভাবে জানানো এবং আদালতের মাধ্যমে আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক।
1: ম্যাডাম, এবারে একটু জানতে চাইবো, ভাড়াটিয়া যদি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে বাড়িওয়ালার আইনি দায় কতটা এবং তিনি কি কি আইনি পদক্ষেপ নিতে পারেন?
0: একজন বাড়িওয়ালার আইনি দায় কতটা যদি কোনো ভাড়াটিয়া বেআইনি বা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তখন বিষয়টি শুধু বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে আর সীমাবদ্ধ থাকে না, সমাজের নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে পড়ে। যেমন মাদক ব্যবসা, জুয়া, অপরাধমূলক কার্যকলাপ বা এমন কোনো কাজ যা জনশান্তি নষ্ট করছে, এই ধরনের পরিস্থিতিতে বাড়িওয়ালার উচিত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া। সবার প্রথমে বিষয়টি যাচাই করা খুব জরুরি, কারণ শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে দোষী বলা ঠিক নয়। কিন্তু বাস্তব তথ্য বা অভিযোগ যদি থাকে তাহলে প্রয়োজন পুলিশকে জানানো। অনেক সময় প্রতিবেশীরাও অভিযোগ করে থাকেন, সেই ক্ষেত্রেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা খুব দরকার। এরপর বাড়িওয়ালা লিখিতভাবে সতর্ক করতে পারেন, কিন্তু তাও যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে আদালতের মাধ্যমে উচ্ছেদের আবেদন করা যেতেই পারে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, বাড়িওয়ালার উচিত সমস্ত প্রমাণ সংরক্ষণ করা, কারণ ভবিষ্যতে তাকে প্রমাণ করতে হতে পারে যে তিনি কোনো বেআইনি কাজকে সমর্থন করেননি। তবে এখানে কোনো পরিস্থিতিতেই বাড়িওয়ালা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। মারধর করা বা জোর করে তালা লাগানো বা ভয় দেখানো, এগুলো কোনোটি আইনসম্মত নয়। এই ধরনের ক্ষেত্রে ভাড়া বাড়ি আইন ছাড়াও ফৌজদারি আইনও প্রযোজ্য হতে পারে।
1: এই কথার সূত্র ধরেই একটু জানতে চাইবো যে একজন বাড়িওয়ালা যখন একজন ভাড়াটিয়াকে ঘর ছেড়ে দিতে বলেন, কিন্তু ভাড়াটিয়া ঘর ছাড়েন না কিছুতেই, অথবা অন্য কাউকে বসিয়ে তিনি অন্যত্র চলে যান, তখন বাড়িওয়ালা কি করবেন এবং কিভাবে ভাড়াটিয়াকে তুলবেন?
0: এই ধরনের সমস্যা বাস্তবে খুবই সাধারণ। অনেক সময় দেখা যায় ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বলা হয়েছে, কিন্তু তিনি কিছুতেই ঘর ছাড়তে রাজি নন। আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় ভাড়াটিয়া নিজে অন্যত্র চলে গিয়েছেন, অন্য কাউকে বসিয়ে দিয়ে গেছেন। এই পরিস্থিতিতে বাড়িওয়ালার প্রথম কাজ হলো আইনগতভাবে লিখিত সতর্কবার্তা দেওয়া, ভাড়াটিয়াকে বিজ্ঞপ্তি জারি করা, কারণ ভবিষ্যতে এইগুলোই আদালতে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে যে বাড়িওয়ালা প্রথম থেকে আইনগতভাবে এগিয়ে চলছেন। এর পরেও যদি ভাড়াটিয়া ঘর না ছাড়েন, তাহলে আদালতে উচ্ছেদের মামলা করতে হয়। আদালতের নির্দেশ ছাড়া কাউকে উচ্ছেদ করা যায় না। অনেক সময় মানুষ ভাবেন পুলিশ ডেকে সঙ্গে সঙ্গে কাউকে বের করে দেওয়া যাবে, কিন্তু বিষয়টি এত সহজ নয়। আইনি প্রক্রিয়া মেনেই এগোতে হবে। যদি ভাড়াটিয়া অনুমতি ছাড়া অন্য কাউকে বসিয়ে দেন, তাহলেও সেটি উচ্ছেদের কারণ হয়ে দাঁড়াবে, কারণ বাড়িওয়ালার অনুমতি ছাড়া অন্য কাউকে ভাড়া দিয়ে বসানো আইনসঙ্গত একেবারেই নয়। অনেক সময় রাগের মাথায় বাড়িওয়ালারা তালা লাগিয়ে দেন বা জল বিদ্যুৎ বন্ধ করে দেন, কিন্তু এই ধরনের কাজ আইন বিরুদ্ধ এবং এর জন্য বাড়িওয়ালার বিরুদ্ধেও অভিযোগ হতে পারে। তাই এই ক্ষেত্রে সবসময় ধৈর্য ধরে আইনসম্মত পথ অনুসরণ করাই সব থেকে নিরাপদ উপায়।
1: ম্যাডাম, স্বল্প সময়ে আজকের এই আলাপচারিতার একেবারে শেষে এসে যে কথাটি জানতে চাইব তা হলো, বাড়ি ভাড়া দেওয়ার সময় চুক্তিপত্র করা কতখানি প্রয়োজনীয় এবং সেই চুক্তিপত্রে আইনসঙ্গতভাবে কি কি বক্তব্য রাখা উচিত, এটা যদি একটু বলেন।
0: এই ক্ষেত্রে বলতে চাই, চুক্তিপত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ, কারণ ভবিষ্যতে কোনো বিরোধ বা কোনো আইনি সমস্যা তৈরি হলে এই চুক্তিপত্রই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বা তথ্য হিসেবে কাজ করে। অনেক সময় দেখা যায় পরিচিত মানুষের মধ্যে বিশ্বাসের উপর ভাড়া দেওয়া হয়, এবং এটাও দেখা গেছে যে এই কারণে কোনো লিখিত কাগজ তারা তৈরি করেনি, কিন্তু পরে যখন সমস্যার সৃষ্টি হয় তখন কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। এই জন্য একটি ভালো চুক্তিপত্র করে রাখা সবসময় ভালো, এবং একটি ভালো চুক্তিপত্রে সাধারণত বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার পূর্ণ নাম ও ঠিকানা, বাড়ির বিবরণ, ভাড়ার পরিমাণ, অগ্রিম টাকা, কতদিনের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, ভাড়া দেওয়ার সময় কি, বিদ্যুৎ ও জলের বিলের দায়িত্ব কাদের মধ্যে বিভাজিত হয়েছে, কিভাবে হয়েছে, বাড়ি ছাড়ার নিয়ম কি, এবং সেটা লিখিতভাবে জানানোর সময়সীমা, সবকিছু উল্লেখ থাকা উচিত। এছাড়া অন্য কাউকে পুনরায় ভাড়া দিয়ে বসানো যাবে কিনা সেটিও পরিষ্কারভাবে লিখে রাখা খুব দরকার। অনেক সময় এই বিষয়টি স্পষ্ট না থাকার কারণেই পরে বিরোধ তৈরি হয়। সম্ভব হলে চুক্তিপত্র নথিভুক্ত করানো খুবই ভালো, কারণ এতে ভবিষ্যতে আইনি সুরক্ষা আরো শক্তিশালী হয়ে ওঠে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি পরিষ্কার ও আইনসম্মত চুক্তিপত্র ভবিষ্যতের অনেক ভুল বোঝাবুঝি, বিবাদ এবং মামলা এড়াতে সাহায্য করে।
1: আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটির একেবারে শেষ প্রশ্নে যাব, বাড়িওয়ালার কোন কোন আচরণের বা কি ধরনের আচরণের কারণে একজন ভাড়াটিয়া পুলিশ প্রশাসনের বা আইনের দ্বারস্থ হতে পারেন?
0: এই প্রশ্নটির উত্তরে আমি বলতে চাই, যেটা আমি আগেও বললাম, আইন অনুযায়ী বাড়িওয়ালা ইচ্ছে মতো অতিরিক্ত টাকা দাবি করতে কখনোই পারেন না এবং অনুমতি ছাড়া অতিরিক্ত অগ্রিম ভাড়াও নেওয়া যায় না। একইভাবে ভাড়াটিয়াও চুক্তির বাইরে গিয়ে বাড়ির ব্যবহার করতে পারেন না। তাই একটি পরিষ্কার ও বিস্তারিত চুক্তিপত্র ভবিষ্যতের ভুল বোঝাবুঝি, আর্থিক বিরোধ এবং উচ্ছেদ সংক্রান্ত সমস্যাকে অনেকটাই কমিয়ে দেয়। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ভাড়া বাড়ি আইন অনুযায়ী বাড়িওয়ালা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। তিনি জোর করে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারেন না। ঘরে তালা লাগিয়ে দেওয়া বা জল বা বিদ্যুতের মতো অত্যাবশ্যক পরিষেবা বন্ধ করা বা ভাড়াটিয়াকে হুমকি দেওয়া ও হেনস্থা করা, এগুলো বাড়িওয়ালা কখনোই করতে পারেন না। অনুমতি ছাড়া বারবার ঘরে প্রবেশ করা বা ভাড়াটিয়ার শান্তিপূর্ণ বসবাসের অধিকারে বাধা দেওয়াও আইন বিরুদ্ধ হতে পারে। এছাড়া আইনসম্মত কারণ ছাড়া অতিরিক্ত টাকা দাবি করা বা ভাড়ার রসিদ না দেওয়াও সমস্যার কারণ হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে ভাড়াটিয়া পুলিশ, প্রশাসন বা আদালতের সাহায্য নিতে পারেন এবং আইনগত প্রতিকার চাইতে পারেন। তাই আইনগত দিক থেকে বলা যায়, একটি লিখিত ও সুস্পষ্ট চুক্তিপত্রের উভয় পক্ষের অধিকার, দায়িত্ব ও সুরক্ষা নিশ্চিত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
1: এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
0: আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা শ্রোতাদের কিছুটা হলেও উপকারে আসবে ও সচেতন করবে। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ।
2: বাড়িওয়ালা ভাড়াটি আইন, এই বিষয়ে বিস্তারিত জানলাম আইনজীবী দেবারতী মুখার্জির কাছ থেকে। সে তো জানলাম, কিন্তু সূর্যি মামার প্রচণ্ড অগ্নিবাণে আমরা সকলেই কম বেশি নাজেহাল, হৃদয় তৃষ্ণার্ত। অনেকক্ষণ কথার পরে মন চাইছে একটু গান শুনতে। শোনাবো এই গানটি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীতটি। তবে হ্যাঁ, গান শুনতে শুনতে কাগজ কলম রেডি রাখবেন প্রত্যেকে, কারণ গানের ওপারে এসে বলবো এ মাসের চিঠির বিষয়। এবারে রইল শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গানটি।

যেমন কথা তেমন কাজ, বলেছিলাম গানের ওপারে ফিরে এসে বলবো এ মাসের চিঠির বিষয়। আর আপনারাও নিশ্চয়ই গান শুনতে শুনতে কাগজ কলম নিয়ে একেবারে প্রস্তুত। তাহলে চলুন বলি প্রথমে এক কলমে দুই নারীর বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা এবং প্রমোদা চরিত্র, এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান আমাদের 150 শব্দের মধ্যে। কিভাবে লিখবেন? আপনারা আমাদের মেইল করতে পারেন, আমাদের মেইল আইডি mohilamahol.eirkolkata@gmail.com। মেইল না করলে যদি মনে করেন আমাদের চিঠি পাঠাবেন, তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখুন অথবা মেইলি করুন, পাঠানোর শেষ তারিখ 23 মে 2026, আর শব্দ সংখ্যা 150। যত শব্দ সংখ্যার মধ্যে থাকবে আপনার চিঠি, তত বেশি সংখ্যক বন্ধুর চিঠি আমরা পড়ে উঠতে পারব। তাই আর দেরি না করে ঝটপট লিখে ফেলুন আর পাঠিয়ে দিন এই ঠিকানায়।

এবারে এ মাসের আমার কলমের বিষয়, এ মাসের আমার কলমের বিষয় কোলাহল পেরিয়ে মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, বাস্তবের উপায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছের মধ্যে কখনো মনে হয় পালিয়ে যাই কয়েক দিনের জন্যে, ঠিক নিজের মতো করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান, নিজেদের সেই ছোট্ট ছুটির ঠিকানার গল্প আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে এই শিরোনামে। শব্দ সংখ্যা 150, আর আমাদের ঠিকানা, আমাদের মেইল করেও লিখতে পারেন আপনার অনুভূতি। আমাদের মেইল আইডি আপনাদের সকলের জানা, তাও আর একবার বলি, mohilamahol.eirkolkata@gmail.com। আর বাকি রইল আমাদের ঠিকানা, সে ঠিকানাও আপনাদের সকলের জানা। আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখুন অথবা মেইলি করুন, তা পৌঁছনোর আমাদের হাতে এসে পড়ার শেষ তারিখ 23 মে 2026। দুটি ক্ষেত্রেই কিন্তু আপনাদের চিঠির বা মেইলের প্রতীক্ষায় থাকব আমরা, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। অনেকক্ষণ চিঠি লেখার পরে, চিঠির বিষয় লেখার পরে চোখ একটু তৃষ্ণার্ত, চোখ প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত, চোখ একটু বিরাম চাইছে জানি, তাই ছোট্ট করে রইল এই গানটি।

আজকের মতো মহিলা মহল এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়ম করে মহিলা মহলের সঙ্গে থাকুন।

0: মহিলা মহল শুনলেন।
1: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। দূরে কাছের সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে আরও একটি আধুনিক গানের অনুরোধের আসরে আপনাদের স্বাগত জানাই। অনেক গানের অনুরোধ এসেছে আপনাদের কাছ থেকে, একে একে শোনাতে থাকি।

আজ শুরু করব ভূপেন হাজারিকার গাওয়া গান দিয়ে।

গানটি আমরা শুনছিলাম অসমীয়া ভার্সানে। এবারে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে কণ্ঠে সেই গান।

সবু চোখ মেলে যাও, দেখো স্বর্গ থেকে

0: karuni, mora jatri eki karuni, shoh jatri eki karuni.
1: আজ প্রথম অনুরোধ রাখব ধীরেন বর্ষাকের। ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে আপনি শুনতে চেয়েছেন ভূপেন হাজারিকারই গাওয়া গান রইল।

মনের বুক ভরা ব্যথা, চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশি ভোরাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি।

yummy. এবারের গান কিশোর কুমারের কণ্ঠে শুনতে চেয়েছেন আপনারা। প্রথম অনুরোধকারী শ্রোতা হলেন রাতমা থেকে রতন ব্যানার্জি। রাতমা রামপুরহাট বীরভূম থেকে আপনি অনুরোধ করেছেন। আবার কিশোর কুমারের কণ্ঠে শিক একই গান শুনতে চেয়েছেন তপতী দাস, সরজিৎ দাস, কান্দি গোপীনাথপুর, মুর্শিদাবাদ থেকে। আপনাদের অনুরোধে রইল।

এবারে শ্রোতা বন্ধু শুনতে চেয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া গান। কোন বন্ধু বলি? আচ্ছা, একটু দূরের বন্ধু আলাউল মল্লিক, দেওড়া আমতা হাওড়া থেকে শুনতে চেয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। এবারের গান মান্নাদের কণ্ঠে শুনতে চেয়েছেন আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু ইন্দ্রজিৎ মণ্ডল। ইন্দ্রজিৎ মণ্ডল এবং চন্দনা বর্মন মণ্ডল কয়াগ্রাম মুর্শিদাবাদ থেকে। রইল মান্নাদের গাওয়া গানটি।

এবারের অনুরোধকারী শ্রোতা আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা মৌতাথৈ এবং কৌশিক ছোট সাটু মুর্শিদাবাদ থেকে শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি।

হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আপনারা। পাঁচ থপি ছান্দাপাড়া মুর্শিদাবাদ থেকে তোমার লিপিকা, অন্তরা, লিসা এবং সমু, আপনাদের সকলের অনুরোধে শুনিয়ে দিলাম আপনাদের অনুরোধের গান।

তোমার স্মৃতিতে সিঁদুর কপালে কুমকুমতে জাগর নয়নে জাগর আলোর জলে প্রদীপ, তোমার স্মৃতিতে সিঁদুর কপালে কুমকুমতে জাগর নয়নে জাগর আলোর জলে প্রদীপ, মেঘবতী মেয়ে হৃদয় আমার পরশদা অলস বেলার কাল গুণে মন হোক উধা, মেঘবতী মেয়ে হৃদয় আমার পরশদা অলস বেলার কাল গুণে মন হোক উধা, তোমার স্মৃতিতে সিঁদুর।

বুঝেন তব মন কহিনের দরিয়াতে, উজান আনবে আমার মনের বেদনাটা, মেঘবতী মেয়েরি দয় যাওয়া করসদা, অলস বেলার কাল গুনে মন হোক উধা, তোমার শীতে সিঁদুর কপালে কুমকুমতি, জাগর নয়ন জাগর আলো।

ছিল আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু দিলীপ কুমার পাড়বীর, আলমবাজার বরানগর কলকাতা 35 থেকে শুনতে চেয়েছিলেন গানটি। আর এক নিয়মিত শ্রোতা বন্ধু, যিনি প্রত্যেকদিন থাকেন আমাদের আসরে, সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে, আপনি শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি আপনার জন্য রইল।

0: Santo.
1: নজন বন্ধুর অনুরোধ রাখতে পেরেছি, অনেকেরই পারেনি। তবে একেবারে শেষের বেলায় দুকলি শুনিয়েই দিই। কিশোর কুমারের গাওয়া গান অদিতি দাস অনুদাস ওড়াহার ভগবানগোলা সুন্দরপুর মুর্শিদাবাদ থেকে অনুরোধ ছিল।

কিশোর কুমারের দয়ে গান শুনতে শুনতে শেষ করব আজ আধুনিক গানের অনুরোধের আসর। আর এই গান শুনতে শুনতে চলে যাব দিল্লি কেন্দ্রের খবরে।

নমস্কার বন্ধুরা, দূরে কাছে যে যেখানে রয়েছেন সকলকে সঙ্গে নিয়ে আরও একটি নতুন দিনের নতুন দিনান্তিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসলে বন্ধু হচ্ছে সেই, জানেন, যে বিপদে আপদে সম্পদে নানান সমস্যায় আপনার সঙ্গে থাকে আর ছেড়ে যাওয়ার কথা ভাবে না। আর বন্ধু সেই যে প্রতি মুহূর্তে আপনাকে সচেতন করে। আজকের দিনান্তিকা সেই সচেতনতার কথাই বলে। আপনারা বারবার ঘোষণাতে শুনেওছেন যে আজকের বিষয় হচ্ছে ওয়ার্ল্ড এইডস ভ্যাকসিন ডে। আমরা এই কথা তো শুনে বড় হয়েছি, বলুন, যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একটা অসুখ হলো, তারপর তার চিকিৎসা চলল দীর্ঘদিন, শরীর নাজেহাল, ব্যস্ততা, ছোটাছুটি, অর্থক্ষয়, তারপর দুশ্চিন্তা, সেই সমস্ত কিছু অতিক্রম করে তবে সেরে ওঠা, ভালো হয়ে ওঠা। তাও যদি এমন কোনো ভয়ঙ্কর অসুখ হয় যে যেটা থেকে আমরা প্রথম থেকে শুনে আসছি না এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম, তাহলে আরও ভয় হয়, তাই না? তো আজকের দিনান্তিকা আমাদের সে কথাই শেখাবে, সে কথাই আপনাদের কানে পৌঁছে দেব যে ভালো কী করে থাকা যায়, এইডসের মতন একটা ভয়ঙ্কর অসুখ থেকেও কীভাবে ভালো থাকা যায়, যে কারণেই সারা পৃথিবী কিন্তু চিন্তিত। চলে এসেছে ভ্যাকসিনের কথা। ভ্যাকসিন আসলে প্রত্যেক বছর 18ই মে, মানে আজকের দিনটি, বিশ্ব এইডস টিকা দিবস হিসেবে পালিত হয়। এইচআইভি টিকা সচেতনতা দিবস, তার মূল উদ্দেশ্যই হচ্ছে এইচআইভি বা এইডস প্রতিরোধের জন্য একটি শক্তিশালী পদক্ষেপ, নিরাপদ টিকা আবিষ্কারের উপরে জোর দেওয়া। এর পেছনে কর্মরত বিভিন্ন বিজ্ঞানী, গবেষক, স্বেচ্ছাসেবক, তাদের অবদানকে সম্মান জানাবার দিন। অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, এটিআর, যদিও রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু এরপরেও একটি টিকার প্রয়োজন অপরিসীম। বিশ্বব্যাপী গবেষণায় আরও বেশি করে বিজ্ঞানীদের নিয়োগ এবং সেই বৈজ্ঞানিক অগ্রগতির কথা তুলে ধরার জন্যই 18ই মে দিনটি পালিত হয় আমাদের দেশে বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস হিসেবে। তাহলে বন্ধু হলে তো সাহায্যের হাত বাড়িয়ে দিতেই হয়, তাই না? তাই সেই সমস্ত মানুষের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলাম যারা ভালো থাকার কথা ভাবেন, যারা যে কোনো সমস্যা থেকে মুখ ফিরিয়ে না থেকে মোকাবিলার কথা ভাবেন, ভাবেন কীভাবে নিজেকে, পরিবারের সকলকে বাঁচিয়ে রাখা যায়, সুস্থ রাখা যায়। সেটাই তো একজন প্রকৃত বন্ধুর কাজ, তাই না?

স্বাগত লক্ষ্মী দাশগুপ্তর গাওয়াই গানের সঙ্গে শেষ হলো এখনকার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনলেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, সাহেব চট্টোপাধ্যায়, রমা মণ্ডল, সবশেষে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর গাওয়া গান।

দীপেন্দ্রচন্দ্র মিত্রর গাওয়ায় গানের সঙ্গে শেষ হলো এখনকার নজরুলগীতির অনুষ্ঠান। আজ এই পর্বে শুনলেন পুরবী দত্ত, খেয়া চট্টোপাধ্যায়, অনুপ ঘোষাল, পরপর দুখানি গান ধীরেন্দ্রচন্দ্র মিত্রর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা পেয়েছি
1: নওদা ব্লকের পরেশপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু সুজয় মণ্ডলকে। সুজয় মণ্ডলের বিভিন্ন ধরনের চাষ রয়েছে এবং বিশেষ করে তিনি জৈব চাষও করেন। সেই জৈব চাষ নিয়েই তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনব। নমস্কার সুজয়দা, কেমন আছেন এখন? তো আপনি তো বিভিন্ন ধরনের চাষবাস করেন এবং আপনি একটা পেয়েছেন না, অ্যাওয়ার্ডও পেয়েছেন, কিসের উপরে অ্যাওয়ার্ড পেয়েছেন?
2: এটা ওই অয়েল সিডের উপর ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আর কৃষি কর্মণ অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আর একটা আমাদের জেলার কৃষক সম্মান পেয়েছিলাম, ওটা মুখ্য আমাদের সিএম এর হাত ধরে আর কি, একটা সিএম এর হাত ধরে, একটা প্রাইম মিনিস্টারের হাতে,
1: দুটো অ্যাওয়ার্ড। আচ্ছা, তো কি কি কাজের জন্য পেয়েছিলেন, কি চাষের উপরে কি কাজের জন্য পেয়েছিলেন অ্যাওয়ার্ড?
2: একটা হচ্ছে অয়েল সিডের উপর।
1: হ্যাঁ, অয়েল সিডে কি করেছেন? অয়েল সিডে যে যার জন্য
2: প্রোডাক্টিভিটির জন্য পেয়েছিলাম।
1: প্রোডাক্টিভিটি মানে উৎপাদনটা বেশি হয়েছিল?
2: হ্যাঁ, উৎপাদনটা বেশি হয়েছিল।
1: আচ্ছা,
2: সুষম হারে। হ্যাঁ, জৈব এবং রাসায়নিক এর সংমিশ্রণে সংমিশ্রণ ঘটিয়ে
1: সুষমত। আচ্ছা,
2: এটা কৃষি কর্ম অ্যাওয়ার্ড আর এটা হচ্ছে কৃষক সম্মান।
1: কৃষক সম্মান। আচ্ছা, এখন চাষবাস কি করছেন আপনি?
2: এখন চাষবাস হচ্ছে আপনার এই ভেজিটেবল কিছু, তারপরে হচ্ছে আপনার পান আছে, জুট আছে, ব্যানানা আছে, এইসব আর কি।
1: আচ্ছা, আপনি তো জৈব চাষও করেন, কতদিন ধরে জৈব চাষ করে আসছেন?
2: জৈব সার মোটামুটি প্রায় 8-10 বছর ধরে।
1: জৈব চাষ? এটা কি পুরোপুরি জৈব চাষ করেন না সেখানে ওই রাসায়নিক সার কিছুটা দিয়ে, জৈব সার কিছুটা দিয়ে চাষ করেন?
2: পুরোপুরি ভাবে এখনো পর্যন্ত সেই হয়নি, তবে মোটামুটি ধরেন রাসায়নিকটা একবারে টোটালি ছাড়া হয়েছে। এবার বায়ো পেস্টিসাইড যেগুলো, সেইগুলো ব্যবহার হয় আর কি। বায়ো পেস্টিসাইড আপনার এনপিভি, নিউক্লিয়ার পলিহেড্রোটিস ভাইরাস, তারপরে হচ্ছে অ্যাজেডিরেক্টিন, হ্যাঁ, তারপরে হচ্ছে নিম খোল, হ্যাঁ, তারপরে এবার এনপিকে পরিমাণটা। এই সব থেকে সমস্যাটা কোন জায়গায় জানেন, মানে জৈব সম্পূর্ণভাবে জৈব পদ্ধতিতে চাষ করতে গেলে না খরচটা একটু বেশি আর কি।
1: আচ্ছা,
2: খরচটা বেশি। এখানে নিম খোল লাগবে, তারপরে আপনার সরষা খোল লাগবে, তারপরে কিছু পরিমাণে কিছু ভার্মি কম্পোস্ট লাগবে, তারপরে আপনার নাইট্রোজেন আবদ্ধকারী জীবাণুসার যেমন অ্যাজোটোব্যাকটার, পিএসবি, টাইগোডারমা, সিউডোমোনাস, এগুলো লাগবে, মানে প্রচুর পরিমাণে লাগবে। হ্যাঁ, এর জন্য এইটা না একটা ব্যয়বহুল খরচ। হ্যাঁ, তো সব থেকে সমস্যাটা প্রতিবন্ধকতা দাঁড়িয়ে যায় কোন জায়গায়, যে এর যে আলাদা যে মার্কেট, সেই মার্কেটিং এর একটা সমস্যা আমাদের এখানে।
1: আচ্ছা,
2: আমাদের এখানে একটা মার্কেটিং এর সমস্যা। এবার দেখা যাচ্ছে যে আমি যে বাজারে বিক্রি করছি সেই বাজারে এরা তো এই সব তো জানবে না যে কোনটা অর্গানিক আর কোনটা আপনার ইনঅর্গানিক, সেটা তো জানবে না, সেই একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আলাদা করে যে এখান থেকে যে বাইরে এক্সপোর্ট করব, হ্যাঁ, সেই এক্সপোর্টার সেই সাপোর্ট নেই, তারপরে আপনার যে চাষিরা যে কিছু ভাবে উদ্যোগ হবে আর কি সবাই মিলে, হ্যাঁ, কিছু যে বাইরে এক্সপোর্ট করবো, এই একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
1: লোকাল মার্কেট পাওয়া যাচ্ছে না প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে বাইরে পাঠানোর ব্যবস্থাও করতে পারা যাচ্ছে না।
2: না,
1: তো এটাই এই যে খরচ, সেই খরচ হিসাবে কি এই যে মানে যে খরচ হিসাবে যে লাভটা, তারপরে ওই সাধারণ যে চাষবাস থেকে বেরিয়ে এসে আপনি যে জৈব চাষ করছেন এবং এর যে একটু খরচটা বাড়ছে এবং এর ফসলের দামটাও একটু বৃদ্ধি পাবে, নিশ্চয়ই বৃদ্ধি পাবে লাভ করতে গেলে, তো সেই দামটা আপনি পাচ্ছেন না?
2: না,
1: মানে আপনাকে জৈব চাষ করে সাধারণ ভাবে আপনাকে সবজি বা ফসল বিক্রি করতে হচ্ছে,
2: সাধারণভাবে বিক্রি করতে হচ্ছে,
1: সাধারণভাবে মার্কেট না পাওয়ার জন্য বা বাইরে না ইয়ে করে, তাহলে এটাকে কি করলে আপনি এখান থেকে মুক্তি পাওয়া যেতে পারে, আপনার
2: এটা
1: সাজেশন?
2: এটা যদি একটা মানে সরকারি দপ্তর যদি প্রচেষ্টা করে আর কি, হ্যাঁ, ধরেন বিভিন্ন মানে ব্লকে, হ্যাঁ, বিভিন্ন ব্লকে অন্তত পক্ষে দেখেন আমাদের এই মুর্শিদাবাদ জেলায় 26টা ব্লক আছে, 26টা ব্লকের মধ্যে যদি অন্তত পক্ষে আপনার মানে 20 জন করে চাষি, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন ব্লকের 20 জন একটা ভালো ফার্মার্স বেছে নিয়ে, হ্যাঁ, তাদের ল্যান্ড সিলেকশন করে যদি আমাদের মুর্শিদাবাদ জেলায় মোটামুটি 150 যদি চাষি হয় আর কি, সেখানে যদি বিভিন্ন ফসল যদি এক্সপোর্ট করা যায় বিভিন্ন যে যেসব এজেন্সি আছে, হ্যাঁ হ্যাঁ, যারা বাইরে এক্সপোর্ট করে সেই ধরনের এক্সপোর্টার নিয়েছে, যদি যদি বিদেশে যদি এক্সপোর্ট করা যায় টেস্টিং করে, তার জন্য যদি কোনো সরকারি দপ্তর আর কি যদি প্রচেষ্টা করে সব থেকে ভালো হয়। তাছাড়া নিজে নিজে মার্কেটিং করা, ইয়ে মানে চাষবাস করে, চাষবাস করা নিজে মার্কেটিং করা বড় সমস্যার ব্যাপার, কারণ চাষবাস এমন একটা জিনিস না, এই যে ধরেন বৃষ্টি হচ্ছে তা বৃষ্টি হচ্ছেই, বৃষ্টি হচ্ছে না তা হচ্ছে না, যে সেচ দেওয়া, তারপরে সার দেওয়া, নিরান, এই বিভিন্ন রকম যে কাজকর্ম একজন চাষির, যে বাইরে যে মানে বাইরে যে মানে সবসময় যে বাইরে গিয়ে যে ফসলটাকে বিক্রি করা সবসময় সম্ভব হয়ে ওঠে না আর কি।
1: ফার্মার্স প্রডিউসার কোম্পানি বা অর্গানাইজেশন হিসেবে যদি আপনারা তৈরি করেন ওই এলাকায়, তো সেই হিসেবে এটাকে কিছু করা যায় না?
2: এটা এটা আপনি ঠিক বলছেন, কিন্তু দেখেন ফার্মার্স প্রডিউসার কোম্পানি দেখছি তো কাজকর্ম সেরকম ভাবে মানে সেরকম ভাবে অগ্রসর আমি দেখতে পাচ্ছি না, সেই যে কাজের যে অগ্রগতি সেই অগ্রগতি ফার্মার্স প্রডিউসার কোম্পানি আমি দেখতে পাচ্ছি না।
1: তাহলে এটা দোষটা কাদের, মানে যারা ফার্মার্স যা অর্গানাইজেশন করছে, যারা যেসব ফার্মার্সরা, তাদের এটা ফল্ট না সরকারি দপ্তরে যারা তৈরি করে দিচ্ছে তারা এটাকে দেখভাল করতে পারছে না?
2: আমাদের কিছু আমাদের মানে ফার্মার্সদেরও কিছু ফল্ট আছে, আবার ওদিকে আপনার সরকারি যে যে ভালো যে সঠিক ভাবে যে কাজ করবে সেই মানে সেইগুলো মানে ঠিক মতন আর কি হচ্ছে না আর কি, আমাদের ফার্মার্সদের ফল বেশি আছে। হ্যাঁ
1: মানে সেইভাবে আপনি যোগাযোগ করে উঠতে পারছেন না বা এই বিষয়ে কোনো কাজকর্ম করতে পারছেন না?

0: জন্য এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। এই যে জৈব যে
1: না
0: কৃষিটা, এটা তো সব থেকে ভালো, এটা যে ফসলগুলো আমরা পাবো সেগুলো তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই ভালো, তাই না?
1: হ্যাঁ
0: মানুষের যারা খাবে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ফলটা যে ফসলটা পাবেন সেই ফসলটাও ধরুন অনেকদিন লাস্টিং করবে। আর কি কি সুবিধা পাওয়া যেতে
1: থাকবে।
0: পারে?
1: আর সব থেকে সুবিধা হচ্ছে দেখেন, আজকে মানুষ বেশিরভাগই দেখছি যে 40-এর উপর যখনই হচ্ছে
0: হুম
1: সুগার, থাইরয়েড বা কিডনিতে স্টোন
0: হুম
1: বা যে কোনো মানে ব্যাধিতে আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি আমাদের পাড়ায় 100 বছর মানুষ বেঁচেছে, 90 বছর পর্যন্ত সে জমি জায়গাতে কাজকর্ম করে বেড়াচ্ছে দেখছি। তাহলে সেই জায়গাটায় দেখেন আজকে
0: হুম
1: মানে তারা সব গোবর সার দিয়ে চাষ করতো,
0: হুম হুম
1: হ্যাঁ তারা অর্গানিক অর্গানিকে চাষ করতো আর কি,
0: হুম
1: আমরা দেখতাম আর কি। হ্যাঁ ছোটবেলায় দেখেছি তারা গরু গাড়িতে করে আর কি গোবর সার নিয়ে জমিতে ব্যবহার করতো, রাসায়নিক সার ব্যবহার করতো না। সেই সব মানুষগুলো কত শক্তিশালী, আর এখন 40 বছর হয়ে যাচ্ছে কিনা যে কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে।
0: হুম
1: এই যে মানুষের যে
0: হুম
1: ডাক্তার খরচ, হ্যাঁ আমরা যে দেখছি মানুষের এখন বর্তমানে ইনকামের 50% ইনকামের মানে ডাক্তার ওষুধে চলে যাচ্ছে,
0: হুম
1: সেইটা কিন্তু আর কি সে সুস্থও থাকবে, নিজেও সুস্থ থাকবে, তারপরে আপনার ডাক্তার ওষুধ এত এত এত ব্যয় মানে খরচই আসবে না আর কি।
0: হুম
1: যে যে যে অর্গানিক যদি যে খাবার খাওয়া যায় আর কি,
0: হুম
1: শাক সবজি থেকে আরম্ভ করে বিভিন্ন রকম।
0: হুম এটা একটা লোকাল যদি মার্কেট করা যায়, যেসব এলাকায় জৈব কৃষি চাষ হচ্ছে, একটা লোকাল মার্কেট করলে মনে হয় কিছুটা উপকৃত হবে সেই
1: আমাদের
0: এলাকায়।
1: আমাদের মনে হয় যে যেহেতু বহরমপুর আমাদের জেলা সদর,
0: হুম
1: এখানে যদি একটা কাউন্টার করা যায়, সুফল বাংলা যেমন স্টল দিয়েছে বিভিন্ন জায়গায়,
0: হুম
1: হ্যাঁ 500
0: হুম
1: মানে 300 কতটা স্টল হয়েছে সুফল বাংলা,
0: হুম
1: এরকম ধরনের যদি একটা স্টল যদি বহরমপুর শহরে থাকা যায় আর কি, হ্যাঁ
0: হুম হুম হুম হুম
1: তার তাতে যদি আপনার মানে এগ্রিকালচার এবং হর্টিকালচার দুই দপ্তর যদি একটু সহযোগিতা করে,
0: হুম
1: হ্যাঁ
0: হুম
1: তাহলে আমার মনে হয় আর কি
0: হুম
1: অনেকটা মানে আমাদের
0: হবে
1: হাতে লাভ হবে আর কি।
0: হুম হুম
1: হ্যাঁ
0: হুম
1: আর সেই মানে চাষি গুলোকেও সেই ধরনের আর কি প্রোগ্রেসিভ ফার্মার সিলেকশন করতে হবে বিভিন্ন ব্লকের। আপনাকে বললাম যে 26টা ব্লকের মধ্যে বিভিন্ন ব্লকে
0: হুম হুম
1: চাষি সিলেকশন করতে হবে,
0: হুম
1: তারপরে আপনার দরকার হলে প্রতিটা ব্লকে দিয়ে দিয়ে, হ্যাঁ
0: হুম হুম
1: মানে তাদের সঙ্গেও একটা যোগাযোগ থাকবে,
0: হুম
1: তারপরে আপনার ল্যান্ড যখন সিলেকশন করবে তার উপর দিয়ে কোনো রাসায়নিক সার দেওয়া বা মানে কোনো জল আর কি বয়ে যাবে না, সেই
0: হুম
1: ধরনের ল্যান্ড সিলেকশন করে যদি অগ্রসর হওয়া যায়।
0: হুম
1: কিছু এজেন্সি আছে আমি দেখেছি সাউথ ইন্ডিয়া বা আপনার ইয়ে সাইডে কিছু এজেন্সি আমি বইয়েও দেখেছি,
0: হুম
1: এসব এজেন্সি গুলোকে দিয়ে যদি কাজ করানো যায়
0: হুম
1: সরকারি দপ্তর যদি একটু সহযোগিতা করে,
0: হুম
1: আমার মনে হয় এই অগ্রসর পাওয়া যাবে। এবার নিজে ধরেন কয়েকজন মানে সেরকম ভাবে সারা পাওয়া যাবে না আর কি,
0: হুম হুম
1: এরকম ভাবে কাজ না করলে সারা পাওয়া যায় না। আর প্রডিউসার কোম্পানি বলছেন যে প্রডিউসার কোম্পানি গুলো বেশিরভাগই মানে আমি তো দেখতে পাচ্ছি না, মানে আমিও যুক্ত আছি সেরকম ভাবে যে
0: হুম
1: আশানুরূপ যে কাজকর্ম আর কি,
0: হুম হুম
1: হ্যাঁ
0: হুম
1: সেরকম দেখছি না। ওই মাথা যারা হয়ে যাচ্ছে সেই মাথাগুলোই হয়ে যাচ্ছে
0: হুম
1: রক্ষকই ভক্ষক, জানেন
0: হুম
1: মানে এইটাই আর কি মানে সব থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আর কি।
0: হুম হুম হুম তো আপনার পরামর্শটা খুব ভালো পরামর্শ। এটা যদি সামনের দিনে কাজে লাগে তো নিশ্চয়ই আপনাদের উন্নতি হবে যারা এই জৈব চাষ নিয়ে কাজ করবে। তো আপনি তো এমনি একজন প্রগতিশীল কৃষক বন্ধু, আপনি যে চাষবাসগুলো করেন সেই চাষবাসগুলো তো নিশ্চয়ই আপনার বিজ্ঞানসম্মত উপায়ে আপনি চাষবাস করেন, তাই তো?
1: হ্যাঁ বিজ্ঞানসম্মত উপায়ে করি
0: হ্যাঁ, তাহলে
1: আমি নিজে ধরেন এখনো
0: হুম
1: মানে আমার নিজের গরু নাই, 2000 সাল থেকে গরু হয়েছে।
0: হুম
1: হ্যাঁ মানুষে আজকে এখনো পর্যন্ত ভার্মি কম্পোস্ট তৈরি করে যাচ্ছে, আজকে বিভিন্ন প্রডিউসার কোম্পানি গুলো ভার্মি কম্পোস্ট তৈরি করছে। তবে সেই ভার্মি কম্পোস্ট গুলো যে সরকারি দপ্তর যে দিচ্ছে, যে বিভিন্ন কিট গুলো দিচ্ছে, সেগুলো দেখছি না যে কেউ ইউটিলাইজ করছে সেরকম ভাবে। আজকে হর্টিকালচার দপ্তর যে বিভিন্ন কিট দিচ্ছে সেই মানে সেইগুলো চাষিদেরও অনীহা বেশি, তারাও যে একটা মানে যে এই জিনিসগুলো রক্ষণাবেক্ষণ করব সেই রকম ধরনের মানসিকতাও চাষিরও অভাব আর কি।
0: সে
1: তারা যে সহযোগিতা করছে না তা না, আমি দেখছি আর কি হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে মানে কেঁচো সারের কিটের জন্য তাদের মানে পলিথিন দিয়েছে,
0: হুম
1: তাহলে সেই জিনিসগুলো তো ব্যবহার ব্যবহার করতে হবে চাষিদেরকে,
0: হুম হুম হুম হুম হুম
1: সেটা যদি ব্যবহার না করে, ইউটিলাইজ যদি ঠিক মতো না করে, তাহলে কি করবে আজকে এগ্রিকালচার যাই হোক না কেন, যেটুকু চাষিদেরকে দেবে
0: কৃষক,
1: সেগুলো যদি ব্যবহার না করে,
0: কৃষকদের মধ্যে সচেতনতার একটু অভাব রয়েছে, একটু সচেতন নয় তারা এই বিষয়ে।
1: না আমি বললাম যে যে এই মানে চাষ ছাড়া আর কি অন্য কোনো পেশায় যদি মানে পেশা যদি পেয়ে যায় আর কি সে চলে যাবে, এরকম মানসিকতা। আর সর্বোপরি সব থেকে সমস্যা হয়ে যাচ্ছে যে ফসলের যে দামটা, ফসলের দামটা সময়ে ঠিক মতন পাবে, যেমন পেঁয়াজ, পেঁয়াজের কথাই বলি, পেঁয়াজের যে বাজার, হ্যাঁ মানে 7 টাকা 8 টাকা পাইকারি বাজার, ফলন কম তারপরে আবার বাজার, এটাও একটা যে মানে ইচ্ছাটা আর কি, সব ইচ্ছাটা মানুষের হাই হচ্ছে আর কি এইসব বিভিন্ন কারণে।
0: আসলে চাষবাস করেও সেইভাবে দাম পাওয়া যাচ্ছে না, মার্কেট পাওয়া যাচ্ছে না, খরচ বৃদ্ধি হয়ে যাচ্ছে, তাই তো?
1: খরচ বৃদ্ধি হয়ে যাচ্ছে, সমস্ত কিছু খরচ বৃদ্ধি হয়ে যাচ্ছে। যেমন ধরেন ডিজেল, আজকে ডিজেলের দাম কত, ডিজেলের প্রচুর দাম। আচ্ছা ওই ডিজেলের উপর প্রভাব আমার একটা একটা মানে পেঁয়াজ বলেন, এখান থেকে আমাদের পেঁয়াজ বেশি গুয়াহাটি, শিলং, তারপরে আপনার এদিকে বাংলাদেশ, হ্যাঁ বিভিন্ন জায়গায় যায়, যেমন বনগাঁর পেট্রোপল দিয়ে যাই বাংলাদেশ, তারপরে হিলি বর্ডার দিয়ে যাই, হ্যাঁ তাহলে এই যে এত দূর যে যাওয়া, সেটা তো মানে এই যে ডিজেল পেট্রোল একটা ইনফোর্স করে যাচ্ছে না, তাদের একটা খরচ বেড়ে যাচ্ছে।
0: সরকারি দপ্তর তো সবসময় চেষ্টা করে যায়, ভারত সরকারের কৃষি দপ্তর বলুন, আমাদের রাজ্য সরকারের কৃষি দপ্তর, ওরা তো সবসময় চেষ্টা করছেন যে কৃষকরা সবকিছু জানুক, মানে বিজ্ঞানসম্মত উপায়ে চাষবাস করুক, কারণ এখন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, লেবারের সমস্যা হচ্ছে, চারিদিক থেকে হচ্ছে, তো এই বিজ্ঞানসম্মত উপায়ে যদি একটু চাষবাস করা যায় তাহলে চাষের খরচটা একটু কমে না?
1: যেমন ট্রাক্টর, তেলের দাম বাড়ার জন্য ট্রাক্টর যে চাষের খরচ সেটা বেড়ে গেছে, পেস্টিসাইড খরচ বেড়ে গেছে, ফার্টিলাইজার খরচ বেড়ে গেছে, লেবারের কথা আমি বেড়ে দিলাম, লেবারের দাম যেরকম সেরকমই আছে, কারণ তাদেরও তো ফ্যামিলি চলবে।
0: না না, লেবারের দামের জন্য আমি বলছি না, বলছি লেবার পাওয়াটাও তো অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, সবসময় হয়তো পাওয়া যায় না এখন লেবারও।
1: না লেবারটা আমাদের দেখেন না, আমাদের এখানে লেবারের সমস্যাটা বিশেষ নাই, যেহেতু ভারতবর্ষে একটা বিরাট একটা পপুলেশন, তারপরে আবার তারপরে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 10 কোটির কাছাকাছি পপুলেশন, সেক্ষেত্রে লেবারের সমস্যা হয় না। মানে পাট ফাট দেখেন, আমাদের আমাদের নওগাঁ ব্লকে এত পাট চাষ হয়, হ্যাঁ কোনো সময় লেবারের সমস্যা হয় না, কারণ পাট সবই কেটে হ্যাঁ জাগ দিয়ে সব উঠে যায়, কোনো সমস্যা নেই। এত পেঁয়াজ লাগানো হয়, প্রচুর পরিমাণে লেবার কাজ করে আর কি, প্রচুর প্রচুর লেবার কাজ করে আর কি, তাহলে সেখানে কোনো সমস্যা হয় না। সমস্যাটা মানে একটু যদি বাজারটা, যদি চাষি যদি চাষি যদি বাজারটা একটু পায়, তাহলে আপনার চাষটা
0: লাভজনক হয়।
1: সবজির বাজারটা, সবজির বাজারটা কিন্তু ঠিক আছে, সবজির বাজারটা, সবজির বাজারটা ঠিক আছে, ধান আর ধান আর আপনার ধান পান আর এই পেঁয়াজ, এই তিনটে ফসলের বাজারটা মানে এটা এটা খারাপ আর কি। এই তিনটে ফসলটা যদি যদি একটু মানে একটু যাতে হয় ভালো হয়, হ্যাঁ না ভেজিটেবলের বাজার যথেষ্ট, ভেজিটেবল আমি বলবো যথেষ্ট ভালো, পটল ভালো, বেগুন, বেগুন তো বিশাল বাজার, হ্যাঁ শশা থেকে করলা যাই হোক মোটামুটি খারাপ না, আর ভেজিটেবল এইরকমই হয় আর কি, ভেজিটেবলের বাজার যথেষ্ট ভালো।
0: সবাই চেষ্টা করে যাচ্ছে যাতে কৃষকরা একটু লাভের মুখটা বেশি করে দেখে, তাদের যাতে সুযোগ সুবিধাগুলো একটু তারা ভালো পায়। আশা করি যে সামনের দিনে আপনাদের নিশ্চয়ই যে চিন্তা ভাবনা, যে মানে আপনারা যে যেভাবে চিন্তা ভাবনা করছেন সেরকম নিশ্চয়ই হবে আশা করি সামনের দিনে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা জৈব চাষ এবং চাষের যে সমস্যা, সেই সব সমস্যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, আলোচনা করলাম নওদা ব্লকের পরেশনাথপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু সুজয় মণ্ডলের সঙ্গে। সুজয়দা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: পরবর্তী প্রসঙ্গে যাবার আগে শুনব একটি লোকগীতি, শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

0: গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে লোকগীতি শুনলাম।
1: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
2: আজ আমরা এসে উপস্থিত হয়েছে বহরমপুর ব্লকের কয়া গ্রামে, আর কয়া গ্রামের ভেতরেই আমরা এখন দাঁড়িয়ে আছি একটা পুকুর পাড়ে, বেশ বড় ধরনের পুকুর, এখানে মাছ চাষ করা হয়। তো এই পুকুর পাড়ে পেয়েছি এই এই পুকুরে যিনি মাছ চাষ করেন, পরিচয় করে নিই। আপনার নাম?
3: আমার নাম কানাই হালদার।
2: কানাই হালদার, এই যে পুকুর দেখছি, মোটামুটি এখানে কতটা জলা আছে তোমার?
3: এখানটা এই দুটো মিলে 14 বিঘা আছে।
2: দুটো মিলে 14 বিঘা। আর কি আছে এখানে?
3: আর কন্ট্রাক্ট নো আছে তিনখানা।
2: তিনখানা কন্ট্রাক্ট নেই আছে?
3: নিজ না না, ওটা পুরো কন্ট্রাক্ট নো।
2: ও পুরো, ওটা কি বছর সম্পত্তি?
3: হ্যাঁ
2: বছর কন্ট্রাক্ট।
3: হ্যাঁ বছর কন্ট্রাক্ট।
2: কত করে দিতে হয়?
3: বছরে একটা লাগে 65,000, একটা লাগে 30,000, একটা লাগে 40,000।
2: তো তাহলে কন্ট্রাক্ট নিয়ে কতটা জমি জলা?
3: ওই তিনটে মিলে নাই না, তাও 15 বিঘা মতন হবে।
2: 15 বিঘে, তাহলে 15 বিঘে আর এখানে 14 বিঘে, প্রায় 30 বিঘে কাছাকাছি।
3: 30 বিঘে
2: আর জলাতে মাছ চাষ হচ্ছে না?
3: হ্যাঁ। আর এইটা 1 বিঘে,
2: আর এটা 1 বিঘে, প্রায় 30 বিঘের মতো নিয়ে হলো প্রায়। তো এই যে এতগুলো জলা দেখছি, এই জলাতে কি ধরনের মাছ চাষ করা হয়?
3: বাটা, পোনা, সিলভার, কাতলা,
2: সেটা তো হয় বিভিন্ন ধরনের। এখানে তোমরা কি ডিম পোনা ছাড়ো না মানে ফিঙ্গারলিং চারা পোনা করে ছাড়ো?
3: না ডিম পোনা ছাড়ি।
2: ডিম পোনা ছাড়ো, ডিম পোনা থেকেই মাছ বড় করো নাকি? কত বড় করো মাছগুলোকে?
3: মাছগুলো ওই 1 মাসের, যেখানে ডিমটা ছাড়ি ওখানটায় 10 দিনের মাথায় মাছটাকে তুলে নিয়ে এসে সব পুকুরে ছাড়াই আস্তে আস্তে।
2: তারপর হচ্ছে পালন পুকুরে ছাড়ো নাকি?
3: হ্যাঁ পালন পুকুরে ছাড়ি।
2: আচ্ছা, ওই ডিম পোনাগুলোকে একটা পুকুরে বড় করে
3: আলাদা জায়গায়,
2: আলাদা আলাদা পুকুরে বড় করে
3: শুধু জল শোধন করে নিয়ে ওটা আলাদা জায়গায় ভালো করে চারাটা তৈরি করে সেখানে সব পুকুরে আস্তে আস্তে অল্প অল্প করে দিই।
2: অল্প অল্প করে কি কি জাতের মাছ চাষ করো
3: ওখানটায়? ডিম ফেলার সময় সব রকমই পাওয়া যায়, যার যেটা ইচ্ছে নিয়ে আসি। আমরা নিয়ে আসলে পরে রুই, মিরকে, কাতলাটা একবার নিয়ে আসি, বাউসটা নিয়ে আসি,
2: ওইটা যখন
3: কালবাউস।
2: এটা এই ডিম কি হ্যাচারি থেকে নিয়ে?
3: হ্যাচারি থেকে নিয়ে আসি।
2: আচ্ছা,
3: ওখানটায় যখন মাছটা যখন 10 দিনের মাথায় যখন ওই ধানের সমান হয় তখন ওইখান থেকে মাছটা সব
2: জায়গায়,
3: ধানি পোনা এরকম হয়ে যাবে,
2: এক গিট।
3: তখন ওই মাছটা সব জায়গায় ছিটাই। ছিটানোর পর ওই পুকুরটাকে আবার ভালো করে টেনে পরিষ্কার করে নিয়ে আবার শোধন করে আবার ডিম ফেলি। সেখন বাটা ফেলবো, সিলভার ফেলবো।
2: মাছ চাষ করছো, এটা কি মানে পুকুর গুলো কি সংস্কার করে করছো? কি প্রতি বছর?
3: প্রত্যেক বছর।
2: কিভাবে সংস্কার করো?
3: জল যখন কমে যায় চৈত মাসে নিম খোল দিই, নিম খোল দেওয়ার পর মেলা দিন পুকুরটা পড়ে থাকে, দিয়ে চুন দিই। চুন দেওয়ার পর জলটা একবার ডাক্তারখানায় নিয়ে যাই, চেক করার পর সেখন আমরা যখন ডাক্তার বলে জল ভালো হয়ে গেছে সেখন আমরা মাছ ছাড়ি।
2: মাছ ছাড়ি, এটা কি প্রতি বছর করো?
3: প্রত্যেক বছর।
2: তার মানে কি তুমি 1 বছর ধরে মাছ চাষটা করো নাকি?
3: হ্যাঁ 1 বছর।
2: 1 বছর মাছ ছাড়ি,
3: যেগুলো ছোট থাকে সেগুলোকে আবার অন্য পুকুরে রেখে দিই। তারপর ওই শোধন করার পর সেখন আবার ওইগুলো ছাড়ি, তাড়াতাড়ি বড় হয়ে যায়।
2: তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো মোটামুটি খাওয়ার দাওয়ারটা কি দাও?
3: খাওয়া দাওয়ার শস্যের খোল স্যার দিলে ভালো হয়।
2: এই এই যে দেখছি পুকুরে জলের মধ্যে, এটা কি?
3: এখানটা সেই রুটি ফ্যাক্টরির কটা মাল ছিল,
2: হ্যাঁ
3: তাই ওটা নিয়ে দিয়েছি। গ্যাস কাপ মাছে খাবে?
2: গ্যাস কাপে খাবে।
3: হ্যাঁ
2: আচ্ছা,
3: টুকে টুকে খাবে, তার জন্য দিয়ে থুইছি।
2: এছাড়া খাবারটা কিভাবে দাও?
3: এভাবে তো গোটা পুকুর ছিটিয়ে দিই, আবার ওই যখন আর কদিন পরে দানা খাওয়ার দেবো,
2: দানা খাওয়ার
3: প্রোটিন খাওয়ার সরকার থেকে আমাদেরকে সময় সময় দেয়, আবার আমাদেরকে কিনতে হয়। ওইটাকে যখন ছিটিয়ে রোদের সময় দিলে পরে মাছ সব খেলা করে খায়।
2: তো মোটামুটি এই এই যে মোটামুটি এটা 7 বিঘে বললেন নাকি?
3: হ্যাঁ 7 বিঘে।
2: এটাতে কত মাছ ফেলেছো?
3: এটাই মাছ ফেলেছিলাম স্যার 2 কুইন্টাল মতন।
2: 2 কুইন্টাল মতন? 2 কুইন্টাল মতন মাছ ফেললে, ফেলার পরে কতদিন পরে সেই মাছটাকে?
3: 1 মাস পরে টান দিয়েছি, 4 কুইন্টাল মতন ভিড়েছিল, দিয়ে তারপরে আবার ছেড়ে দেওয়ার পর আবার খাওয়ার টাওয়ার দিচ্ছি। তো সেদিনকে ওই 1 কুইন্টাল 2 বেচেছি আবার।
2: আর কুইন্টাল কতদিনে মাছ করে বিক্রি করলে?
3: এতক্ষণ
2: আমরা বহরমপুর ব্লকে কয়া গ্রামে একটা পুকুর পাড়ে তার মাছ চাষের অভিজ্ঞতার কথা শুনলাম। এর জন্য

0: এখন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। গত ২৪ ঘন্টার পর্যবেক্ষণে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার আবহাওয়া মূলত শুষ্ক। সর্বোচ্চ তাপমাত্রার খুব বড়সড় হেরফের হয়নি জেলার কোথাও, বৃষ্টিও তেমনভাবে হয়নি। আজ এবং পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার খুব বড়সড় হেরফের হবে না আগামী ৭ দিনে। আবার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে আজ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে জেলার দু-একটি জায়গার উপর দিয়ে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘন্টার জন্যও বলা হয়েছে আগামীকাল ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মুর্শিদাবাদ জেলার বিক্ষিপ্ত অংশের উপর দিয়ে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা জেলার কয়েকটি জায়গায়। সর্বোচ্চ তাপমাত্রার খুব বড়সড় হেরফের হবে না জেলার বেশিরভাগ জায়গায় আগামী ৭ দিন। আগামী ৪৮ ঘন্টার জন্য বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা জেলার বিক্ষিপ্ত অংশে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে সতর্কীকরণ বার্তাতেও বলা হয়েছে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, ঝড় বয়ে যাবে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে জেলার বিক্ষিপ্ত অংশের উপর দিয়ে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। সেই সঙ্গে শেষ হল আজকের ক্ষেত খামারের কথা অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী মুর্শিদাবাদ। চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা আপনাদের জানিয়ে রাখি। ৬:০৫ দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ৬:২৫ রয়েছে বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। ৬:৩০ কর্মখালীর ঘোষণা জীবিকার জন্য। ৬:৩৫ গ্রামীণ সংবাদ। ৬:৪০ ভক্তিমূলক গান। ৬:৫৫ অতুলপ্রসাদের গান। ৭:১০ রয়েছে আজ সন্ধ্যায়। ৭:৩০ বিজ্ঞাপনদাতার আরও একটি অনুষ্ঠান। ৭:৩৫ এবং ৭:৫০ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, পরে শুনবেন স্থানীয় সংবাদ। রাত ৮টা এবং ৮:০৫ দিল্লি কেন্দ্র থেকে যথাক্রমে হিন্দি এবং ইংরেজি সংবাদ। ৮:১০ বাংলা রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর গাওয়া। ৮:৩০ আধুনিক গান। নিউজ ৮:০০ দিল্লি কেন্দ্র থেকে ৯:১৫ বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। ১০:০০ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। ১০:১০ বাংলা ছায়াছবির গান বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ১০:৩০ লোকগীতির আসর মাটির সুর। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা আকাশবাণী মুর্শিদাবাদ। আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক মাসের শেষ মঙ্গলবার আমরা আপনাদের চিঠি পড়ি। আপনাদের অনুযোগ অভিযোগ এই সমস্ত নিয়েই অনুষ্ঠান সুজনেশু। সুজন বন্ধুদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে আর কি কি করলে ভালো হয়, কোন অনুষ্ঠান ভালো লেগেছে কোন অনুষ্ঠান ভালো লাগেনি সমস্ত কিছু জানিয়ে চিঠি লিখুন সুজনেশুর আসরে। অপেক্ষায় রইলাম আমরা, এখন খবর।
1: আকাশবাণী সমাচার কে সাথ মে লাভলিন নিগম। प्रधानमंत्री नरेंद्र मोदी और नॉर्वे के प्रधानमंत्री योनास गॉरस्टोर ने ओस्लो में प्रतिनिधिमंडल स्तर की वार्ता की। दोनों नेताओं ने भारत नॉर्वे संबंधों को हरित रणनीतिक साझेदारी के स्तर तक बढ़ाने पर सहमति व्यक्त की, जो स्वच्छ ऊर्जा, नीली अर्थव्यवस्था और हरित परिवर्तन के क्षेत्रों में सहयोग बढ़ाने की दिशा में एक महत्वपूर्ण कदम है।
2: भारत और नॉर्वे की ग्रीन स्ट्रेटेजिक पार्टनरशिप पूरे विश्व के लिए लाभदायक होगा। नॉर्वे आज इंडो पैसिफिक ओशन इनिशिएटिव से जुड़ रहा है। दो बड़े मैरिटाइम देश होने के नाते हम साथ मिलकर मरीन इकोनॉमी, मैरिटाइम सिक्योरिटी और कैपेसिटी बिल्डिंग में

দ্বিজেন্দ্র গীতি শুনলেন। প্রথমে কৃষ্ণা চট্টোপাধ্যায়, পরে শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান। এবারে শুনুন রজনীকান্ত সেনের গান সমবেত কণ্ঠে।

ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের পর এবারের গান রজনীকান্ত সেনের গান চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে।

0: চন্দ্রাবলী রুদ্র দত্তর গাওয়া রজনীকান্ত সেনের এই গানটির সঙ্গে শেষ হলো এখনকার অনুষ্ঠান। আজ শুনলেন এই পর্বে কৃষ্ণা চট্টোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, ইন্দ্রাণী মুখোপাধ্যায়, শেষে চন্দ্রাবলী রুদ্র দত্তর গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান
1: শুরু হচ্ছে। অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা নিবেদনে, সুনিতা বস্ত্র বিপণী, বহরমপুর, মুর্শিদাবাদ। চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে। সুনিতা, নেতাজি রোড, বহরমপুর,

মুর্শিদাবাদ। মনে রাখবেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে। সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা, প্রযোজনায় দর্শন কমিউনিকেশন পিঙ্কি পাল সরকার ও ঈশিতা পাল, সম্পাদনা শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন কর্মখালী সংক্রান্ত ঘোষণা শুনুন আজকের জীবিকার জন্য। এনএমডিসি লিমিটেড তাদের বিজ্ঞপ্তিতে জানাচ্ছেন যে তারা বেশ কিছু শূন্য পদের জন্য অ্যাপ্রেন্টিস চাইছেন। বিস্তারে বলি, তিন ধরনের এখানে পোস্ট রয়েছে, ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। নেবে হচ্ছে ট্রেনিং সেফটি এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে বাইলাডিলা আয়রন ওর মাইন বাচ্চেলি কমপ্লেক্সে। আবারও বলি, তারা এই শূন্যপদ পূরণ করতে চাইছেন ট্রেনিং সেফটি এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের জন্য। সরাসরি তারা ইন্টারভিউয়ে ডাকছেন। এই পদ্ধতি শুরু হচ্ছে পয়লা জুন 2026 থেকে এবং চলবে 11 জুন 2026 পর্যন্ত। আবার বলি, এনএমডিসি তাদের এই শূন্য পদের জন্য বাচ্চেলি দান্তেওয়াড়া ছত্তিশগড় থেকে শূন্যপদ পূরণ করতে চাইছেন। এদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে আরও বিস্তারে। ওয়েবসাইটটি বলে দিই আপনাদের, www.nmdc.co.in। এখানে বলা হয়েছে যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য চাইছেন, ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। ডিপার্টমেন্ট হচ্ছে ট্রেনিং সেফটি এবং এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। মোট শূন্যপদ 180টি। স্টাইপেন্ড পাওয়া যাবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অনুযায়ী। সরাসরি ইন্টারভিউতে যেতে হবে, তবে কোনো TADA দেওয়া হবে না। আবারও বলা হচ্ছে, তাদের সরাসরি ইন্টারভিউতে ডাকা হচ্ছে। এনএমডিসি লিমিটেড, বাইলাডিলা আয়রন ওর মাইন, বাচ্চেলি কমপ্লেক্স, দান্তেওয়াড়া ছত্তিশগড়। মোট শূন্যপদের সংখ্যা 180টি। আগ্রহী প্রার্থীরা সরাসরি এখানে যেতে পারেন। আরও বিস্তারে দেখে নিন www.nmdc.co.in। এই বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকায় 9 মে থেকে 15 মে 2026 প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজের পাতায়। চাইলে দুটো জায়গাতেই আপনারা চোখ রাখতে পারেন, রেখে আরও বিস্তারে জেনে নিন কী নিয়মকানুন রয়েছে, কীভাবে আবেদন করবেন নাকি সরাসরি চলে যাবেন, সমস্তটা বিস্তারে আপনাদেরই দেখে নিতে হবে। শুনলেন কর্মখালী সংক্রান্ত ঘোষণা, শুনলেন আজকের জীবিকার জন্য আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, শুনছেন একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরে 6:35 গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, পরে রয়েছে ভক্তিমূলক গান 6:40, 6:55 অতুল প্রসাদের গান, আজ সন্ধ্যার আসর 7:10। আপনাদের বলে দিই, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা চিঠি লেখেন, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, আপনাদের খারাপ লাগা, আপনাদের আবদার অনুযোগ সমস্ত কিছুই আপনারা জানাতে পারেন চিঠির মাধ্যমে। প্রতি মাসের শেষ মঙ্গলবার রাত্রি 8:10 প্রচারিত হয় অনুষ্ঠান সুজনেশু। লিখুন চিঠি, সুজনেশু প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, পিন নম্বর 742101। অথবা মেইল করতে পারেন আমাদের আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। উপরে লিখে দেবেন সুজনেশু, চটপট লিখুন। আপনাদের এই ছোট্ট চিঠি আমাদের নানানভাবে অনুপ্রাণিত করে, আমরা অপেক্ষায় রইলাম আপনার চিঠির। আজকাল অনেকেই হাতে চিঠি লেখেন না, সরাসরি মেলেই লেখেন, তাই যারা মেল করতে চান তারা চটপট মেল পাঠিয়ে দিন আমাদের। সময় ক্রমশই কমে আসছে, আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি, আবারও বললাম। কিছুক্ষণের মধ্যেই শুনবেন গ্রামীণ সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন চুক্তির ফলে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গ 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল। এই একসময় প্রকল্পের নাম বদলে জল স্বপ্ন করা হয়েছিল বলেও তিনি দাবি করেন। পাশাপাশি সেচ প্রকল্পের ক্ষেত্রেও কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন কঠিন। অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল জানান, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে।
1: अभी तक हमारा करीब 89 लाख हमारा टारगेट 1 करोड़ का अभी 11 लाख बाकी है। हम 1 करोड़ तक जाना चाहते हैं इसके अंदर लोगों के द्वारा। और अभी तो जो मनरेगा में से भी जी राम जी में भी इसका व्यवस्था है कि जो आपके पास डार्क जोन होगा उस जिले में आपको 65% पैसा मनरेगा का कंपल्सरी।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি সোমান্না, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, কেন্দ্রীয় পানীয় জল ও স্বচ্ছতা বিভাগের সচিব অশোক কে কে মিনা, পশ্চিমবঙ্গের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার দুষ্মন্ত নারিয়ালা সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকরা। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভান্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়ার করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেসব মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা সরাসরি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন।
2: নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে।
0: এছাড়াও আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। এদিকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অধীনে সরকারি কর্মী, বিভিন্ন বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হবে। একই সঙ্গে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্ত চালু থাকবে বলেও শ্রীমতী অগ্নিমিত্রা পাল জানান।
2: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
0: প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী এবং শিশুদের উপরে নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার 2টি তদন্ত কমিশন তৈরি করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত 2টি প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, আগের সরকারের আমলে মিড ডে মিল, আবাস যোজনা, 100 দিনের কাজ, আমফান, কাটমানি, অবৈধ নির্মাণের মতো ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছিল তার তদন্তে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু ও এডিজি জয়রামনকে সদস্য সচিব করে একটি কমিশন গঠন করা হচ্ছে। অন্যদিকে নারী ও শিশুদের উপর নির্যাতনের ঘটনায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং এডিজি দময়ন্তী সেনকে সদস্য সচিব করে অপর একটি কমিশন তৈরি করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আগামীকাল শেষ হবে। ওই কেন্দ্রে 236,444 জন ভোটার মোট 6 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। এদিকে 25 মে পর্যন্ত ফলতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। তবে তদন্তে সহযোগিতা ছাড়াও কোনো গুরুতর অপরাধমূলক অভিযোগ পাওয়া গেলে তা আদালতের নজরে আনতে হবে বলে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন। অনুকূল বায়ু প্রবাহ ও জলীয় বাষ্পের প্রবেশের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে, আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। গ্রামীণ সংবাদ শেষ হল।
3: গ্রামীণ সংবাদের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। এখন ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

সঞ্জীবনী নাম রাখে দেবে অন্তর্যামী, পরাশর নাম রাখে ত্রিলোকেরও স্বামী। দুর্বাসা রাখিল নাম দেবে চক্রপাণি, বিশ্বামিত্র রাম রাখে দানে মহাদানী।

চন্দ্র কৌশিক নাম রাখে বৃতান্ত দমন, কৌশব রাখিল নাম বলি বিমোহন, অদিতি রাখিল নাম দেব শ্রী বামন, গৌতম রাখিল নাম

শ্যাম সুনাম রাখে নব জলধর, সুমালি রাখিল নাম সর্বজীব প্রাণ, পুরঞ্জয় নাম রাখে ভক্তগণ প্রাণ, সর্বজ্ঞ রাখে নাম ব্যাস দৈপায়ন, সত্যবতী নাম রাখে সংকট মোচন, দেব যদুবর নাম রাখে যুধিষ্ঠির, যোদ্ধাপতি নাম রাখে ভীম মহাবীর, দর্পহারী নাম রাখে পার্থ মহাবল, কুন্তী দেবী নাম রাখে অনাথ বৎসল, দ্রৌপদী রাখিল নাম লজ্জা নিবারণ, সুভদ্রা রাখিল নাম অনাথ শরণ, বিশ্বদেবের নাম রাখে বীর মহাসুর, বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর, বসুদেবের নাম রাখে আনন্দ নন্দন, দেবকী রাখিল নাম শৃঙ্খল মোচন, ভূপজা রাখিল নাম মানস রঞ্জন, সুদামা রাখিল নাম দারিদ্র ভঞ্জন, উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী, অক্রূর রাখিল নাম ভব ভয়হারী, রুক্মিণী রাখিল নাম বাঞ্ছিত পূরণ, মিত্রবৃন্দা রাখে নাম শত্রু নিশুরণ, যদুবন নাম রাখে দ্বারকার প্রতি, সপ্তকী রাখিল নামে বীর সেনাপতি, গজরাজ নাম রাখে বিপদ বারণ, অজামিল নাম রাখে দেব নারায়ণ, বাসুকী রাখিল নাম ত্রিলোক বিধাতা, ধ্রুবলোকে নাম রাখে সর্বসিদ্ধি দাতা, প্রহ্লাদ বন্দিল তারে নরসিংহ রূপে, কুঞ্জকেশী নাম রাখে বলি মহাভূপে, বাণীপতি রাখে নাম গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি রাখে নাম মাদলি সারথি, গোবিন্দ বলি নাম দেবেন্দ্র রাখিল, বৈকুণ্ঠের প্রতি বলি ইন্দ্রাণী বন্দিল, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, পশুগণ রাখে নাম হে দীন দয়াল, জ্যোতির্ময় নাম রাখে যত সিদ্ধগণ, পুরুষ প্রধান বলে কপিল তপধন, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণু লোকে নাম রাখে দেব।

কৃষ্ণের নাম মহিমায় পায়, কত ভার সুবর্ণ গো কোটি কন্যারান, তথাপি না হয় কৃষ্ণ নামের সমান। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন।

যেই জন কৃষ্ণ ভজে সেই সে চতুর অষ্টোত্তর শত নাম যে করে শ্রবণ অনায়াসে পায় রাধা কৃষ্ণ।

জানি নামে কমল ছুঁয়ে।

রথীন ঘোষের পর শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া ভক্তিগীতি। এবারে শ্রীকান্ত আচার্য।

ভক্তিমূলক গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রথীন ঘোষ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, শ্রীকান্ত আচার্যর গাওয়া গান শুনলেন। এখন অতুলপ্রসাদ সেনের গান শুনুন, সুশীল চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

অতুলপ্রসাদ সেনের গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সুশীল চট্টোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের পরে শুনলেন সন্তোষ সেনগুপ্তর গাওয়া গান। এবারের গান কণিকা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া।

0: মধুরপ্রসাদের গান এ পর্যন্তই। শুনলেন সুশীল চট্টোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সন্তোষ সেনগুপ্ত, কণিকা বন্দ্যোপাধ্যায়, শেষে মঞ্জু গুপ্তর গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি। এই 25শে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো, দেখো তো কোন বার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। দুঃখ সুখের টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয় সকল করি জয়। যদি তুমি এসে আঁধারে হাতটি ধরো, তাই তো বলি প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। বৈশাখ পেরিয়ে পা রেখেছি জ্যৈষ্ঠে, মাত্র 150 শব্দে প্রাণের ঠাকুরের কথা লিখতে বলেছিলাম আপনাদের, চেয়েছিলাম আপনাদের অনুভবের কথা শুনতে। পাঠাতে বলেছিলাম আজ সন্ধ্যার আসরে প্রযুক্ত কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101। ইমেলেও লিখতে বলেছিলাম akashbanimurshidabad@gmail.com। পেয়েও গেছি আপনাদের অনুভবের কথা, আপনাদের ভালো লাগার কথা, ভালোবাসার কথা। প্রতি মুহূর্তে যিনি জড়িয়ে থাকেন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, তিনি আমার প্রাণের ঠাকুর, আপনার প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। তার কথাই লিখেছেন আপনাদের চিঠি পাতায় পাতায়। আজ পড়ব প্রথম চিঠি, কেকা চৌধুরী লিখছেন হরিপাল হুগলি থেকে। লিখছেন, রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, আমাদের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের আবেগ, সংস্কৃতি, মননে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। শৈশবে তাকে পেয়েছি সহজ পাঠের সহজ কথায়, কৈশোরে হাতে পেলাম তার গল্পগুচ্ছ, যৌবনে চোখের বালি, আর এই শেষবেলায় বুকে জড়িয়ে রাখি গীতাঞ্জলি। জীবনে আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, প্রকৃতি, আধ্যাত্মিকতা সর্বক্ষেত্রে আমাদের আশ্রয় মেলে তাঁর কাছেই। শুধু সংসার নয়, রবি ঠাকুর তাঁর শিক্ষা, দর্শন, সমাজচিন্তার মাধ্যমে আমাদের নতুন দিশা দেখিয়েছেন। রবি ঠাকুরের জীবন দর্শন থেকে আমরা প্রকৃতি প্রেম, মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িক মানবতাবাদ, সৃজনশীলতা সব কিছুর পাঠ নিতে পারি। তাঁর সৃষ্টির মূল ধারা প্রকৃতি, আর ঈশ্বরের অভেদ প্রেম। তাঁর সৃষ্টির মূলধারা মানুষ, প্রকৃতি, ঈশ্বরের অভেদ প্রেম। তাই একথা তাঁরই জন্য আবারও উচ্চারণ করি, প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তাঁর চরণ পাতা। লিখলেন কেকা চৌধুরী হরিপাল হুগলি থেকে এ চিঠি।

এবারে পড়ব আপনার চিঠি। বৃন্দাবন ঘোষ। আশীর্বাদ আবরার মাঠ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে লিখছেন। বৈশাখ আমাদের পরম প্রিয় রবি ঠাকুরের জন্মমাস, অর্থাৎ আবির্ভাবের মাস। 1861 সালের 7ই মে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন কবি। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তিনি তার পিতার চতুর্দশ তথা সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন। ঠাকুরবাড়িতে নাচ গান কবিতা নাটক ছবি আঁকা ইত্যাদির চল ছিল। রবি ঠাকুরের উরু উরু ভাব, কোথাও তিনি ঠিক মন বসাতে পারছেন না। চার দেয়ালের গণ্ডির মধ্যে আবদ্ধ তথাকথিত বিদ্যাদান কেন্দ্র ভালো লাগে না তার। অগত্যা পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান সকল বিষয়ের একজন করে গৃহশিক্ষক নিযুক্ত করে বাড়িতেই রবি ঠাকুরের শিক্ষাদানের ব্যবস্থা করলেন। বাঁকুড়ার বিষ্ণুপুরের যদুনাথ ভট্টাচার্যের কাছে ধ্রুপদ সঙ্গীত শেখেন। 8 বছর বয়স থেকেই কবির কাব্য প্রতিভার বিকাশ লাভ শুরু হয়ে যায়। শুধু কবিতা লেখায় তার লেখনী থেমে থাকল না। গান গল্প উপন্যাস গীতিনাট্য সাহিত্য সমালোচনা সাহিত্যের সমস্ত শাখাতেই তার দক্ষতার ছাপ স্পষ্ট হল। দেখা গেল তার অবাধ বিচরণ। বীরভূমের শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় তার অনন্য সৃষ্টি। পরে এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল প্রাইজ লাভ করেন। এই মহাজীবন সম্পর্কে যতই বলি না কেন শেষ আর হয় না। সাহিত্যের সব জায়গায় তার চরণ রয়েছে, শুধু এক জায়গায় তাকে প্রণাম নয়, তাকে সব জায়গায় প্রণাম করতে হবে, কারণ তিনি সব জায়গাতেই আছেন। লিখলেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। এবারে পূর্ব আজকের শেষের চিঠি। বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন। 25শে বৈশাখ, ভোরের আলো ফুটতেই বুকের ভেতর কেমন একটা অদ্ভুত হাহাকার আর উৎসবের মিশ্রণ। মনে হয় আজ কোথাও গিয়ে বিশেষ করে প্রণাম জানিয়ে আসি, কিন্তু কোথায়? খুঁজতে গিয়ে দেখি প্রণাম আমার রাখব কোথায়, সবখানে যে তার চরণ পাতা। ওই যে ভোরের শান্ত আকাশ, রবির আলোর প্রথম ছোঁয়া, সেখানে তো তার চরণের ছাপ। ওই যে বাগানে ফুটে ওঠা রক্তজবা বা মৃদু বাতাসে দোল খাওয়া শিউলি, তার গন্ধে তো রবি ঠাকুরেরই গান। রাস্তার ধারের মাঠ, রাখাল বালকের বাঁশি, দূর গ্রামের শান্ত নদী, সবখানেই তো তিনি মিশে আছেন। বইয়ের পাতায়, কবিতার ছন্দে আর বিরহের বিষাদে, প্রতিটি ভালোবাসার আখ্যানে তার চরণ চিহ্ন। শুধু কি তাই, আমি যখন আনন্দ পাই কিংবা দুঃখের আড়ালে সান্ত্বনা খুঁজি, আমার প্রতিটি নিঃশ্বাসে অনুভবে তিনি তো স্বয়ং বিরাজমান। প্রণাম আমার কি কোনো সুনির্দিষ্ট বেদিতে ধরা পড়ে? না। হে কবি, তুমি তো ধরা দিয়েছো বিশ্ব চরাচরের ধূলিকণায়।

তাই আজ কোনো মন্দিরে নয়, আমার অন্তরের গহীনে এই সুন্দর পৃথিবীর সবুজে আর মানুষের প্রতি ভালোবাসায় আমি আমার প্রণাম ছড়িয়ে দিলাম। তুমি তো আছো সর্বত্র অখণ্ড চরণে। বিধানচন্দ্র সান্যাল লিখলেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে এই চিঠি।

প্রতিদিন তাঁরই কাছে আমাদের অঞ্জলি পেতে দাঁড়ানো। বল দাও, বীর্য দাও, শক্তি দাও, সাহস দাও, ক্ষমা করবার শক্তি দাও, সহ্য করবার শক্তি দাও, ধৈর্য দাও। সকালে উঠেই যেন বলতে ইচ্ছে করে, ঠিক এভাবেই সুরে সুরে, আজি প্রণমি তোমারে চলিব নাথ।

প্রতিক্ষণে, প্রতি নিঃশ্বাসে, প্রতি প্রশ্বাসে যিনি আমাদের সঙ্গে থাকেন তিনি রবীন্দ্রনাথ। তিনি আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। আজ প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তাঁর চরণ পাতা। চিঠি লিখলেন, পড়লাম আজ তিনজন বন্ধুর চিঠি। কেকা চৌধুরী হরিপাল হুগলি থেকে, বৃন্দাবন ঘোষ আশীর্বাদ আবরার মাঠ বিষ্ণুপুর বাঁকুড়া থেকে, বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে লিখলেন। তিনজনের চিঠি পড়লাম, আপনাদের অনুভূতি ভাগ করে নিলাম সকল শ্রোতার সঙ্গে। ভালো থাকবেন সকলে। নমস্কার জানাই, আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব রাত 11টা পর্যন্ত আপনাদের শ্রবণ সঙ্গী আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ও প্রান্তে আপনারা রয়েছেন, সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা। এই সঙ্গেই শেষ করছি আজকের আজ সন্ধ্যায়।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি

0: সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হল গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
1: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কি জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 ভাই আসি, আপনার প্রেশার আছে যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চালসি হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ির থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ির বাবা গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসব্যাপি গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চ সেটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসব্যাপি গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
2: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
3: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন খবর।
4: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তার অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। কেরালামের নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন নরওয়ের রাজধানী অসলোয়। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ে

0: বৈঠকে বসেন। উভয় নেতা ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে সহমত হন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখে বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম মেধা ও মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে সহমত পোষণ করেছেন। বৈঠকের পর দুই নেতা এক যৌথ প্রেস বিবৃতি দেন। প্রধানমন্ত্রী বলেন, গত বছর তাঁর নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটের সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবেও অভিহিত করেন।
1: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
0: ভারত ইএফটিএ বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেন তিনি। দুদেশের প্রধানমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন। এই সফরে প্রধানমন্ত্রী তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীদের সঙ্গে এই তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন হবে। উল্লেখ্য, এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে গেলেন। নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক এই সফরে আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী সুইডিশ কোম্পানিগুলিকে মেক ইন ইন্ডিয়া, জাতীয় গ্রিন হাইড্রোজেন মিশন ও বিরল খনিজ মিশনের মতো উদ্যোগে আরও বেশি করে ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। গোথেনবার্গে বাছাই করা সুইডিশ কোম্পানিগুলির সিইওদের সঙ্গে আলাপচারিতায় শ্রী মোদী ভারতে পণ্য প্রস্তুত, পরিবেশ অনুকূল হাইড্রোজেন মিশন, স্বচ্ছ জ্বালানি সহ অন্যান্য ক্ষেত্রে আরও বেশি করে অংশগ্রহণের অনুরোধ জানান। ভারত ও সুইডেনের মধ্যে উদ্ভাবন, স্বচ্ছতা, সুস্থায়ী উন্নয়ন ও গণতন্ত্রের অভিন্ন মূল্যবোধের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের দ্রুত অর্থনৈতিক রূপান্তরে সুইডিশ কোম্পানিগুলির অংশগ্রহণ আরও অর্থবহ হয়ে উঠবে। মোবাইল প্রযুক্তির মানোন্নয়নের ওপরেও তিনি জোর দেন। বিজেপি প্রধানমন্ত্রীকে সুইডিশ কোম্পানিগুলি সর্বোচ্চ সম্মান দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয় পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কৌশলগত সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে অংশীদারিত্ব আরও মজবুত করা, সমুদ্রপথে সহযোগিতা এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার বিষয়ে আলোচনায় প্রাধান্য দেওয়া হবে বলেও রাজনাথ সিং জানান। উল্লেখ্য, ভিয়েতনাম সফরে প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী জেনারেল ভ্যান ফ্যান গিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি হো চি মিনের 136তম জন্মবার্ষিকীতেও আগামীকাল শ্রী সিং সেখানে থাকবেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রী সেদেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী আহান গিউ বাউকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পন্থা পদ্ধতিও খতিয়ে দেখবেন তারা। সরকার জানিয়েছে, দেশে তৈল শোধনাগারগুলি স্বাভাবিকভাবে কাজ করছে এবং পশ্চিম এশিয়ায় চলতি সংকট সত্ত্বেও ভারতে পর্যাপ্ত অপরিশোধিত তেল মজুত রয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস রয়েছে, এখনও পর্যন্ত কোনো ঘাটতির খবর নেই। এদিকে রসায়ন ও সার মন্ত্রকের যুগ্ম সচিব অপর্ণা শর্মা বলেছেন, খরিফ মৌসুমের জন্য দেশে 50% বেশি বা 2 কোটি মেট্রিক টন সার মজুত রয়েছে। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এই চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, গত 5 বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে 29,000 কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল।
2: আনেওয়ালা দিন মে সেকেন্ড ফেজ মে 39,000 কোটি কা আজ আমারি এগ্রিমেন্ট হো গিয়া হ্যায়, বাঙ্গাল কা জনতা ওয়েট কর রহা হ্যায়। 29,000 কোটি টিল নাও পশ্চিম বঙ্গাল সরকার কো মিলা হ্যায়, লেকিন গ্রাউন্ড রিয়েলিটি তো আচ্ছা নেই হিসো উপর ভি হাম লোক কো আনে বালা দিন মে সোচনা চাইয়ে দেখনা চাইয়ে।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী সি আর পাতিল জানান, 2026 সালে জল জীবন মিশন শুরু হয়েছে 1,69,000 কোটি টাকার বাজেট নিয়ে। 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তা চলবে। তার দাবি, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে হয়েছে 56%। শ্রী পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ 33,363 কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা খরচ হয়েছে এবং 11,670 কোটি টাকা অব্যবহৃত।
3: পশ্চিম বঙ্গাল মে জল জীবন মিশন কে লিয়ে কুল লাগত 67.811 কোটি হ্যায়, জিসমে সে কেন্দ্র কা হিসসা 33,363 কোটি হ্যায়। 2019-20 সে 2025-26 কে দৌরান রাজ্য কো আব তক 24,645 কোটি কা কেন্দ্রীয় আমন্ত্রণ কিয়া গয়া হ্যায়, জিসমে সে কেবল 13,000 কোটি প্রতিশত হি খরচ হুয়া হ্যায়। রাজ্য কে রাজ্যাংশ মে দেরী এবং আবশ্যক দস্তাবেজ সময় পর প্রস্তুত না হোনে কে কারণ 11,670 কোটি রাশি অপ্রাপ্ত রই।
0: এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধে, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ এই সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্প এই মাস পর্যন্ত চালু থাকবে।
4: তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে বন্ধ করা হচ্ছে। ডিটেইলস নোটিফিকেশন দেওয়া হবে, আপনারা জানতে পারবেন।
0: কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। উল্লেখ্য, ভি ডি সতীশনের নেতৃত্বে 21 সদস্যের নতুন ইউডিএফ মন্ত্রিসভা আজই শপথ নিয়েছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই নিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের ধরা হয়। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি। টসে জিতে চেন্নাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে তারা 2 ওভারে 1 উইকেটে 31 রান করেছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:50।
5: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রাত 8টায় শুনবেন স্বাস্থ্য জিজ্ঞাসা। গরমে সুস্থ থাকুন, অতিথি ডক্টর অনির্বাণ দলুই। সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতে শরৎ, শিল্পী সোমা ভট্টাচার্য। রাত 9:30 শুনবেন আবৃত্তির আসর কাজী নজরুল ইসলামের কবিতা কৌশিক সেনের কণ্ঠে। 9:45 সময়ের আয়নায়, প্রযোজনা অসীম রায়। রাত 10:00 শুনবেন বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা মুরালী নায়ার।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, রাত 9:16 শুনবেন স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন, ম্যান্ডোলিন অভিজিৎ পাল, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: একটি ঘোষণা। 136তম ডাক আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস (CS) মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, abpgcowb@gmail.com বা pgwb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপযুক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যেকোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস এর সাথে টেলিফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হলো। এখন বিজ্ঞাপন বিরতি এবং তারপর খবর।
1: আমি এখানে।
2: দিদি তোকে নয় এটাকে, মোবাইলটা চার্জ করতাম।
1: বুদ্ধিতে চার্জ দে।
2: এরকম পাবলিক পোর্টে ফোন চার্জ করলে তোর পার্সোনাল ডেটা পাবলিক হয়ে যাবে।
1: দেখলি?
2: বাবা দাঁড়াও আমি পে করছি। সিগন্যালই নেই। এবার কি করবে? আছে তো ফ্রি ওয়াইফাই।
1: বোকা শুধরে যা।
3: পেমেন্ট করার জন্য নো ওপেন ওয়াইফাই,
2: মানে জালিয়া থেকে বলো বাই বাই।
3: RBI এ কথা বলে,
4: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
5: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। নতুন রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা এ মাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের ওপর নির্যাতনের তদন্তে রাজ্য সরকার দুটি কমিশন গঠন করেছে। হিংসা রুখতে রাজ্যে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। 2021 সালে ভোট পরবর্তী হিংসার 458টি ফাইল পুনরায় খোলা হয়েছে। হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের রক্ষা কবচে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুকূল বায়ুপ্রবাহ জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্যে আগামী

0: কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভান্ডার সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় মহিলাদের 3,000 টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেসব মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা সরাসরি অন্নপূর্ণার ভান্ডারের সুবিধা পাবেন। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা প্রকল্পের আওতায় না আসলেও যাদের আবেদন এখনও ট্রাইব্যুনালে বিবেচনাধীন তারা প্রকল্পের সুযোগ পাবেন। অন্নপূর্ণা ভান্ডারে নতুনভাবে আবেদন করার জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল খোলা হবে। এছাড়াও আগামী পয়লা জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। মন্ত্রী বলেন, দূরপাল্লা বা লোকাল বাস সব ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর হবে।
1: 2026 সালের পয়লা জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন।
0: পরিবহন ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন বলেই মনে করছে প্রশাসন। এদিকে সরকারি কর্মচারীদের জন্যও সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন।
0: যদিও আজকের বৈঠকে সরকারি কর্মীদের বকেয়া মহার্গ ভাতা প্রদান নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী কোনো বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্তই চালু থাকবে বলে শ্রীমতী পাল জানান। তিনি বলেন, আগামী মাস থেকে সেই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সংরক্ষণ নীতি নিয়েও আজ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 2024 সালের 22 মে রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের অধীনে চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের হার ও তালিকা পুনর্বিবেচনা করা হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে কোনো ঘোষণা না হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া মিলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা হলেও কবে তা বাস্তবায়িত হবে বিবেচনাধীন। নির্বাচনের আগে মহার্ঘ ভাতা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত পূরণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইভাবে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে এখনই আশাহত হওয়ার কারণ নেই বলে আকাশবাণীকে জানিয়েছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। অন্যদিকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2028 সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন চুক্তির ফলে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন হওয়া কঠিন বলে মত প্রকাশ করেন তিনি।
2: বাঙাল কা জনতা ওয়েট কর রহা হ্যায় পিনে কা সাফ পানি কব মিলেগা, নল সে জল কব মিলেগা, হাম লোগ ইসকো পুরা করনে কা কাম করুঙ্গা। সেন্ট্রাল স্টেট এক সাথ জো ডাবল ইঞ্জিন কি স্বরূপ দেশ কি 20 স্টেট মে চল রহা হ্যায় মোদী জি কা নেতৃত্ব মে গাইডেন্স মে এক কাম ভি হাম লোগ আগে লেকর যাউঙ্গা। বাঙাল কা বহুত কাম কি জরুরত হ্যায়, উইদাউট দা সাপোর্ট ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, উইদাউট দা সাপোর্ট ফ্রম ইয়োর মিনিস্ট্রি হাম লোগ আগে বাড়না মুশকিল হ্যায়।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, 2019 সালে পশ্চিমবঙ্গে মাত্র 1% গ্রামীণ পরিবারে নলবাহিত জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে 56% হয়েছে। যদিও স্কুল ও অঙ্গনবাড়িতে পানীয় জলের পরিষেবার হার এখনও জাতীয় গড়ের নিচে, জল সংরক্ষণ এবং জনগণের অংশগ্রহণের ওপর জোর দেন মন্ত্রী। তিনি বলেন, দেশ জুড়ে 1 কোটি জল সংরক্ষণ কাঠামো যে লক্ষ্য নেওয়া হয়েছিল তার মধ্যে ইতিমধ্যেই 89 লক্ষ কাজ সম্পূর্ণ হয়েছে।
3: अभी तक हमारा करीब 89 लाख, हमारा टारगेट 1 करोड़ का, अभी 11 लाख बाकी और हम 1 करोड़ तक जाना चाहते हैं। इसके अंदर लोगों के द्वारा और अभी तो जो मनरेगा में से भी और जी राम जी में भी इसका व्यवस्था है कि जो आपके पास डार्क जोन होगा उस जिले में आपको 65% पैसा मनरेगा का कंपल्सरी।
0: প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও নারী এবং শিশুদের উপর

0: হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ধনধান্য প্রেক্ষাগৃহে আজ বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে তিনি জানান, শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্বশাসন ফেরাতে সরকার ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কোনো ধর্মীয় স্লোগান তুলে পুলিশের ওপর হামলা, পাথর ছোঁড়া বা বিক্ষোভের জেরে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল কলকাতা পার্ক সার্কাসের 7 পয়েন্টে প্রতিবাদ বিক্ষোভ সামাল দিতে গিয়ে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আহত পুলিশকর্মীদের সঙ্গে দেখা করতে ডেপুটি কমিশনারের কার্যালয়ে যান। এক্ষেত্রে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
1: আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে, শুধু অ্যারেস্ট নয় কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে।
0: 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোথায় কত মামলা হয়েছে তা বিস্তারিত জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ভবানীভবনে এক বৈঠকে তিনি জানান, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 458টি ফাইল পুনরায় খোলা হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ফলতা বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আগামীকাল শেষ হবে। 26 মে পর্যন্ত ফলতা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ ও জলীয় বাষ্পের প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 4 জেলা এবং কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকছে, আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিকে দক্ষিণবঙ্গেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আলিপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় স্বাভাবিক 35.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা এ মাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10 মিনিটে।
2: आकाशवाणी समाचार के साथ मैं लवलीन निगम। प्रधानमंत्री नरेंद्र मोदी और नॉर्वे के प्रधानमंत्री योनस गौर स्टोर ने ओस्लो में सीमित और शिष्टमंडल स्तर की बातचीत की। दोनों नेताओं ने संबंधों को पर्यावरण अनुकूल रणनीतिक साझेदारी के स्तर तक ले जाने पर सहमति जताई। उन्होंने द्विपक्षीय संबंधों की समीक्षा की और व्यापार तथा निवेश, नीली अर्थव्यवस्था, चक्रीय अर्थव्यवस्था, नवीकरणीय ऊर्जा, शिक्षा, विज्ञान और प्रौद्योगिकी, आर्टिफिशियल इंटेलिजेंस, अंतरिक्ष तथा आर्किटेक्ट क्षेत्र सहित विभिन्न क्षेत्रों में सहयोग और मजबूत करने पर सहमति जताई। दोनों नेताओं ने भारत EFTA व्यापार और आर्थिक साझेदारी समझौते से उत्पन्न होने वाले व्यापक अवसरों का भी उल्लेख किया। बातचीत के बाद संयुक्त संवाददाता सम्मेलन में प्रधानमंत्री नरेंद्र मोदी ने आतंकवाद के खिलाफ भारत के साथ मजबूती से खड़े रहने के लिए नॉर्वे का आभार व्यक्त किया।
3: मैं पिछले वर्ष नॉर्वे आने वाला था, लेकिन पहलगाम में हुए आतंकी हमले के कारण वह यात्रा स्थगित करनी पड़ी। उस कठिन समय में नॉर्वे ने आतंकवाद के विरुद्ध भारत के साथ मजबूती से खड़े होकर सच्ची मित्रता का परिचय दिया। आज जब मैं नॉर्वे आया हूँ तो मैं इस सॉलिडेरिटी के लिए हृदय से आभार व्यक्त करता हूँ।
2: प्रधानमंत्री मोदी 5 देशों की यात्रा के अंतिम चरण में कल इटली के राजधानी रोम पहुंचेंगे। ये यात्रा इटली की प्रधानमंत्री जॉर्जिया मेलोनी के निमंत्रण पर हो रही है। श्री मोदी प्रधानमंत्री सुश्री मेलोनी के साथ द्विपक्षीय वार्ता करेंगे। सरकार ने कहा है कि पश्चिम एशिया संकट के कारण आयात में व्यवधान के बावजूद देश के तेल शोधक कारखाने सामान्य रूप से काम कर रहे हैं और भारत के पास कच्चे तेल का पर्याप्त भंडार है। पश्चिम एशिया में हाल की घटनाओं पर आज नई दिल्ली में आयोजित अंतर मंत्रालय प्रेस वार्ता को संबोधित करते हुए पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय की संयुक्त

সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া গান শুনলেন। এবারের গানটির শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। শুনছেন রাগপ্রধান বাংলা গান।

বাংলা রাগ প্রধান গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রামকুমার চট্টোপাধ্যায়ের পর এবারের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া।

বাংলা থাক প্রধান গান আজ এ পর্যন্তই। আজ শুনলেন বেগম আক্তার, সতীনাথ মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, শেষে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: भारती के पास है बेमिसाल हस्तियों का अनमोल खजाना।
1: हम जो गाना बनाते हैं उसमें 50% हाथ जो है सिर्फ सॉन्ग राइटर का है।
0: संगीतकार ओपी नैयर।
1: ये हकीकत है, इसको बाकी लोग नहीं मानेंगे। जिगरा चाहिए ये मानने के लिए कि ओपी नैयर कुछ नहीं बगैर सॉन्ग राइटर के। मैं दूसरों की बात नहीं करता। आप 50% तो शायर हो गए और 25% जो काम है।
2: सुनছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
3: আকাশবাণী কলকাতা খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ভারতে পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ ও শিল্প সহযোগিতা ক্ষেত্রে সুযোগ আলোচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য 39,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানিভরিতে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু, আহত আরও অন্তত 20। তীব্র গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে আয়ুষ মন্ত্রক একটি অ্যাডভাইসারি জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়েতে প্রথম সফরে উল্লেখযোগ্য সাফল্য লাভ সম্ভব হয়েছে। দুটি দেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেছে। অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোনাস গড স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, পরিবেশ বান্ধব শক্তি থেকে জলবায়ু, সামুদ্রিক অর্থনীতি থেকে পরিবেশ বান্ধব জাহাজ চলাচল, সব ক্ষেত্রেই দুদেশের অংশীদারিত্ব এক নতুন মাত্রায় পৌঁছেছে। নরওয়ের প্রযুক্তির সঙ্গে ভারতের প্রতিভা, উন্নয়নের গতি ও মাপকাঠি ব্যবহার করে ভারতীয় কোম্পানিগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সামিল হওয়ার নরওয়ের সিদ্ধান্ত সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেন, গত বছর তার নরওয়ে সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু পহেলগামে জঙ্গি হামলার দরুন তা বাতিল করতে হয়। সংকটে সেই সময়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার জন্য তিনি নরওয়েকে ধন্যবাদ জানান এবং একে প্রকৃত বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অভিহিত করেন। ভারত ইএফটিএ বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি যা গত বছর কার্যকর হয়েছে তাকেও স্বাগত জানান শ্রী মোদী। উভয় প্রধানমন্ত্রী আজকের দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। এর মধ্যে আছে স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো, মহাকাশ ক্ষেত্রে সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং নরওয়ের মহাকাশ কেন্দ্রের মধ্যেও একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া সহযোগিতা সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ভারত ও নরওয়ে ভারতের ডিজিটাল পরিকাঠামো ব্যবহার করে দক্ষিণী বিশ্বের দেশগুলিকে মানব সম্পদ উন্নয়নে বিশেষভাবে সাহায্য করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
4: আজ নরওয়ে ও ভারতকে বিজনেস ও রিসার্চ কমিউনিটি কে বিচ হোনা ইয়ে মেরে লিয়ে বহুত খুশি কি বাত হ্যায়। কুছ সাথিও কো জো সুনা ইয়ে সুনকর বিশ্বাস হোতা হ্যায় কি হামারি

0: प्रतिप की नींव बहुत ही मजबूत है। ये केवल संभावनाओं की नहीं, ये एक प्रूवन पार्टनरशिप है। आज जब फूड फ्यूअल और फर्टिलाइजर सिक्योरिटी एक प्रकार से ग्लोबल चैलेंज बन गई है, तो भारत और नॉर्वे इनका मिलकर समाधान कर रहे हैं।
1: নরওয়ে প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর সংঘাত দীর্ণ এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অসামান্য নেতৃত্বের কথাও স্বীকার করেন তিনি। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের অভিন্ন মতাদর্শ এবং আলোচনা ও কূটনীতির অঙ্গীকারবদ্ধতা পুনর্ব্যক্ত করেন। পরে শ্রী মোদী নরওয়ের রাজা হ্যারোল্ড ও রানী সঞ্জার সঙ্গেও সাক্ষাৎ করেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েন অর্ডার অফ মেরিটে ভূষিত করেন। প্রধানমন্ত্রী এখন অস্ট্রোয়ে নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। দুদেশের সরকারের প্রতিনিধি ছাড়াও শিল্প শিক্ষা ও গবেষণা সংস্থাগুলির প্রতিনিধিরাও এতে যোগ দিচ্ছেন। বাণিজ্য উদ্ভাবনা সুস্থায়ী উন্নয়ন এবং বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বৈঠকে আলোচনা চলেছে। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আগামীকাল যাবেন ইতালিতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও বিভিন্ন মন্ত্রী প্রধানমন্ত্রীর এই সম্মানে ভূষিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অধ্যক্ষ ওম বিড়লা সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেছেন, এই সম্মান প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারবদ্ধতার প্রতিফলন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জগৎ প্রকাশ নাড্ডা, পীয়ূষ গোয়েল, মনোহরলাল এবং কিরেন রিজিজুও শুভেচ্ছা জানিয়েছেন শ্রী মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেনের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার কমান্ডার গ্রাস ক্রসে ভূষিত হওয়ায় বিজেপি তাকে অভিনন্দন জানিয়েছে। বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এটি 31তম আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সফরে আজ বিকেলে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই দুদেশের সঙ্গে ভারতের সামরিক সহযোগিতা, প্রতিরক্ষা শিল্পে অংশীদারিত্ব এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করার জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন। আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌপরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নতুন রেগুলেটরি বডি বা নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। দেশের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ পরিষদ এক স্যান্ডেলে একথা জানিয়ে পারস্য উপসাগরীয় খাঁড়ি কর্তৃপক্ষের অফিসিয়াল অ্যাকাউন্ট বর্তমানে চালু রয়েছে। এই পদক্ষেপের ফলে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের উপর নজরদারি ছাড়াও সুসম্পিত কার্যক্রম এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা সম্ভব হবে। ভারতের পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা ক্ষেত্রে ক্রমবর্ধমান সুযোগ সৃষ্টি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং এক উচ্চ পর্যায়ের মার্কিন শিল্প প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পারমাণবিক শক্তি ও উন্নত প্রযুক্তি ক্ষেত্রে ভারত মার্কিন সহযোগিতা বাড়াতে সেদেশের পরমাণু শিল্প, ব্যবসায়িক অংশীদার এবং সংশ্লিষ্ট আধিকারিকরা আলাপ আলোচনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।

0: কেরালামে নতুন ইউডিএফ মন্ত্রিসভা রাজ্য পরিবহনের বাসে মহিলা যাত্রীদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা দানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন আজ নবনির্বাচিত মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, খুব শীঘ্রই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। মহারাষ্ট্রের পালঘর জেলার ধানীভূরিতে ট্রাক ও কন্টেনারের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩, সংকটজনক অবস্থায় অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ১০০রও বেশি যাত্রী নিয়ে মুম্বাই আমেদাবাদ জাতীয় সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সেটিতে ধারণ ক্ষমতার বেশি যাত্রী ছিলেন এবং সরু রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে ট্রাকটি যাচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় এত প্রাণহানি হওয়ায় শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। রাজ্য সরকার নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তাঁর ছত্তিশগড় সফরে বাস্তার জেলার নেতানার গ্রামে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধনী করেছেন। আদিবাসী নেতা ও স্বাধীনতা সংগ্রামী শহীদ বীর গুন্ডাধুরের নামে এই কেন্দ্রের নামকরণ করা হয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার উপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইট সহ পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পাঁচ দেশ সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়েতে প্রথম সফরে। ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করা হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সার্বিক নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠন করেছে। মহারাষ্ট্রের পালঘরের ধানীভূরিতে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু, আহত আরও অন্তত ২০। খবর আজকের মতো শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল ৬:২০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদের পর ফিরে এলাম। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে এখন বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।
2: ঘোড়ার কি ডিম হয় সেই ডিমের কি হয় ছানা,

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাফ খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে। শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও।

0: আগের দিনে মান হলে তো খিল দিত সে গোসা ঘরে
1: গোসা ঘরে গোসা ঘরে,
0: রাগলে এখন আর কথা নেই কোমর বেঁধে ঝগড়া করে। ইস্কা বোনের বিবি সে যে চালাও বিবি আনা, তাই কি হয় মেম সাহেব?

0: বড়।
1: মোটেই না, মোটেই না, নারী পুরুষ সমান সমান আছে যে তার অনেক প্রমাণ।
0: নারী পুরুষ সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তোমার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: মৌচাক ছবির গান শুনলেন মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।
1: একটু অসুবিধা হবে কি জানো, ওই চিত্রার হাতের রান্নাটি বড় মধুর, এই কলায়ের ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছ, তারপরে
2: নারী চরিত্র বেজায় জটিল, কিছুই

তাই ওদের নাম ললনা। ঠিক বলছি, ওরা যুক্তি তক্কের ধার ধারে না, সেন্টিমেন্টে চলে, ইচ্ছে মতো কাঁদতে পারে, হাসে ইচ্ছে।

0: তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করেন, জানবে ভালোবাসার লক্ষণ।
1: ডেঞ্জারাস।
0: 440।

0: What? Fact.
1: তবে যাকে ওরা ভালোবাসে তাকে সব কিছু দেয় নিঃস্ব হয়ে, দুঃখে কষ্টে তার পাশেতে থাকতে পারে সকল সয়ে, কিন্তু কিন্তু কিন্তু বেচাল

0: নয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি চুরি করি চুরি করি।
1: বাংলা ছায়া ছবির গান শুনছেন, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুরুতেই মৌচাক ছবির গান শুনলেন মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে, পরে ওগো বন্ধু সুন্দরী ছবির গান কিশোর কুমারের কণ্ঠে, শ্যামল মিত্রের কণ্ঠে শুনলেন বোন পলাশির পদাবলী ছবির গান, এবারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম নতুন জীবন।

পান্না দে ও রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে শুনলেন আশিতে আসিও না ছবির গান।

বাংলা ছায়াছবির গানের আসর এ পর্যন্তই। আজ শুনলেন মৌচাক, ওগো মধু সুন্দরী, বনপলাশীর পদাবলী, নতুন জীবন, আসিতে আসিও না, শেষে দেয়া নেয়া ছবির গান, আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হচ্ছে লোকগীতির আসর, মাটির সুর।

0: বৈষ্ণগোপাল দাসের পর শুনলেন অংশুমান রায়ের গাওয়া গান, এখন বিষ্ণুপদ দাস।
1: Hey, hey, hey, boy, jump on, boy, boy, hey, hey.

লোকগীতির আসর মাটির সুর আজ এ পর্যন্তই। আজ শুনলেন প্রহ্লাদ ব্রহ্মচারী, গোষ্ঠগোপাল দাস, অমর পাল, অংশুমান রায়, বিষ্ণুপদ দাস, গিরীন চক্রবর্তী, শ্রাবন্তী মজুমদার, সবশেষে মঞ্জু দাসের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আপনারা তো জানেনই আমাদের অধিবেশন শুরু সকাল 5:50। সকাল 6:00 শুনবেন অমৃতবাণী, সঙ্গে ভক্তিমূলক গানের নিবেদন। 6:20 বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 6:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর গাওয়া। নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 6:50। 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 8:00 আপনার আমার শুভ সকাল। লাইভ ফোন ইন এ অনুষ্ঠানে কাল আপনাদের সঙ্গী অর্চিতা ঘোষ, বিষয় ডাকছে মাঠের সবুজ ঘাস। 9434921300, 0348225968 আপনার অপেক্ষায় থাকবে। 9:00 এবং 9:05 যথাক্রমে হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে। 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

5টায় রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, 5:30 কিষাণবাণী, 6টায় হিন্দি খবর, 6:05 কীর্তন, বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 প্রিয় পল্লী গীতি, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, রাত 8 এবং 8:05 যথাক্রমে হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 8:10 এবং 8:20 বিজ্ঞাপনদাতার পরপর দুটি অনুষ্ঠান, 8:25 বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, নিউজ@9 দিল্লি কেন্দ্র থেকে, 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান, রাত 10 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ। এরপরে রয়েছে 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, কাল আপনাদের সঙ্গী আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আমাদের কথা ও গানের বিষয় গরমের মজা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মুর্শিদাবাদ।

আরও একবার মনে করিয়ে দেবো, সকাল 8টায় শুভ সকালের আড্ডার বিষয়, ডাকছে মাঠের সবুজ ঘাস। আপনাদের সঙ্গীকাল অর্চিতা ঘোষ। রাত 10টা বেজে 10-এ কথাও গানের বিষয়, গরমের মজা। সঙ্গী দেবী সরকার মুখোপাধ্যায়।

থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলের বিক্ষিপ্ত অংশের উপর দিয়ে। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রার খুব হেরফের হবে না, স্বাভাবিকের কাছাকাছিই থাকবে, তবে তাপমাত্রার পারদ আপাতত নামছে না। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলার বিভিন্ন জায়গায়। পরবর্তী 48 ঘণ্টাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার বিক্ষিপ্ত অংশে। একই সঙ্গে ঝড়ের সম্ভাবনার কথা জানানো হয়েছে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। অনুষ্ঠান শুনছিলেন আপনারা 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু 5:50। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন 11:08। শুভরাত্রি, জয় হিন্দ।